আসুজোর আসম কানালাইকা সত্যরঞ্জন দেবর মাতে বিনী লোক সঙ্গী খনাতক লকমন রসাপমু আউ চিনি রসাম বড় পেলাইন খনাতক সালকামা পান্ডানি বেচেব ফাদি সঙ্গলাইন তিনি সালকামা পান্ডানি বেচেব যথমা দেশালায়ন তিনি কক প্রথমা অংখা তাঙ্গই গতাল জেনারেশন বাই এবা গতাল জরা বাই তাঙ্গই গতাল নানি নাম অকুক বথমান রুগিনাই চিং তিনি সালকামা পান্দানি কক বথমা বা কক সালাইনাই খাখলাইনের যতন তিয়ার ন দমাইনা হানাইনাই দামনি হিংগা হাঙ্গাই অজরাবো চিং অকক বথমান রুগিনাই সানানি বেলাইনো নাঙ্কু গো তামনি হিংগা হাঙ্গাই জরা সালব্রম সেলাই জাগি দো যু যত্ন সাইমানো জরা কেমনি বাকি থাকি দিয়া জরা সেলাই জাগমানি বাকি যগিনি তমু চামু রক জে দি দমনি যাবনো দই সিমিনো দি দা হাঙ্কে ফিয়া যাবো কাতাল

0: রানী বড় রকায় এবার কেতাল চোরানি তমুচাং বাইচং বাইকে গেদালে মানে আপনি বাগিন যে মাফা ইয়াকে বা যে গার্জিয়ান ইয়াকে বা যে অকড়া চাকড়া তকনাই চেরাই রকনো বুঝি না হিংকা হাঙ্কাই চেরাই রকনো সাইমা না হিংকা হাঙ্কাই চি খান বুঝি না নাগ আপনি বাগিন চ তাবুনি ও জরা গদাল বাই জরানি বড় রক বাই গদাল না নাগ ফাইডি ননি খুকি চিং অ ককলাব নগি খালায় টান বগৈ চিং গদাল না আসেন সিং কক প্রথম কক ডক্টর সঙ্গে দোক ফাইকা নাইগে না ও জরাও সাব দং চিং ককলাম সালাই পুইলফা সিং হ্যালো ফোন কাহাম তা খুব লামসগ পান্ডাও
1: আও পুজন তো কলার খনাই চন সিনি আকারে বড় মেলে গলে হামবাই আপর মেলাম চিনু বকু শিল্পীর বম
0: আও হামবাই
1: তিনি নি পুংতি ছালো যত বাবে আমবো ইসের দিয়া যই সুরি উই যত বাবে যত নি বাবে শাক মাক মুদম মুদম ইসের উই না তিনি নি পান্ডা পুজন গছবাম কক সাবনে তিনি যে তিনি তো মুখ যেমন এই নাই বদল মানি কারা আপনি দাবি কক থেকে থাকি কক সাবন আও ইনি ও সংসার সিনি দুনিয়া সিনি ও সমাজ সিনি ইনি ও হায়ু বল বতন খেল বল মা বিনি ধর্ম তিনি দুনিয়া পরম্পরা আজি যে তমু চামু পেমু লুমু মানে আবো বিভাগে বিভাগ কৃষ্ণ কৃষি বিবর্তন পরিবর্তন তমু চামু তমু তমু তমু নামু তমু চামু বিভাগ সে পরিবর্তন থাকো আগে নি তমু ভাবি চামু কৃষ্ণ কৃষি বিভাগ সে পরিবর্তন এবং অদ্ভুত প্রাকৃতিক পরিবর্তন সে অবস্থা বিভাগ সে পরিবর্তন ছিল ধঙ্কো আগে নি লুমু আগে নি যে প্রাকৃতিক ভাবো তাহলে আধুনিক যুগ ফাইকা আধুনিক চমু ফাইকা আধুনিক চামু ফাইকা আধুনিক সরমু ফাইকা যার ফলে বড় বিভাগ বিবর্তন পথে লাভাব সবাই জানব ও লাভাব আগে নিজে তমু মংসামু বাই তাবনি তো মংসামু তিনি আবো বাই ভাগে খাপ খাবো চাই তনানি নাঙ্গো বড় বিভাগ বড় বাগে আগে যে দাং ফাইমানি আগে যে প্রকৃতি যে দাং ফাইমানি আপ তাংমন উগ্র কেতর অপক হেমনি এবং কি তা মুসা মুং যন্ত্রপাতি বিভাগ পরিবর্তন আগে নি তিন মুখ করাই বা তিন মুখ মায়ুম বাই তিন মুখ কাবু বিভাগ ন গাড়ি ঘোড়া না রকম বাইক বাইক মনুষ নুগে রিক্সার নুগে সাইকেল সে কিনিস নুমা কম বিশাল ঘর আগর থাকা সে সাইকেল বাইকেল নাও বাইক মুসনু দিয়া তাও তো বাইক সুকাল কত কিছু রুগী টাকা বা খানাই টাকা বা মানি টাকা আবন বড় মানব জীবনী বিবর্তন পরিবর্তন মুসাফাকা অপরিবর্তন বা বিয়া আগি সব পুরা পুরা সাইকেল নু গিয়া না বেড়ে সাইকেল নু গিয়া প্রায় বিডু বিডু নু গিয়া বা কতি বিনু গিয়া তাবো তাবো তাও হাতে নাতে বেশ মোবাইল মোবাইল সারা দুনিয়া বিবাহ না ইয়াগো মুঠো ইয়াগো ইয়াগো তো বুঝি বা সারা সাবান অবস্থা সব পাইকা ইয়ে আধুনিক যোগ হাইবা আর বাউন যতন বাউন কম সানা ক্লাই আজিনি তো মুম্বাই তাও তো মুম্বাই ফেরি ফেরি থাকা তাও যন্ত্রপাতি বাউ থাকতে বা হাল সাই আগিন লাগুন কৃষা লাগুন নুগলি আগিন করে ক্রিয়ে করে বোঝা বোঝা বলিয়া আগিনি বার বাই মাই বামন ফল বামন আবো বাকি বিভাগ দে তো তো বাকি যাবো ফিরে শুক্লাই আইবা আবো বাবেন কক সান কাল মাই আবুনি আধুনিক যুগ আগে তাবুনি স্যার তা আগে নিজে অবস্থা ও সাই কেনাকাটি সাই মানছি নাই তাবো তো বড় নিজে তাও নিজে পরিবেশ তোমতে তোমতে তাবো আবু তাবু নতুন নতুন কাতাল কাতাল নিজে পরিবেশ এবং তমুক তমুক পরিবেশ নুগুইতম নুগুইতম বা আপনি যে বিচার করে আগে নিয়ে যে তো মুখটা কত সব কষ্ট সামনে আগে নিয়ে অবস্থা প্রাকৃতিক অবশ্যই তো অবস্থা হয়েছে মারি তুমি বাল মানে খামু তো

0: report ng paja. Aba unyo no tabu ni adim ni jugo je poli botan ba khap khau cha ra ke tabu ni labu ni to mung sam mu tabu ti mu ko mu kam mu la ko mu bi ba na abu ni sem tai ka ra abu tabu ni adu ni je chole mu nyu ni kai mu abu kai ka to tabu agi ni ji ba bai onu son kai ba to chole ka ra kran a karan agi ni to mung sam kri ke tabu ni ka tal nu to ni to abu se sinam na na abu ti chi ji un pa sin abu ti se lag ma to nan sai abu un chol to to no e tin madam jat ji ni boru de samal abu no tu ni abu ko tu ni ga ko samung no khai na nai e bi ko khali to to no kisna ki ko sabai to ma to na ham bai kun bai ja
1: to pele no ham bai o chora u kar ghar man ba ke au chung ko khana la ja chi ni ta ko okra তাকু নীলমণি নি খুগ আও ব তো যে সাইমানো চিনি কক দু বিশিংতি কক সালাই নাইরুনি বিশিং ও যতনি সেই উমর চাকরা হাঙ্গাই চিনি তাকু ব আগে নি জরানি সিমিন নকু ফেকিয়া বমহে বমহাই স্লাইম রক চিনি টংমুং চামুং টং খর বরক নি লাংম ও সব পাইকিয়া আবু যতন কিসা কিসা নুক বুখা তাই তাবনি অ জড়াব নগুই তঙ্গ আও আবু কাহামকাই বিনি বিশিং যে ডিফারেন্স দং মানে আপন কাহামকাইন নুখনা কাহামকাইন বুঝিখানা আপন বাগিন ভাইকে চিং গদালনা নাং তাই ভাইকে তং কাহামকাই চা আবর রুগিন ব কাহামকাইন সাইমান চিংখানা লাইকা কক হ্যালো
2: হ্যালো
3: হ্যালো ভাই
1: ফোন কাহাম লাম শুগো না না ইনখানাই তো উনি বং তাম খাতে সাগরা দি দাকো খনালিয়া
3: এ আনি মোগাং কে আং তো মোরাই মানি
1: ও তুম রাই মানি আও ফোন কাহাম ন ইয়া ফারো তে লাম শুগো তিনি নি পান্দানি জড়াবো দো সাগরা দি দাকো
3: হুম এ মানে আং কাস বক কো ছানা না ইয়া কল খাই ইং কল খাই গেছাম কি তলে ছয় কলাং থাম

0: gari kanyeda no se mi tan kio ah gari ta gari mumba gari uma kau kase borok di shrek nego gari kaya hin kan kai hin ya hata ya se nego a ab se kai ta bu gari kan kan ka ba aw a ji le hin nang se tham kai ye hin nang se tham kai ta gari ge nang se tham tang u a se nang ni go trakta ma nang ni go duma ba nang aro
1: গাই চিং সারা থাঙ্গা হাঙ্কাই তাবুনি যে জরা কতাল জরা কতাল জেনারেশন হনি মানুষ অ জরাও চিং কাহামকাই বরকনো সিনানি হিঙ্কাই বংনি বখানো বক হামকাই নো সিনানি নাংনাই তাকে সে কক দুক নাই কেনা সাবতং মানজি মালিয়া সাম চানি তংখাম তামনি হিঙ্কাই চিনি জরা বয়াং হাইনি খরং পান্দানি জরাং ফাইকাবা চাই ফার্স্ট নো মা থাকলে সেই হাই ফেন তুই সেই সে হ্যালো
2: ম্যাডাম
1: ফোন কাহাম তাকু বেলাই নো কিসা জরাব কক মাস বেলাই তাকু
2: হাই ফেন কিছু চাব না একশো তারিখে নাকি থেকে চাব না বাংলা নিজে কক বর্তমান
1: তাবুনি জেনারেশন এবার কতাল জরা পাইছে তাই গদাল না কক প্রথম
2: মল পাই মল সালাই যা বহু খামানি হাইনি বাকি তাবো খাবো আজিও যে মাই রকমানি মাইরক তো তাবো খামদি গিয়া ওয়েদার মাইরং মাছ লাগে রানো খানো বাকি তাও পানি রকম খাইছে রানো বাকি মানো আবহাওয়া মানো নিবাগ আবহাওয়া নুকুনো কিছু মানো বাকি বড় রানো রাগ মানো যে বড় ওয়ান্স গ্রম রাখ রক
1: জরা নাই হাইনি খরং পান্ডাব

0: পুংকাহাম
1: আকাশবাণী আগরতলা খাই থাই যত লক্রম ফাইসিং পুংকচাং হামজামুই আফারে সঙ্গে দিন হায়ুন খরং পান্ডা দিন ক্রাক সাল তালক্রান তালনি সাল চিসুকু সাল সিব্রিগা থামজিবা তৈপ্রা বিশি জুন তালনি সালচুকু সাল নৈশাই নিশি দক ইংরাজি বিশি মিটার নিরা থামচি দক হুতাব্রে একবার সাসাই নিরা দক্ষিচুকু কিল হচ্ছ তাই সারাস পয়েন দক মেঘা হচ্ছ ও পান্ডা আওয়াই চঙ্গ পান্ডান পৈলানো খালায়নে কক কাহাম সিস্টার নিবেদিতা সৈলংমানি কক রক খরকসা সৈরিংয়া পিরিংপুর ওই ভরকন লাইটে সাকে বান্ধে ওই খানি মুজুম তৈকে বিনি সাকাতেই সামং তাঙ্গি মানো ফিয়া খরকসা সিয়ান গনাং সিজাক নুকজাক অমহাই সৈক্রং বড় রকমের সাকাতেই সামং তাঙানি বেলাইন কুতুক সাক বাইথাং থাকি লামা কারিনা নাই সাক সাক ওয়ানসকই সাক সাকনি ওয়ানসকমা রকন সামঙ্গ ফনাঙ্গই লাইথাংমা চায়া সুগিয়া অমহাই সামু রকন নাহারিন বসকাঙ্গ সরংনা খাইদি লংমা লংমা আংনায় লংমা নন তাই লংমানী মূসাসক একবা থাইসাসক কক থাইন ওখা ফিয়কজাকমা অ লংমা ও ফিয়কজাকমা গ্রী হিনকে গথাং টংয়ৌ থি থাকমাফানো জাকব আং হামজাগ বিমান জবানো তাই সাকন বেদগৈ রমানো আবনি বাকিন চিনি মানথাইরকন জন রান খরকসা কুসু কাহাম পরিজাক চলাবরী বিনি দফানি একবা যত বরক দফানি বাকি লাইবুমাও যত নিশাই ক্রাক হলং থং কাইরুমা বাই বাকসা আমহাই মা কলায় আশুকজর খালাকা ক কাহাম সিস্টার নিবেদিতা সৈলামী কগ্র
0: হাইনুখর পান্ডাব যেন তাবো খালায় লাইথাংজাক জরনী কগ্রকন দিন হাইসালো বমহাই পাতিমং রকমখা আবনারুকি ককিসা আও যেন সালব্রমন জরা জরনী কক্লাম রকমাই দংলায় বসালো বমহাই পাতিমং রকম তিনি সালো সতেরোশো বাহাত্তর সেভেন্টিন সেভেন্টি টু বিশি তিনি হাই সালনো চবা ও পুইলা রং বাই চবা নাংলাই মানে চেংজাক মানে সাল হই মুদলাই জাগি দো নাইনটিন এইটি সিক্স উনিশশো ছিয়াশি বিশিনি তিনি হাই সাল সাল চকু জুন পুইলা ভারত হা কদর এইডস বেমারি মানজাক মানে কক্তমা মানো তিনি হাই সালনো

1963 বিশিনি শিমি শেবকলাই থানি রংনি বিশিং এবা সামংকলাই থানি রংনি বিশিং চলাবরিনি বিশিং ও রাঙ্গি মানমারি ফেরলায়াবই বাক্সাকে খ্লাইমানি কেরং খাজাগো আপনি বাকি নতুন নিশাল বেলাই নমৈত খ্লাইসাকি কঙ্গ 1968 বিশিনি তিনি নাই সাল হংকাঙ্কি বারভা কতনি মন্ত্রীপক্ষক জওয়াহরলাল নেহরুনি থিমানি উল লাল বাহাদুর শাস্ত্রী ভারতনি মন্ত্রী বক্রক হানি নাই সামাই তাংমানি শাল তিনি হাই শাল ন আবনু কারেই তিনি হাই শাল ন হায়ঙ্ক সিমং শাল হানিব পালাই চাকি চঙ্গ তিনি হাই শাল ন 1920 ও বিরসা মুন্ডা নিথৈমানি শাল হানি মৈত খ্লাই জাগি তহতে পালাই জাগিব তঙ্গ বক্রক সা ভারত হাকতনি মুঙ্গনাং আদিবাসী রকনি ইয়কমানি চবা ও চবা খ্লাই নাই খরকসা খাকতর তংমানি বিনি তিনি থেমানি শাল নেই মৈত খ্লাই জাগাই তঙ্গ আশিক জরা সং খেনা লাইখা লাইথাং যাক জরানি কক তিনি হাই শালো বোম হাই পাতি মুংরক আবরণ চেং মৈত খ্লাইলাই দং তাবুক চেং খেনালাইনে সা খামগ্রাইনি কক আও সা খামগ্রাইনি কগো যেন সারা থাকাঙ্কাই সালব্রম যেন খালায় বো বমাহাইকে চিনি তমুং চামুং রক্তংকাঙ্কে চিনি সাক খামগ্রাই সাকনি বাকে হামগ্রাই অঙ্কুক আবরণ রুগে যেন পান্ডানি বিষংটি খালায় তিনি বো যেন কিসা খালায় তিনি যেন খালায় থালিক ব্লাই চিনি সাকনি বাকে বুসুক জরাতে হামকুক কাহাম অং আবন রুগে তামিহাই যেন শালব্রম এবার উরাম উরাম থালিক চামানো রুগী থালিক বুফং কাইমানো রুগী নেই ককলাম খালায় তিনিকে চিন খালায় না থালিক ব্লাই চামানি এবার থালিক ব্লাইও মাই চামানি আবো চিনি শাক নেবা কে বসুক জরতে কাহাম কোক আবন রুগী থালিক ব্লাইও মাই চামানি তরসং নুগো কাইলাবারি পান্দারগো এবার জেসা পান্দারগো ফানো গবং মা জাগাও ন খাইলিক বলায় মাই চাখা গাই বেলাই ন থক থক তাই কাহামু হই চ সাইমানো আবনু কারিব থালিক বলাই নব চং চাওই সা খামি বাকে হামগ্রাইনি বাকে সামুও ফুনাং মানো আ জাগাও থালিক বলায় অ্যান্টি অক্সিডেন্ট তাই পলিফেন ফেনল হইনাই তং তংমানি বাগিন অবচিনি হজম শক্তি এবার ডাইজেশন কাহাম খ্লাইও তাই চিনি বুকুর নাইথক খ্লাই তানি চিনি শাক ন কাহাম খ্লাই তানি বেলাই ন চুবাও চামুং কুতুং থালিক ব্লাই শাকা রেখা হাঙ্কাই বিনি ব্লাইনি শাকাও মুম হাই কাইসা বেলাই ন পাতলা মানি দঙ আবো চামুং কুতুং ক্লাই খা হাঙ্কাই আবো চামুং বাই বাক্সা বিনি থক মং তাই বিনি পুষ্টি আবো আরো দালক জাগাই থাঙ্গাই চিনি চামুং চা জাগাই থাঙ্গো তাই আবো চিনি শাকনি বাকে বেলাই ন কাহাম থালিক ব্লাই নি চা কুক মানি হিঙ্গা হাঙ্কাই থালিক ব্লাই গবং কুক পলিফেনল দঙ তাই অ্যান্টি অক্সিডেন্ট আবো চিনি শাকনি চামুং হজম খ্লাইতানি তাই শাকনি হামিয়া টক্সিন ন কারি থানি বেলাই ন চুবাবো তাই হজম জেসা চামুং ফানো হজম খ্লাই থানি চিন বেলাইখেন চুবাবো আবনু কারিব থালিক ব্লাই অ্যান্টি ব্যাকটেরিয়াল দঙ্গ আবনি বাকে থালিক ব্লাই শাকাও জেসা চামুং ফান তংখাঙ্কাই বিনি যে হামিয়া ব্যাকটেরিয়া রক থাইথাংবায়ো তাই চামুং ন কাহাম তাই কথক খ্লাইও থালিক ব্লাই মাই চাকাঙ্কাই চুমুক বিনি বাহাইন কাইসা দঙ্গ থালিক ব্লাইনি মাইকুটুং এবার জেসা চামুং ফান থালিক ব্লাই তনখাঙ্কাই বিনি বাহাইবাইন বেলাইন থক থক হেমা দঙ তাই আজাগাও বিনি যত পুষ্টি গনাং মানে হাবি থাকমানি বাকে চিনি শাকনি বাকে কাহামুঙ্গ আপনার কারিব চিনি তংখর ন স্নামথানি এবার তং

0: খরকাহাম খ্লাইতনি থানি প্লাস্টিকনি মাইরাং গ্লাস রক চং চামুং সামানি আবনি ন কারেনেই চিং থালিক বিলায় মাই চাকাহাঙ্কাই চিনি তংখর নব কাহাম খ্লায় তাই আবো চিনি যত বরকনি তংখরনি বাকি বেলাই ন কাহামঙ্গ আবনি বাকিন থাইলেক বিলাই মাই চামানি থাইলেক বিলায় মাই সামানি তাই থালিক বিলাই সামানি চিনি শাকনি বাকি বেলাই ন কাহামকো আসুক জড়া সং শাক খামক্রাইনি কগ থালিক বিলাইনি কগ্ন খানা লাইখা
1: আহ ফাটিকে সং আসুক জড়া খানা লাইখা শাক খামক্রাই থালিক বিলাইন রগই চিনি শাকনি বাকি তাম তাম কাহাম আপনার রগই কগলাম তাবো খানা লাইন আমরা কাইমান রগই কক থাকে থাইনি আমরা কাইনে বাকি যেন হা সমান তাই আমি হাতাই হা রেখে রব কাহাম হা নাই কাইনে নিলাই বন কাইনে সকাং হাকর খুরনা নাঙ্গান দক চিনি সিমি সিনিশি সেন্টিমিটার কেবিং কোয়ারখে তাই ফাংসারা বাই ফাংসারা চালমানকে দক মিটার গজালখে কাইনে নাঙ্গান হাকর খরচাও বিশেপানো যেন সেরনিসে মোসক বিখি এবার জাবরা কসক রুই কাইমানখন অঙ্গ তামনি মালে আমরা কাইনে বাকি যেন আসে কবুনি সার রক পাই রেনা নাঙ্গিয়া বোথাই কাহাম তাই কমুন নাই পস্তং রক কিসা সকাগৈ যেন বসলিঙা ন কাইমানো এবার খেবা কলম খাইজাক অমহাই চারা নাহারে কাইমানো কাইনানি জরা রকমকেবা যেন বৈশাখনি সিমি ভাদ্র তালন অমহাই জরাও কাইখেন সাহামগো তাই ওয়াতেই মল হুমকে যেন ইয়াফাংনি জাবরা ববরা রক কাহামকে সাইরিনা নাঙ্গানো তাই কসমান জরাও অঙ্কে তৈ রানসাই থাকমানি বাকি বুফাং ইয়াফাঙ্গ তৈ লুনানি বাকি সিং ইয়াফাঙ্গুরিউই কিসা কচুক খালাই হা থেউই সিং হাতি বারসা ওয়াইসা খালাই তৈ লুখাঙ্কে যাও বুফাংলক সৌই ফাইকিয়াঙ্কে যেন ওয়াতিং বারো বুফাং বাই থাঙিয়ানা তৈকে থাংমানি এংনা বাকি বন ইয়াফাঙ্গ ওয়া বাইকে গ্রাক খে তগৈ বুফাং ওয়াও খাই রেনা নাঙানো মহাকে যেন নাইকানি খালাইনে নাঙাই বেমারি রঙনি বিসিং অঙ্কে আসলে গবাং নুকজাক থাইয়া তা মুখেবা বুফাং ইয়াফাঙ্গ কিসা সকমারক নুকজাগ তুমুং বুফাং ইয়াফাঙ্গ যেন সকমারক মগল কলাইখ্যাঙ্কে লিটার কাছে তৈ গ্রাম টু এম এল ব্লাইটক্স বিথিন এক লিটার তৈ সাপ লই স্প্রে খালাই রেনা নাই মহাকে রেখাঙ্কন আব হামই থাঙ্কন তাই আসে কবুনি নাইকানি রক খাইনে নাঙ্গলা ফিয়াবা যেন গানাগিনি জাবরা রক কাহামকে সাই তনা নাঙ্গান মহাকে যেন আমরা ন ফাংসা ফাংনি কায়াওই গবাংখ কাইখ্যাংকে তাবো হাতিরগব ফালই আমরা ন রাং পয়সা আজই নগ্ন খুঙ্গ চুবাইমানো

0: আও আশুক যারা খাঙার কে আমরা কাইমানোর গেই কক থাকে থাইনি হাইনো খরং তাও খানালাই না কক থুম র
1: আও কক থুম নিবিশন পুলানি ফটো মনি অপন কাঙ্গাই কক থুম ত্রিপুরা হাপাং কক থুম তাই হুগুম দাগি কুঙ্গি বকাকতি পদশকাত নিবাগি কইমুং লাইয়া ফার্নানি বাগি কপকমু ভারত হা কত নিজত নিসলাই কুচুকবার এমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগেই কইমুমলাই ইয়াফানা নিবাগেই কবল চাখা খরচা যাক থাই ১৯৫৪ মিশিনী সিমি

0: जुग दामदक जराव आरो निबार जमानजक माइकल फंगिंगो सिमुंग मानजक ब्लाइ लगियो करि हिनके खरक बुरै ते आबुनि सै गोबां लखरक प्रथमलाय थांलाय सिउ खालायमांलाखनि साजाखा आबु तंगनो बिसखां जुलाइ तानि साल जि थाम साल जरा आरो वहिनि साजाखा तुमुं अ गयसिमुं अ केनराजनो गयसिमुं ইয়াংকে ইয়াকবা গৈছে ইয়াংকে বি এন এছ এছ নিশ্চয় নিশি থাম নৈরা নিশি থাম নং দারানো রোগী নাংমানি মাজরা রজনী সাজা খা আও আশুক জোর খালাকা কক থম রক হাইন খরং তাব খালায় সেবগ বরক তলংমানি কক রক
1: আও সেবগ বরক তলংমানি কক পুইলো ফাসিং তং স্টাফ সিলেকশন কমিশন এবার খাতে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল আমজক মু নি শাই নি চিদক নি বাগাই অনলাইন তে কইলে সানজাকা গ্রাজুয়েট ক্যান্ডিডেট স্ট্রক অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নখবই জুদা জুদা থায়ো কইলাই রি মান নাই উমর উংখা বিশি চি চানি সিমি বিশি নি চিসনি তাই থামচিনি সিমি থামচিনি বিশি জরা নাড়ক জাকা ফিয়া খাতিজক থারুনি বাগি হিঙ্গা হাঙ্গাই বিশি বা কবং ফানো চুগানো তাই উকলক লাইজাক দফারংনি বাগাঙ্গাই বিশি থাম কবং ফানো চুগনাই বুড়ি এস সি তে এস টি ক্যান্ডিডেট দুনি বাগি কয়লে রিনানি বাগি ফি নাঙ্গলাক তাই কবন দুনি বাগি হিঙ্গা ফি নাঙ্গানো রাশা অনলাইন তে কয়লে রিনানি পাই থাক শালঙ্কা অজুন তালনি শালনি চিনি শাল জরা হর দামচিসা জরা জরার যাক নাই মুচুমাই ক্যান্ডিডেট স্ট্রক স্টাফ সিলেকশন কমিশন নি সরকারি ওয়েবসাইট বা হাপাং ওয়েবসাইটও এইচ টি টি পি এস কলন স্ল্যাশ এস এস সি ডট এন আই সি ডট ইন ও ওয়েবসাইটও থাকি নাই কয়লাই রেমান নাই
0: সেবক বর্তমানে নালে আরও সাজাকা ডিরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা নেহরু কমপ্লেক্স গুর্খা বস্তিব ইউডিসি ইয়াকবা আপার ডিভিশন ক্লার্ক আন্ডিজাব গ্রুপ সি নন গেজেটেড কাইসা পোস্ট ও কম এপ্লিকেশন রান্না বাকি সাজাকা আর ও কয়বলাই রান বাকি উমর নাঙাই বিশি বাসিনি বিসিঙ্গ ও বসকাং আগস্টানি সাল থামসি সানরগই আব রমজাগান তাই কয়বলানি পাইথাক সাল কানকে জুন তালনি সাল চিনি সালনি বিসঙ্গ রহানো নাই কয়বিলের নানের বরক জেস নাই এক সার্ভিসম্যান নি আইডেন্টি কার্ড হওয়া নাই সৈনিক ওয়েলফেয়ার নি বিখাক্ত তৈ কে টানো উমর নাই গ্রেজুয়েট গসিজাক ইউনিভার্সিটি নি কয়বিলানি পাইথাক সালকে অজুন তানি সাল নিশি সালনি বিসঙ্গ রহনা নাঙ্গানো নিকুমাঙ্কে ডিরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা নেহরু অফিস কমপ্লেক্স গুর্খা বস্তি ইউ কুঞ্জবন পিন 799006 অর রহনা নাঙ্গানো আশুক জরা খালাকা সেবক বরক তঙ্গনি কগ্র হাইন খরঙ্গ তাও খালায় নবরতীবানি কক কিসা রো সাজাকা বসকাং দামনি সিপ্রিয় তঙ্গন কুসুগ তুংমারি তঙ্গন থামসিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামো নক জাগানো নিশিদক ডিগ্রি খালায়

হাইনু খরং আসুক যারা খালাকে রেসাবং খরং রেখা জর্না আরং হাইনু খরং পান্ডা তিন বাকি অরণ পাখ্যা তিন হাইনু খরং পান্ডান কম থাকে আং সুভাষ দায় শিল্পী দেববর্মা যতনানো পুঙ্কাহাম

0: তাঁবু পজরাও শালকামা পান্দানি কক প্রথমান অরগেই আও তিনি শালকামা পান্দানি কক প্রথম চেং ককলাম সাইতংলাইমানি চেং তাবুনি জেনারেশন বাই এবার তাবুনি জড়া বাই তাঙে গদালান্না কক আপনার রোগী ককলাম সালাইমানি আও তাবুক তো জড়া সেলাই জাগেই দঙ্গ চিনি ওয়ান সুক মা রকম চেন কিসা সেলাইনানি নাঙ্গ চেন আগিনি ওয়ান সুক মুং রকম সিমিন তৈ তংখাঙ্কাই তো ইন্ডিয়া হাই দেবা হাইফান চিং চিনি ইয়াফাং দঙ্গই নো চিনি ইয়াফাং ক্রা খাই নো চিং জরা বাই গদালি তোমা নাই তামনি হিঙ্গাঙ্গাই তাবুনি জরানি যে বড় রোগ যে চেরাই রোগ যে শিকলা শিকলি রোগ ওয়ান সুকমানি বংনি ওয়ান সুকমুং বেলাইন তালকুক তাবুনি যে জরানি যে মতেন বড়ক শিখুক আগুনি বগিনো চিং বহাইন চিনি তামুং চামু রকন কবাং মানো সেলাই চেরাই বখানো এবা ব ও জরানো রগিন সঙ্গব মা সিথাই মা স্রংথাই হায়াকে সঙ্গব জর বেবাকসা গদালি মায়াং নাই আবুনি বাগিন চিং ব ও জরানি জরা বাই গদালাই তাই মচাঙে থানানে নাই ফাইদি হিঙ্গাঙ্ক জরা কত সাব তাই না হ্যালো
1: হ্যালো
0: ফোন কাহাম দেখো
2: রেডিও খাই তাই বা চিনি এফ এম পান্ডানো খাই তাই তো বো খন খা খা নি কক নো আও আবো হাই চিং যেফুরপন কক বথমা তৈ কক সালায় আফু কক বথমা নি কবাং মানো মিনিং মানো ইয়াকা চিং সানা থাকা কবাং মানো বিনি বখাক নি মানো হাইফানো চিং পুইলা ফাসিং কিসা কক বথমান খনাউই কক বথমানী সকাং তামসা বমা হাইরকনো সা আবরনো রুগী সাকাঙ্কে তাইসা বুঝি মানো তাইসা কাহাম কাল সাই মানো তামনি হিঙ্গাই কক বথমাও গদালিয়াউই ইয়াং ইয়াং সাকা হাঙ্কাই যে খনা নাই রক বরক বুঝিয়াঙে থাকাই কক বথমা বৈ রুগী দা তংখা রুগী ইয়াদা তংখা ও সাইমিয়াঙে থাকাই আবরন বাকে না কিসা খনাসলা বৈ কক সাকা হাঙ্কে বা যত নিমকে না কাহাম কক্তা হ্যালো
3: হ্যালো
2: ফোন কাহাম তাকো
3: তাই বাসা হাই নিম মা করুম ঠিক
2: হা কক্রি তাকো লাম সুবনা না পান্দা ও আ তো সাগরা
3: বেলাই কে টপিক নাং কো মানে বাগি তো কোনা লাইকা ইনি নি বেসেপো ইনি নি কক বতমা তো তাবো নি জরাবো বাকি গেটাল না নাম আও সারা থাকে তো শুন চিনি হাইং আ পৃথিবী তো এরিয়া আগে নিজে সাইজ দাম আবো না দাম কেয়ার তো শুন বরক বাংই থাকা কে বরক বাং মা বাই শুন আগে নি দামই আগে নি চাউই দাম খাঙ্কে শুন আর নিব তো থাঙই দাম নি কোনো ওয়ান সুই মাইয়া কে মেইন কে আ কোন বেসিস খাইব না সুন চিনি তামু চামু চিনি পদ্রে পড়নি যে সুন ছাড়া নাংমানি না সুন মাস লাইয়া দেবা আবহাই না রং দিতাব সুন ওয়ান সব গুই থাং খাকে ওয়ান সব না লাইকে আবহাই আগে সুন ফার্স্ট উইলা কম্পিউটার মা ফ্রং কে সেভেন উইন্ডো মাইয়া দেবা কে সেভেন উইন্ডো ও তো তাবুক যে জেনারেশন তাবুক তো 14 দে 13 দে ফাই তাবু উইন্ডোজ

0: 이게 어버하이든 신이 이제 라이프스타일 신이 더 문자 문어 무슨 커렉션 막 하고 리프레스 막 하고 대부 에디션 막 더 보고 해야 되마 해 그것도 좀 당의 당나니 거너 원석 라이메야 랑 부샤 아즈나니 대 코드 포르치니 부사부트이노 나이콜나니 버럭바이 좀 만주라이나니 트라이코나이니 이제 ভবিষ্যৎনি যে থিরং নিবাগুই যে বরং বরক ফ্লাইট পিলাং থানি বহাইনু সিস্টেম লাইখানো ফ্লাইনানি নাঙুই তং খাতা কে আবু বাইতে কেসা নাংকুং মানে কে সিনি মানজুমু তাই সি তাকু কোরা সাইতাং মহাই এই যে সিনি মানজুমু আগে জুং ইয়াকুং বাই হিমুইনু হাতিও থাঙু ওদের পর দলি রব জুং থাংলাই আবু হাইর কে আবু নিবাগুইনু জুং ও যে সিনি স্লাইমু তিনি তামু তুইমু কালচার ফানংখা অদ্রে ফর তামু তুইমু নসুং স্লাইনানি নাংখা গরম দিতাবসুং তিনি তামু রং নতসুং আগিও সুং খেতো কানি সকানি নই তামু আরো মাইকল খাই লাইউ আবো বাই নসুং সাবাই নং বে তামু ইয়া তো মাইকল খরক বসুনি তংবা কে মাইকল খাইবু আগে নে আগে বুথাই থাইয়া আবো নে বাই নসুং তাবসুং রং পয়সা আদলাই থানি গতবংসিনি রাবার প্লেন্টেশন ল পাইখা তিনি বানিয়া থং থানি ও বেলাইখেন জং খা মারখা হাই কত জং জি নগ্ন খুং সংসার ন জং নারগ নসি লামা মায়াবা কে অব হাই রখেন চিনি ওয়ান সো মুন স্লাইম ফাইল কে জং তাবো রং সরং থানিং থং আগি কত জং তাংস নাই চিনি আসুক সিস্টেম ল গুরুই যে প্রথম ড্রাইভার পরে ফুটবল ওটা মানে স্কুল সাল মানে 3 কিলোমিটার ওয়া না আর জায়গা থাং থাং হয়েছে জন মাসরিং
1: পিয়া আগিনি জরা রকম গাই উমর নব নাসি গিয়া হ্যাঁ দেবা
0: উমর নব নাসি গিয়া
1: খরকসা খরকসা 10-12 বছর খরকসা ক্লাস ওয়ান রগ
0: পরি
1: বাহির রকম সুখনাই ভাই গিয়া
0: এটা বকবন ওয়ান সবই না তাও জন কামি কামি তো আম সাই থুই নি চিনি রুম ন খলোখা তাও কে সুদু রুম ন কিয়া গো বাই পাই আছেন চিনি যে তাং সিনাই সারাওয়াল বাই চিন খালো করং না বাবাই চিন চিনি ইংলিশ মিডিয়াম পলাই চিন বেলাই কেনে চিনি আবো নাম কই তং খা আবো বাই চিন বাংলা ও ফরং মা বাই সুদু সি চিন চাকরি বাকরি মালালিয়া চিন খরকসা তে খরকসা মানজু থানি কেবেং মুং ফাইগু ও আবনি বাগৈ নে তাবো সুং ক্রাইসিস টাইবু উই থাকাতা গাইনি বাগৈ সুং সিনি তমুং সামর সিনি আজে মুং গ সিনি বিহেভিয়ার অন সুং তমুং সেন্স খাইমেয়া কে সুং যে তাবো সিনি ট্রাই খনাই নো সুং করং খলাই টিছা থানি ট্রাই বাই গদালৈ ট্রাই নো ভাই কে নাইকল নাই ট্রাই নো যে যেভাবে আগে সুং লেখার ফরং লাগু বু টপ খলাই লাগু কে ও সিস্টেম লগ বাই তাবো ট্রাই নো আমি ট্রাই নো ফাসি চুং তাবো বান্দে
1: মি মে করো ফরনি ও মালিয়া
0: মালিয়া মালিয়া গে বড় তো রম দি বুমা বু ফাতো আছে আবে মিয়া বুমা বু ফাতো রঙিয়া ন রঙিয়া ক্লাই তমা বা গায়ং দু সাকে কষ্ট মস্ত কে পানু ফরং লাই যা মা বা বনি এক্সপেরিয়েন্স বাঙ্গই থাঙ্গু গে বনি সাজেশন বাঙ্গই থাঙ্গু গে চুং আফরো তমুং বো বাই এডজাস্টিং মিয়া খাঙ্কে বুয়াবো ফাং ফানো কাকাও খানারাই মাইয়া আঙ্গো এগে বুয়াবো ফালা আগেনি তংমুং আগেনি চামুং তা কামিরাও হকে বাসুয়াং মাই খানুং ওই তংলাই আগেনি তং ফেনু আফু মাতুং পরে দি সুন দি আকাও নই আসে তংমা বাইতো সুন তাবো সিনি যে জেনারেশন নো কাভারেজ খাইমালি আতা আপনি বাবইনু সচিয়া নাংকুং মানে হকে সুন গার্জেন তংনাই বরংনু বলাইকে আপডেট নাং তংখা স্লাইমুং তো বর্তা নাং তংখাতা বরনি ওয়ান শো বুঙ্গো বাইকে বড় রোগ বাই তা বড় বহাই নিচুং আগে যে তং তুই তাব বড় রোগ বাই বাইকে তং নাই বড় রোগ বাই যে তাও তাও করুন কিছু কবং মা গে বড় বাই চুং তমুং তাং সাই চুং হালো বনা রং ইয়া গে তো কেবেং ফাইছনাই আও হাইকে নুনি তাং বড় খরকসা বৈতে খরকসা যে হালো রোগ চালুই থাং মানে আও হাইরং নং খানা নাই আংকে মা ওয়ান শো গুদা সাক সাক নো আপডেট খাইনানি সাইজাকি চিনি ওয়ান সব মঙ্গল নো

0: वारै सागोदे मडार्ननि जे टमसा मुराव बायसिन गदालनानै बेलायखा नांगै दं खता
1: औ
0: गे आसे नों खाबखौ गानि दिनि
1: बेलाय बेलाय न हामबाय ताखौ न न
0: हामबाय
1: औ दिनि ताखौ बुबुनि थानि थिं बेलाय न কাহাম দেখনা যতক কক লামরক নখনা লাইকা চিনি তিনিন কক বর্তমান আর কি নাই আও চিং চিং সাইমানো চিং চিং ব জাগা তং এবা চিং বাহাইকে তঙই তং ফিয়া তাবনি যে কতাল কতাল জেনারেশন তমুং চামুনক তো চিনি ওয়ানসং মাতেই তো ফাইয়া যে দুনিয়াও সংসারও যে চলি দঙ্গ সংসারনি যে সেলাই মুসঙ্গি দঙ্গ আমা হাইকেন চিনি তমু চামু সেলাইও খারক বসলাই থাঙ মাইন আমা হাইকেন সেটঙ্গি থাঙ ফিয়া আবনি বগেন চিন্তা বুক তৈব কাহাম টেকনোলজি তৈব কাহাম জরানো নাহারি মানানি তৈব চিনি জরাই কাহাম কে সেরং মানা পরিমানা আপন রুগিন চিং যত সেপ সাবরক নাহারি দঙ্গ এবার সেপরক রুনানি চাই তগৈ দঙ্গ আবনি বাগেন চিং জেসে চিনি চাই রক ন আপডেট খাইনাই গদাল জরা বা গদালে থাকার বাকি টংনার বাকি চিং সাক সাক নব যে গার্জেন টংনায় অকরা চাকরা মা ফাসং টংনায় যত বরক কিসা মিসা সঙ্গ আপডেট মা খাইনাই ন সাক সাক ন মা সিনাই যে জায়গা সেপ মানো অমাহাই সেপ রক ন মা নাহারাই তামনি হিঙ্কা হাঁকাই বসাবতী রক ব সেই থাঙ্কা হাঁকাই ব মা ফাসং নব কিসা মিসা তো সিনা নাই সাইমানা নাই আবনি বাকাইন চিং নাঙ্গো তাবুনি কতাল জরানি কতাল তামু চামুরক নো ইসা মিসা তো সরংনানি হ্যাঁ দা হ্যালো হ্যালো
2: হ্যালো
1: ফুঙ্কা ফুঙ্কা সাবংখা তাকুক দরকার দি এই সাবংখা
2: এক দুমনি আঙ্কেল ন দ
1: ও আঙ্কেল তো স্যার
2: এই আঙ্কেল ন হাইপন সিন তো আগে লাইছমনি কর ন সঙ্গাতে ছাত্র মানি দ চিনি বয়ে চি ছাত্র দিব তো হাইপন আগর শিলং তঙ্গ ইনকা হাইপন সঙ্গর ইংলিশ মিডিয়াম পড়ি তঙ্গ ইনকা আপনি ভাবে আঙ্কেল শিখলার ন কোন ছাইড়ি চি নাই দ
1: দ
2: কোন কেন
1: ই ই কনাই দ
2: এই সুন্দর ইয়া পিনি বাক্সানি মারি টিম গে সামন থানি তং দিব সামন টাঙ্গা হানি দি কমিটি অফ মানে ইয়া ত্রিবাক্সনি মারি টিম জিনিক লগই আঙ্কেল কেন যত পিক নজা থাকবে নাই গাবনি বাগে আপনি চিকলা রং নি চিকলা বেলা কাহা হঙ্গো রবার বাগান ঢকাই চিকলা রং সেগুন বাগান ঢকাই লেখা একে গামে বাগান ঢকাই ইয়ো বান কতর কতর খোলা ইয়ে চিকলা রা ভাই না সামুন টাঙ্গি টঙ্গাই ইয়ো ওয়ানটানি হাওয়া রাজনীতি খাই তো সারক দো দিব্রাসানি হাওয়া ওয়ানটানি হাঙ্গি হাঙ্গে দিব্রাসার রাজনীতি খাই দামান পিয়াবাসনা চিকলার কোন তঙ্গ দো ততন চিকলার ইয়া দিব্রাসানি টিম দি অফ টিম হই পেজা
1: অ কচারনি নি ক কাম কে খনাই মালি এটা কো তামনি হিং কে নেটওয়ার্ক ডিস্টার্ব নি বাগে কাম কে নি নি ক ন খনাসলাব মালি এটা
2: আমবাই শুনাই দো মারি টিম
1: তাকক পুলে নং সাগ্রা দি নং বো জাগা তং নং দুমবুর নং দুমবুর দা তং না শিলং দা তং
2: হ্যাঁ
1: নং তাবক দুমবুর দা না শিলং দা বড় তং নং গুমতি আংনি কক হাম গা খনাই মিয়াং তং হতা কক তামনি গে নেটওয়ার্ক ডিস্টার্ব খাই তং বেলাই ন
2: ইস্তর আইফোন তাও ডিস্টার্ব হয় তাক
1: কানে ই আমবগে নিন কক মানে চ চ উই খনাই তং তা আং কাং
2: ওপর খনা বাই
1: হ্যাঁ
2: তাও খনা না খনা
1: ই ই তাও কে খনা ফিকা
2: ই টিম গে হামারি
1: না না আং অবশ্য মায়া আং নন সংমান গাই
2: আবলি বা
1: নং নং আনি কক কুলা কানা গালি দাকো
2: বাবা হাই সিং আবা সেমিয়া

0: 그런 식으로 알아서 진짜 여러분다가 빨래요.
1: 나나
0: 것을 거도록 빨래요. 제가 잠깐만 빨래요.
1: 잠깐만
0: 계속해서 거덕 거덕 한게 뒤하더라 팔만 해야 되봐.
1: 능 아니 거꾸라 그나가리 나고 안안땀 사이도 넘기서 그나가리. 능 우꼭 타시는 어 만에 능 바르바르 아공는 사나는 게 올래나. 능 와서 사강 그나이 배겨. 다보 안노는 이제 승만이 능아 꼭노서 사그라디니 샤만이 안가이노노. 담닝가가이 니니 폰니 타워 벨레노 로 안가 함께닌 꼭노 그나이미야 저소위 파이동만 바기닌 꼭니 조바브리미엥 동카앙
0: 암부테
1: 가함께 그나이미야 다 다신가 클리어 그나마니 다보케 능꼭 사케노 오 고소 고소
0: 이노로 가함께 나니면 야비 바서 팀 올 하마리 보도 니 나이도 언가 다보서 티도 컷 해비나 자고
1: 아차 아차 ঠিক আছে
0: 이제는 좀 보러 보든가 어 자가
1: কাহামকাই মানজুই মারিয়া দাকক ভাই ফিয়া বকসার কসার তামশাকা আং বুজি মালিয়া বসিমি সাকা আবুনি গ্রুপ কাইসা তঙ আ গ্রুপ কন্টাক্ট খাই নাই দেহেনি সিকলা সিলো তাম খাই ফিয়া চিনি তিনি কক বথমা আবুয়া কক বথমা ন হ্যালো
2: ফং ভাই মেদাম
1: ফং গাম দাকক লাম সগ বান্দা ও
2: তাই ওইসা গরম না নাই
1: মাতে কক রি
2: ও তো জরা ক্রিবলা
1: আও নগ নি ন পান্দা
2: দাকক আপনি বগাই
0: বদল খাজা কাহামকাই কুমারক সাবই বিলি যে খোকতে খানা মানে বুয়াও তো সাকা ছিল আর না হামে তা থাকে ছিল আর বাহাম হইছে ছিল আর তো বই ছিল আন তো খব ভাই কে ছাই মান বা জং কাম নি বকে ছাই তো খা কাম খাইয়ে বকে খানাত লে গা হামে তা সাদি কি ছিল হামে তো সিন কেম নো হামে ছাই যা তিনি কক প্রথম আও তো হামে ছানা নি কক ফাইয়া তাই তা
1: তিনি নি কক প্রথম না তাম পুলে ন সরাই সরাই ন সাই রেখা তিনি নি কক প্রথম গাইছং কতাল জোড়া বাইতাং গদাল না নাং আকক্সি আরো তো হাইমিয়া কা হাইমি কক
0: পায়া আও আনি মেদাম মো দে আবো হাইকে কক তো বুঝি লাই মানে কেবিং মঙ্গো খাং ক্লাই মেন বাগে সে মাছ হবন তাই আবো হাই রকে চাইয়া তো সে যত জাগাবো ন তাবক তো স্টিক লাগ সিগলি র অবো হাই র যে বদল খাজক বতঙ্গ যে রিল খলা নিয়ে বতঙ্গ আর রিল ন র কোন ফাইনালি কক খাই কিরে তাবুন কতাল মলো হনি রিল খাই না কক দিবা যে তো নাঙ্গনি ন খলা জিন তাহানো স্ট্রিং দি কাহামনো ফনুকরি যেটা কাহামনো সাত গে নঙা হামিয়া রগন সাউই খামিয়ানো সেনগিল নিয়াতা হেদিবা যেটা নাঙ্গমনি বাগিনি চেরে রগন তাউনে বাগাই তাউ পলি রিলাইবা তাই করে নুইয়া তারি থাংলাই তলিও থাংলাই বারা তংলাই যেটা টিউশন নারগলাই বুমা বুফা মরগলাই পলি রি তাউনে বাগাইবা কাহাম খাইনে বাগিনি নিয়াতলে আবহাই যেটা আপনো সেচন সেরনো নাঙ্গন
1: খেতাম

0: tu tang ke dal na nang ka hang jeng ka ham ni ba ge ge dalo ka ham serna ba ge te bo chare rong no ka ham khaina ba ge sini next generation te bo ka ham serna ni o jinish no o mani rong no sung sina nang nai hai de ba
1: amo ta je man je ta nang mani nang sung mani amo te chi bo samot sa banana
0: hm
1: abse te lai ta bo ni ko je ta drugs যে তাবো যে ভূমি বা কত রক অপূর্ব হাইকে তাবো পুষো কাইচ আমি আর তান্ত্রিক নি মাত্র নাই সেই আইকো আগেও না দি সুন টেলিফোন বাই কক সাই চলে মানে পুলে আছে টেলিফোন ফোন দিতে রে ইয়ার শুধু ওক চিঠি ফিলাইয়ে কই টুন বা কক টুন আবার হাই মানুষ রকল না আমার ওকে টেলিফোন রক ফাই গিয়া টেলিফোন ফাই মানে ইয়া গুলো ক ওকে তার নাই কিপ্যাড মোবাইল লোক ফাই গিয়া ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি তার ফাইভ জিও সবই তো ফাই গিয়া জেনারেশন টু জেনারেশন আবো ফাই তো অবাহি কেন সালাই জায়গায় থাং তো তিনি বড় গো বজে সরম আগিন ইয়া সরম রক তাবো রক আগিন আবো বাই পরীক্ষা তাহু কাহাম বকা কম ন সং সরমি তং খন না হে দিবা আজি রব তো তিন বড় তাবো যে পুলাবো আজি ওকো তাম না ছনে বনো ভাইকে কেব কাহমৈন কই মানন বড় খাব লাই ছমৈ কে আইকেন ওয়ান সো কই কমাই ছমৈ কে বংগা তো এ ওয়ান সো নাং ইয়াতা কে ইয়াবন তেন এ কো তাং ন মল তাতালো সিং আবো তো বিয়াবাক ন করিং লাইজক না তাং মোবাইল নাই ছেন কে ছেন যত বাই বাক্সা খেলনি কাছে নি কম লাগো আই ওয়ান নাং হুম হুম
0: করিং লাই মান করসা করসা
1: পুরা ইয়া ফোন তো গাবো আমি কে গে আবন কাহম বখং মা সরিং লাইনে যেটা হামিয়ানো কি বই তাব কতাল মল তো ফাইতুন আবো তুন হামিয়ানো কা ফরং লাইতুন তা হামো স্ট্রং গিনো তা হাম নি বখা গো কুসু গো বস কাং খামা নি নি তুন আসু ওতে ছাতে নি মেদান
0: বেলে হাম বাই দা খং নো আও বেলে নো কসার মুং কা হাম তা খং নি তাম নি হিঙ্গা গাই আও চং কা হাম নো স্ট্রং গিনো হাইমা রং নো কি বই কা হাম বাই কি স্ট্রং গি থানা নি বাই কি কতাল ইয়ারপরি সেই থানা নি আবার সঙ্গ মা সরং থাই আবার মা সালাই থাই আবার বাকি নবার সিনানি নাম হ্যালো
2: হ্যালো
0: ফুঙ্কা হাম বুকো গ্লাম সগন পান্ডা ও তাবো নি জরা বাই চাঙে গদাল নানি নাং আবার
2: সামু

আকাশবাণী। খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন।

প্রকাশ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডর মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটর্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এপিইডি এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিলিপিন্সের দক্ষিণাংশে

মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30 ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটি ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য ১,০০,০০০ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে এক ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের কার্ডিফে হতে চলা ICC মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিয়েছে, লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমও চালু করবেন। তাছাড়া মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সাহা জানিয়েছেন, শ্রীমন্তপুর বিওপি সংলগ্ন এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের অর্থানুকূল্যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে নতুন

আবাসন গড়ে তোলা হয়েছে। এই আবাসনে সীমান্তরক্ষী বাহিনী ও জওয়ানরা থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন বিরাট দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যের শিক্ষা প্রসারে ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তবায়নে জেলাশাসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল সচিবালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক খতিয়ান নিতে জেলাশাসকদের প্রতি মাসে নিয়মিত পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিয়মিতভাবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের ত্রিপাক্ষিক সমন্বয়ের ফলে স্থানীয় স্তরেই অনেক জটিল সমস্যার স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসবে। শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদানের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির আগামী ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে এক ভার্চুয়ালি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে ব্লক এবং পুর এলাকায় শিবিরের আয়োজন করা হবে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি ২০২৬ পুনঃ পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃ পরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল ২ থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে নেওয়া হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। আকাশবাণী গতকাল তার ৯০ বছর পূর্তি উদযাপন করছে। ১৯৩৬ সালের ৮ জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই স্মরণীয় দিনটি দেশের সাংস্কৃতিক তথ্য ও সম্প্রচারের ইতিহাসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত প্রসারিত হয় এবং ১৯৫৬ সালে আকাশবাণী নাম গ্রহণ করে। বর্তমানে আকাশবাণী ৫৯১টি স্টেশন পরিচালনা করে, যা ২৩টি ভাষা এবং ১৪৬টি উপভাষায় সম্প্রচারের মাধ্যমে ভারতের ৯৮ শতাংশ মানুষের কাছে পৌঁছায়। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন ১৬০টিরও বেশি দেশে সম্প্রচার করে, বিশ্বব্যাপী ভারতের কণ্ঠস্বর তুলে ধরে এবং প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করে। বহুজন হিতায় বহুজন সুখায়র মহৎ আদর্শকে ধারণ করে অল ইন্ডিয়া রেডিও সম্প্রচারের সর্বোচ্চ পেশাদার নীতি ও মান মেনে চলার মাধ্যমে এই বিশাল দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিটি বাসিন্দার কাছে দিনরাত ২৪ ঘণ্টা সমস্ত প্রধান ভাষা ও উপভাষায় সংবাদ ও মতামত পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট। পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ে গতকাল জেলায় টিকাকরণের বিষয়ে জেলা টাস্ক ফোর্স ও আরবান টাস্ক ফোর্সের কাজের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্কর চক্রবর্তী জানান, রাজ্যে জ্বর ও হাম রোগে আক্রান্ত সন্দেহে ৬৯৮ জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩৬ জন আক্রান্ত শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। পশ্চিম ত্রিপুরা জেলায় হাম ও জ্বরে আক্রান্ত হয়েছে ৩ জন, তারা বর্তমানে সুস্থ রয়েছে। বিজেপির দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে গতকাল বিলোনিয়ার পুরাতন টাউন হলে বিকশিত ভারত সংকল্প সম্মেলন অনুষ্ঠিত হয়। বিধায়ক সুশান্ত দেব, প্রমোদ রিয়াং ও স্বপ্না মজুমদার সহ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সংকল্প সম্মেলনে বক্তব্য রাখেন। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে গতকাল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের ১ নম্বর টিলায় অনুষ্ঠিত সভায় সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার প্রমুখ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।

ওখা তাই আবরংনি ইয়াফাং তঙ করিজিয়ারংনি হামক্রাই তাই উকলক লাইজাক লোক বসং বসাখা হাফাং চয় অন্তর্দৈ বেখা বা সামং মানখা তাই উকলক লাইজাক লোকরংনি হামক্রাইনি ককতমাকা হামতুনি রানো অংখা হাফাংনি হারমং মন্ত্রী বক্রক শাখা জনধন অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্বচ্ছ ভারত পিএম আবাস যোজনা জল জীবন মিশন তাই আয়ুষ্মান ভারত তাই ব্যবাক চেতন্য লোকরগ্নি বরম্বাই শেফ শৈকে মানরানি বাগৈ চল খেলাইকিয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতাল ভার্চুয়াল তুই সিপাহীজলা হাংকনি শ্রীমন্তপুর হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেজাক ল্যান্ড পোর্টনি ম্যানেজমেন্ট চল খেলাই তাই কতাল টংথাই কমপ্লেক্স নম্বর চেঙ্গেরওয়ানো ব আবাই বাক্সা হাকতনি তাই ব কাইচিব্রী হায়ুং বেরেমনি হারুকুংনি পোর্ট টাংসেপ রেজাক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চল খেলাইন আবন কারিব মেঘালয়নি ঢাউকি ল্যান্ড পোর্টনি কতাল টংথাই কমপ্লেক্স ন চেঙ্গেরওয়ানো শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টনি বারজা মানজা অফিসার প্রদীপ সাহা শাখা শ্রীমন্তপুর বিওপি গানানি আমচায় স্বরাষ্ট্র ককচংলাই নকনি রাং পুসানি চোবাচো মানমাবাই ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ানি নাইকল মুংবাই খক স্নি রেজাক স্নি চিনি রাশাই রাং সবাই কতাল টংথাই স্নামজাখা আরও আরি আমচায় মরগনাই বাহিনী তাই জওয়ান রক টংগনো মিয়া আকাশবাণী ফিলচুকুচি বিশি পৌমাশাল চিচুকুরা দকচিথাম বিশিও মিয়া হাইশাল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নি মং সলাই অল ইন্ডিয়া রেডিও খ্লাইজাকা আবনি ওল চিচুকুরা বাচিদক বিশিও আকাশবাণী মংবাই সিনে মংমানখা অমুকুমু গনাং শাল হা কতরনি হুকুমো ককথুম তাই আওয়াই মুংনি লাইবু মাও কাইসা মারি অঙ্গই টঙানো ভারত ফিয়কজাংমানি ওল অল ইন্ডিয়া রেডিও দাতি দাতি খে ফুয়ার জাখা তাই চিচুকোরা বাচি দক বিশিও আকাশবাণী নে মং ইয়াচাখা তাবকশাক জরা আকাশবাণী কাইবারা চুকু চিসে স্টেশন কম ঠেঙাই টঙ্গ আবনি বিশিং কাইনি চিথাম কক তাই হাস্তিনি কক সানাই কক ব্রী চিদক কক আওয়াই মুংনি বিশিংতে রাও খড়ক চুকু চিচার বড় রগ্নি বিশিংতে কক তোনি মানখা আকাশবাণী ইন্টারন্যাশনাল সার্ভিসেস ডিভিশন কাইসারানি সাইব গবাং হাকতর আওয়াই মুংনি উই টঙ্গ হায়ুং গনাঙ্গই ভারতনি খরাং ন বইহা টংনাই লোকরগ্নি থানীয় মানজুই মানখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা লোকরগ্নি কক খনাওই কুবইলামাতে হামক্রাই খ্লাইনাও ন অংখা হাফাংনি হারমং মিয়া মন্ত্রী অকরানি টং থায় মুখ্যমন্ত্রী সমীপেশু সামং বতাং ব অকক শাখা ব শাখা মুখ্যমন্ত্রী সমীপেশু অংখা লুকুরংনি হামত্রায় খেলাইনানি লামা লুকুরংনি জঞ্জালনি ক খনাওই দাতি দাতি জঞ্জাল ইয়াকাগ্রনা বাগৈ নাইকল বেতেগ্ন সল আরই টঙ্গ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী নিয়ে তৈফাংবাই কেন্দ্র হাফাংনি বিশি চিনি পৌমানরগে হাস্তে গনাং জনকল্যাণ শিবির পান্ডা খেলাই যাগনা হাস্তে বেরেমনি জনকল্যাণ শিবির বুসকাং সালচি ব্রেনি সিমি সালচিদক জুন সালমারি জোড়া রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসার যাগনা মিয়া তাংন কতর হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী টিঙ্কু রায়নি তৈফাংবাই কাইসা ভার্চুয়াল পান্ডাও অকক সাকালাই যাখা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ শাখা হাস্তেনি অর্গানিক মুখ্যতং থাইকতং সানমুং ফাতার হাওয়া বাঙ্গই টংখা হাস্তিনি সিমি তাবকশাক জরা খকসনি চি রেজাক রাংনি অর্গানিক মুখ্যতং ফাতার হাস্তে তাই হাকতর ফালজাখা মিয়া আগরতলানি অরুন্ধতী নগর ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টার অর্গানিক মুখ্যতং থাইকতং থাইরমা তাই হাতিও রহরনান তুয়ে ককলাম সালাইমাও ব অকক শাখা ব শাখা সা সাই কুইন অমতই দিল্লিও রহর জাখা ককলাম সালাইমাও হুকবা মন্ত্রী হাস্তিনি জোদা জোদা থাইনি অর্গানিক হুকবার খেলাইনাই তাই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশননি আদং রকবাই তাই বরংনি জঞ্জাল রগ্ন খা খুলুগৈ ককলাম সালাইকিয়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিউ নিট ইউ জি সি নৈসাই নৈচিদক আমজক মুংনাহার ফিম মুংনি বাকে আমজক মুংনি থাইন তৈ কক থুম কারি জাখা অতালনি সাল নৈচি সাও আমজক মুং অংনাই সুমংনি আমজক মুং দামচিনি সিমি শারিক দাম বা তামুই সতীচি বা জরা হাকতরনি কাই বাড়া বাচিস আউলি তাই ফাতার হানি কাইবরিচি আউলিও অংনো এন টি এ আমজক মুং রনাই রংন তাই কক থুম সাইমান মা বাগে অফিসিয়াল ওয়েবসাইট নাই।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবার সুপ্রভাত দেববর্মা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী মিয়া ক্রিজারংনি হামক্রায় হাপাংনি বিশিচিনি হিমনানি শাখাও মকল কাইখ্যা হদালামনি বিশিংতি বশাখা ভারত কবাং মাস লাইচাকমা

আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। অভিজ্ঞাপন অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করে থাকেন সকালের ঠিক এই সময়টাতে। শ্রোতা বন্ধু, আজকের এই স্নিগ্ধ প্রশান্ত নির্মল সকালে আমরা উপস্থিত হয়েছি এক সচেতনতামূলক বার্তা নিয়ে, সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। আমাদের চারপাশের প্রকৃতি, সবুজ গাছপালা, নির্মল বাতাস এবং স্বচ্ছ পরিবেশ, এই সবই আমাদের জীবনের মূল ভিত্তি। কিন্তু বর্তমান সময়ে নগরায়ন, অতিরিক্ত ভোগবাদ এবং অসচেতনতার কারণে সেই প্রকৃতি আজ বিপন্ন হয়ে পড়েছে।
1: প্রকৃতি আমাদের শুধু জীবন ধারণের উপকরণই দেয় না, বরং আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখে। অথচ আমরা অনেক সময়ই তা উপলব্ধি করতে পারি না। ক্রমাগত বনভূমি উজাড়, বায়ু ও জলদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সকলেরই দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা।
0: আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে পালিত হচ্ছে বন মহোৎসব। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক আন্দোলন, যা আমাদের গাছ লাগানোর গুরুত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয় এবং একই সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। একটি গাছ মানে একটি জীবন, একটি ভবিষ্যৎ, একটি আশার প্রতীক।
1: এই সবুজায়নের প্রচেষ্টাকে আরও হৃদয়স্পর্শী করে তুলেছে এক পেড় মাকে নাম উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানানো হচ্ছে। এর মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হচ্ছে, তেমনি মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতাও এক অনন্যভাবে প্রকাশ পাচ্ছে। একটি গাছ তখন শুধুমাত্র একটি গাছ থাকে না, তা হয়ে ওঠে আবেগের, সম্পর্কের এবং দায়িত্ববোধের প্রতীক।
0: আমি নিজেও এই উদ্যোগে অংশ নিয়েছি, আমার মায়ের নামে একটি গাছ লাগিয়েছি এবং প্রতিদিন সেটির যত্ন নেওয়ার চেষ্টা করছি। সেই গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসা, স্মৃতিও বেড়ে চলবে। এতে আমি এক ধরনের মানসিক শান্তি অনুভব করি, যেন আমি প্রকৃতির জন্য কিছু করতে পেরেছি।
1: আমিও একইভাবে একটি গাছ রোপণ করেছি। সত্যি, যখন আমরা নিজের হাতে একটি গাছ লাগাই এবং তাকে বড় হতে দেখি, তখন এক অদ্ভুত আনন্দ ও তৃপ্তি অনুভব হয়। এটি শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি এক ধরনের মানসিক ও সামাজিক দায়িত্ব পালন। আমরা যদি প্রত্যেকে এই

0: ছোট্ট উদ্যোগটি গ্রহণ করি, তাহলে আমাদের চারপাশ খুব দ্রুত সবুজে ভরে উঠবে।
1: তাই শ্রোতা বন্ধু, আসুন আমরা সবাই মিলে কিছু সহজ, কিছু গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা করি। প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাবো, সেই গাছের যত্ন নেব, প্লাস্টিকের ব্যবহার কমাব, জল অপচয় রোধ করব এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এই ছোট ছোট পদক্ষেপই একদিন আমাদের বড় পরিবর্তনের পথ দেখাবে।
0: মনে রাখতে হবে, আজ আমরা যা করছি তার উপরই নির্ভর করছে আগামী দিনের পৃথিবী। তাই আসুন আমরা সবাই একসঙ্গে বলি, এক পেড় মা কে নাম, সবুজ হোক আমাদের দেশ, সুরক্ষিত হোক আমাদের ভবিষ্যৎ।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধু, এবারে ইতিহাসের পাতায় নজর রাখছি। ইতিহাসের পাতায় জানান দিচ্ছে আজকের দিনে কালী প্রসন্ন, কাব্য বিশারদ, জাতীয়তাবাদীর সাংবাদিক এবং সম্পাদক ও লেখক। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী 1949 সালে। আজকের দিনে বলিউড অভিনেত্রী সোনম কাপুর জন্মগ্রহণ করেছিলেন 1985 সালে। আজকের দিনে আমরা হারিয়েছিলাম বাংলা গদ্যের পথিকৃৎ ও সমাজ সংস্কারক উইলিয়াম কেরিকে 1834 খ্রিস্টাব্দে। আজকের দিনে আমরা হারিয়েছিলাম স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা বিরসা মুন্ডাকে, সালটা ছিল 1900। আজকের দিনে আমরা হারিয়েছিলাম দেশ পত্রিকার সম্পাদক বঙ্কিম চন্দ্র সেনকে 1968 সালে। এছাড়াও আজকের দিন ইতিহাসের পাতায় আরো নানান কথা বলছে। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যাদের বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন বা যাদের জন্মদিন রয়েছে আজকের দিনে, তাদের সকলের জন্য রইল আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতাবন্ধু, এবারে চিঠিপত্রের পালা। চিঠিপত্রে প্রথমে যে বন্ধু চিঠিখানি পাঠিয়েছেন, তিনি পাঠিয়েছেন তারকেশ্বর হুগলি থেকে

0: মঞ্জুশ্রী মণ্ডল। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, প্রাসঙ্গিক বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। সকল জীবের বাস এই ধরাভূমে। জীব মানেই চাই বেঁচে থাকার জন্য বাতাস, জল, আলো। আমি যখন ছোট ছিলাম তখন ধরাভূমির চিত্রটাই ছিল অন্যরকম। প্রকৃতি ছিল সবুজে ভরা, ঋতু বৈচিত্র্যে বেশ ভালো বোঝা যেত, বেশ সামঞ্জস্য থাকতো সব কিছুতে। সবুজ প্রকৃতির সান্নিধ্যে থেকে অতিরিক্ত উষ্ণতার প্রকোপে পড়িনি তখন। প্রতিটি জীব নিজ ছন্দে থাকত। সময় বদলেছে, বৃক্ষ নিধন হয়েছে, মাটির নিচে জল তুলে নেওয়া হচ্ছে, নষ্ট হয়েছে প্রকৃতির ভারসাম্য। বিশ্ব উষ্ণায়ন মাথা চাড়া দিয়েছে, জলের আকাল দেখা দিচ্ছে, বরফ গলছে, সমুদ্রের তল উঠছে। এই অসামঞ্জস্যতা কাটাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করে, ক্যামেরা বন্দি করে পরিবেশ দিবস পালন করে নয়, উপযুক্ত পরিচর্যা করে প্রকৃতিকে সবুজে ভরিয়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এর জন্য প্রত্যেককে সচেতন হতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, সুরক্ষিত রাখতে হবে প্রকৃতিকে। প্রকৃতি হাসবে নিজের মতো, তবেই তো আমাদের জীবন হবে ছন্দময় এবং স্বাচ্ছন্দ্যময়। সকল জীব বাঁচবে নিজের মতো করে। ধন্যবাদ আন্তে মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি।
1: এবারের চিঠিটি লিখে পাঠিয়েছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। অভিযাত্রী আগে যাযাবর, পথ চলাই তার ধর্ম। স্বপ্নঘোর চোখে সে ছুটে চলে অনিশ্চিতের পানে। তার কাছে জীবনের চেয়েও বড় স্বপ্ন, আর স্বপ্নের চেয়েও বড় বাস্তবতা। নতুন কিছু খুঁজে পেতে উৎসুক মন চেনা পথ ছেড়ে অজানা পথে পা বাড়ায়। কোনো পিছুটান সে মানে না, তার মানে সমস্ত কামনা বাসনার বিসর্জন অবশ্যই নয়। সামাজিক ও বৃহত্তর স্বার্থে কিছু ত্যাগ, কিছু ইন্দ্রিয় সুখ পরিহার, কিন্তু পাশ্চাত্যে প্রধান উদ্দেশ্য বৃহৎ অর্থনীতি গড়ে তোলা। সেই অর্থনৈতিক সংস্কৃতির আঁচ লেগেছে এদেশেও। এদেশের ধনী মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিভা স্ফুরণে পাড়ি দেয় বিদেশের মাটিতে, তারপর বিদেশেই থেকে যেতে চায় কোটি কোটি টাকার প্যাকেজের হাতছানিতে। অভিভাবকরাও মেতে ওঠেন আরো চাই আরো চাইয়ের খেলায়। কিন্তু আমরা ভারতীয় সভ্যতার অন্যতম শিক্ষা ত্যাগ স্বীকার করতে পারি না, পারি না উপেক্ষা করতে, হারাতে পারি না ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ। অভিযাত্রীর দুঃসাহসিক অভিযানের সৌন্দর্য কেবল পাহাড়ের কোনো চূড়ায় পৌঁছানো নয়, অ্যাডভেঞ্চার, পথের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা। পাহাড় শেখায় ধীরে চললেও থেমে না যেতে, কষ্ট হলেও কঠিন পথ পার হয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে অনাবিল সৌন্দর্য। পর্বতের সামনে দাঁড়ালে যেমন বিশ্বের কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অন্তর্গত প্রশ্নগুলো শুনতে পাওয়া যায়। সক্রেটিস বলেছেন, নোজ দাই সেলফ, নিজেকে জানো। ঝুঁকি বা চ্যালেঞ্জ থাকবেই, অভিযাত্রীর অভিযানটাই মূল। পথের অচেনা সুরে থাকে আলোর মায়া, আত্মতুষ্টিতে মগ্ন না থেকে শিকড়কে জানার চেষ্টা থাকবে। শিকড় না থাকলে গাছের সৌন্দর্য হারিয়ে যায়। ধৈর্যশীল ও বিনয়ী হয়ে চিনতে হবে সঠিককে। নতুন যুগের অভিযাত্রীর দূর অজানায় হাঁটতে হাঁটতে কেবল মনে হবে, পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে। ইতি ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া।

0: শ্রোতা বন্ধু, আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক। তিনি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। সবুজ সাথী অভিজ্ঞাপন। এখন আকাশ মানে দুর্যোগের হুঁশিয়ারি, বাতাস মানে মন্থর বিষ বিতরণ, নদী মানে সুস্থ অসুস্থ সেবিকা, মাটি মানে মৃৎকল্প জননী, আর আমাদের চারপাশে কেবল মৃত্যুর হাতছানি। কোথাও নেই কোনো জীবন্তী অবশেষ, অথচ ওই তো সেই দিন ছিল ঋতুর আশ্বাস, বাতাসে ছিল প্রভূত বিশ্বাস, প্রাণ ভরে নিতাম শুদ্ধ প্রশ্বাস, প্রকৃতিতে ছিল লালন নির্মাল্য, সব্বার আঙুনে ফলত ফসল, ধরণীতে ছিল ধারণীয় উপঢৌকন, পরিবেশে ছিল প্রবিষ্ট যৌবন। কিন্তু জীব শ্রেষ্ঠ মানবের দানবিক লোভে বিলুপ্ত হয়েছে বনভূমির সৃজন ছন্দ, আরামের শ্যামলী বিতান নেই, কণ্ঠাশ্রমে নেই শকুন্তলা লাবণ্য, নির্মম স্বেচ্ছাচারী কুঠারাঘাত ধ্বংস করেছে বৃক্ষ আদি প্রাণ। যে ডাকত সময়ের বাতাস, যে রাখত মৃত্তিকার অটুট বিশ্বাস, যে আনত সময়ের বৃষ্টি ফলে ফুলে ছায়ায়, যার দধিচি নির্মাল্য, যে জোগাত ছায়া শশীতল শান্তির নীর, শির পেতনিত অশনি আঘাত, শিকড়ি রুখে দিত ভাঙন ব্যাঘাত, তার উচ্ছেদে তো জীবনের বিচ্ছেদ, পঞ্চভূতে তাই বিদ্বেষ বিচ্ছেদ বিষ প্রকট, মস্তিষ্কবান মানুষ বুঝেও অবুঝ সবুজের দান, দিবস মেনে বৃক্ষরোপণ, দু এক কলি শপথের গীতি আয়োজনে অস্ত্রপাত, নির্মাণে কিশলয় রীতি, তারপর বিনাশের দৌরত্বে দুর্দণ্ড, পরীক্ষার খাতায় চিক্ক আন্দোলন, সুন্দরলাল বহুগুণা, কাজের কাজে এক দুই ফুল গাছ ছাড়া গাছ লাগাব না। আসলে ব্যবসায়ী মনে মত্ত আমরা লোভ লোকাসনে, কাজ কি মেনে সবুজ ধরার হোক প্রাণ, মৃত্যু শিওরে জেনেও আমরা হচ্ছি না সচেতন, সবুজের দান এ মরক দিনে মানতেই অচেতন। স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, হানু ভূঁইয়া।
1: আজকের সর্বশেষ চিঠি লিখে পাঠিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, গ্রাম বাংলার যুবক শঙ্কর পাড়ি দিয়েছিল সুদূর রহস্যময় আফ্রিকায়। দিন কয়েক রেল কোম্পানির কাজে সেই বিভীষিকাময় জঙ্গল, বাওহাব বৃক্ষ, আফ্রিকার সিংহ, ব্ল্যাক মাম্বার সঙ্গে একটু একটু করে পরিচিত হতে থাকে। এখানেই একদিন দেখা হয় ইউরোপীয় অভিযাত্রী ডিয়েগো আলভারেজের সঙ্গে। শুরু হয় হীরের খনির সন্ধানে ভীষণ রোডেশিয়া জঙ্গল, রিক্টার্সভেল্ট পর্বত অভিযান। কিন্তু অভিযান শেষ হওয়ার আগেই আলভারেজকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় এক অজানা বিভীষিকার আক্রমণে। আর শঙ্কর হীরের খনি হাতের নাগালে পেয়েও একরকম খালি হাতে ফিরে আসতে হয় অনবিকতার কারণে। শুরু হয় শঙ্করের আরেক অভিযান, ভয়ঙ্কর কালাহারি মরুভূমি পাড়ি দিতে মৃত্যুর মুখে পড়ে অভিযাত্রী শঙ্কর। অবশেষে কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরে আসে সভ্য জগতে। এমন কত রহস্যময় ভয়ঙ্কর অভিযানের কথা সমাদৃত হয়ে রয়েছে বইয়ের পৃষ্ঠা জুড়ে। জীবাণু যেন তেমনই অভিযানের মধ্য দিয়ে গিয়ে চলে, শৈশব কৈশোর তারুণ্যের পথে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত উত্থান পতন। সে পথ সহজ সরল নয়,

ঋজু বঙ্কিম আলো আধারে পরিব্যাপ্ত। নিজের কথাই বলি না কেন, কৈশোরের পথে পা রাখতে বাবা হঠাৎই পাড়ি দিলেন না ফেরার দেশে। স্বাভাবিকভাবে কিছু বাড়তি দায়িত্ব কর্তব্য এসে পড়ল। জীবিকার নিরন্তর সংগ্রাম, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, তারপর স্ত্রী সন্তান বৃদ্ধা মায়ের দায়িত্ব, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীর বিরুদ্ধাচরণ, শত্রুতার মোকাবিলা। কখন যে মধ্যাহ্নবেলা পার হয়ে পশ্চিম দিগন্তে ঢলে পড়ে দিবাকর, ঠের পাই না। আজ প্রৌঢ়ত্বের পথে হাঁটতে শুরু করেছে জীবন, অভিযান তবু শেষ হয় না। অবশিষ্ট পথটুকুতে কি অপেক্ষমান সেই উপেক্ষিত বার্ধক্য, যার প্রতিটি বাঁকে জরা ব্যাধি অবহেলার নির্মম অনুশাসন। জানি না, শুধু জানি অভিযান এখনো শেষ নয়। সেই শেষের দিন অবধি অনন্য পথের অভিযাত্রী হয়ে প্রতীক্ষার প্রহর গুনে চলেছি। ধন্যবাদ সহ অভিযাত্রিক শুভেচ্ছায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ডাক জ্ঞানদাস কান্দারা, জেলা পূর্ব বর্ধমান।

শ্রোতা বন্ধু, এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পুনর্পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনর্পরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2:00 থেকে 5:15 পর্যন্ত দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে অনুষ্ঠিত হবে। এনটিএ পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়। তার জন্য পুনর্পরীক্ষা নির্ধারণ করা হয়েছে আগামী 21 জুন।

শ্রোতা বন্ধু, এবারে কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ভারতীয় রেল মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ রয়েছে 11,127। শিক্ষাগত যোগ্যতা ITI, ডিপ্লোমা, যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে। বয়স হতে হবে 18-30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেবার শেষ তারিখ আগামী 14 জুন। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আর একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা পরীক্ষা দ্বিতীয় 2026 অনুষ্ঠিত করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 13 সেপ্টেম্বর 2026 এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির 2027 সালের জুলাই মাসে শুরু হতে যাওয়া কোর্স সমূহে এবং অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য 2027 সালের অক্টোবর মাসে শুরু হতে যাওয়া কোর্স সমূহে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইউপিএসসি জানিয়েছে পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ আজ অর্থাৎ 9 জুন। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, পাঠ্যক্রম, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের upsc.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত দেখে নিতে অনুরোধ করা হয়েছে। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 60%। সতর্কবার্তায় রাজ্যের প্রতিটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

শ্রোতা বন্ধু, স্বাস্থ্য সংক্রান্ত তথ্যে আপনাদের বা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শে আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান এই বর্ষাকালে আপনাদের জলবাহিত রোগ থেকে সুস্থ থাকতে জল পান করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনারা ছোট বাচ্চাদের বা বয়স্কদের ফুটিয়ে জল পান করানোর চেষ্টা করুন, অথবা আপনারা সরাসরি কোনো কল বা কোনো ট্যাঙ্ক থেকে পানীয় জল পান করবেন না। বিশুদ্ধ পানীয় জল পান করার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে। অর্থাৎ জলবাহিত নানান রোগ থেকে বা অন্যান্য নানান রোগ থেকে মুক্ত থাকতে আপনাদের কিন্তু এই সতর্কতাগুলি অবলম্বন করে চলতে হবে। তো জানিয়ে দিলাম স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্য।

0: শ্রোতা বন্ধু, সময় জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। আজ আপনাদের সঙ্গে এই পর্বে ছিলাম আমি রাহুল,
1: আর আমি অম্বালিকা।
0: আজকের মতো তাহলে এখানেই শেষ করছি অনুষ্ঠান। নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম মজুয়ান্ততে। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি আর যে অম্বালিকা, শুরু করছি আজকের তোমায় গান শোনাব। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে অসংখ্য কালজয়ী গান। সেই গানগুলোর পেছনে যারা ছিলেন তাদের অনেকেই আজ কিংবদন্তি। তেমনই এক অনন্য সুরকার রবীন চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের সঙ্গীত ভুবানে তিনি এমন এক নক্ষত্র

যার আলো আজও ম্লান হয়নি। প্রথমেই তার সুরে একটি মাইলস্টোন গান দিয়ে শুরু করছি আজকের তোমায় গান শোনাবো।

রবীন চট্টোপাধ্যায়ের জন্ম 1918 সালের জানুয়ারি মাসে কলকাতায়। সঙ্গীতের প্রতি তাঁর আকর্ষণ ছিল ছোটবেলা থেকে। পরবর্তীকালে তিনি শুধু সুরকার হিসেবেই নন, একজন দক্ষ সাউন্ড রেকর্ডিস্ট হিসেবেও খ্যাতি অর্জন করেন। বাংলা চলচ্চিত্রে তাঁর কর্মজীবনের সূচনা 40-এর দশকে, আর তারপর প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে সুরের জাদু ছড়িয়ে গিয়েছেন। রবীন চট্টোপাধ্যায়ের সুরের বৈশিষ্ট্য ছিল তার সহজাত মাধুর্য। তিনি কখনো অযথা জটিলতাকে প্রশ্রয় দেননি। তার সুরে ছিল বাংলার মাটি, বাংলার নদী, বাংলার মানুষের অনুভূতি। তাই তার গান শুনলে মনে হয় এ যেন আমাদেরই জীবনের কথা।

পঞ্চাশ ও ষাটের দশক ছিল রবীন চট্টোপাধ্যায়ের সৃষ্টির স্বর্ণযুগ। সেই সময় বাংলা চলচ্চিত্রে উত্তম সুচিত্রা জুটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর এই জুটির বেশ কিছু বিখ্যাত ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল রবীন চট্টোপাধ্যায়ের হাতে। বিশেষ করে সাগরিকা ছবির কথা উল্লেখ না করলেই নয়, এই ছবির সঙ্গে সঙ্গীত আজও বাঙালির হৃদয়ে অমলিন হয়ে আছে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা গানটির কথা মনে পড়লেই যেন এক স্বপ্নময় আবহ তৈরি হয়। কণ্ঠে ছিলেন শ্যামল মিত্র আর সুরে রবীন চট্টোপাধ্যায়। এই গান শুধু একটি চলচ্চিত্রের গান নয়, বাংলা গানের ইতিহাসে এক অমূল্য সম্পদ। শোনাব এই গানটা, কিন্তু তার আগে একটি শ্যামা সঙ্গীত শুনব। আসলে একটি গান যখন তৈরি হয়, যে শিল্পী এই গানটি পরিবেশন করেন, আমরা মূলত সেই শিল্পের গান হিসেবেই গানটিকে চিনি। কিন্তু এই গানটির পেছনে যিনি গানটি লেখেন, যিনি গানটি সুর দেন এবং যার মিউজিক ডিরেকশন থাকে, সে সবাইকে নিয়ে কিন্তু একটা গান সাকসেসফুলভাবে সবার মধ্যে আসে। পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে একটি শ্যামা সঙ্গীত, যা আমরা মূলত পান্নালাল ভট্টাচার্যের গান হিসেবেই জানি, কিন্তু খতিয়ে দেখতে দেখতে দেখলাম এই গানটির সুরকার রবীন চট্টোপাধ্যায় এবং গানটির কথা লিখেছেন সতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর গেয়েছেন পান্নালাল ভট্টাচার্য, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত একটি শ্যামা সঙ্গীত এবারে শোনাচ্ছি।

রবীন চট্টোপাধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল শিল্পী নির্বাচন। তিনি জানতেন কোন গানের জন্য কোন কণ্ঠস্বর সবচেয়ে উপযুক্ত, তাই তার সুরে গান গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার সহ অসংখ্য কিংবদন্তী শিল্পী। বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে তার সৃষ্ট অনেক গান আজও জনপ্রিয়, যেমন যেগুলো শুনছিলাম, আমি শুধু গানের দিন, তুমি না হয় রোহিতের কাছে, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। এসব গান যেন সময়কে অতিক্রম করে আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে। শুধু রোমান্টিক গান নয়, রবীন চট্টোপাধ্যায় ভক্তিমূলক, লোকধর্মী, আধুনিক সব ধরনের গানে সমান দক্ষ ছিলেন। তার সুরের মধ্যে ছিল সাহিত্যবোধ। অনেক সময় মনে হয়

তারা যেন শব্দের ভেতর লুকিয়ে থাকা আবেগকে সুরের মাধ্যমে প্রকাশ করতেন। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত প্রযোজনা সংস্থা ও পরিচালকদের সঙ্গে তার দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল। বিশেষ করে অগ্রদূত গোষ্ঠীর বহু ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। সবার উপরে, পথে হলো দেরি, সাগরিকা এসব চলচ্চিত্রের সাফল্যের পেছনে তার সুরের অবদান ছিল অপরিসীম। এছাড়াও চন্দ্রনাথ ছবির সঙ্গীতও তার প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে রবীন চট্টোপাধ্যায় তার সুরের মাধ্যমে কাহিনীর আবেগকে আরও গভীর করে তুলেছিলেন। রবীন চট্টোপাধ্যায় প্রায় 90টিরও বেশি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছিলেন। বাংলা ছাড়াও তিনি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন, তবে তার প্রকৃত পরিচয় বাংলা গানের সুরকার হিসেবে, কারণ তার সৃষ্টির মূল উৎস ছিল বাংলা সংস্কৃতি ও বাঙালির জীবনবোধ।

0: আর ভুরুর ধনুক বাঁকায় যখন রাগ করে সে তাকায়।
1: আজকের দিনে প্রযুক্তির উৎকর্ষে গান তৈরির পদ্ধতি অনেক বদলে গেছে, কিন্তু রবীন চট্টোপাধ্যায়ের সময়ে গান সৃষ্টি ছিল অনেক বেশি হৃদয় নির্ভর। একটি গানের প্রতিটি সুর, প্রতিটি যন্ত্রানুষঙ্গ, প্রতিটি বিরতি সব কিছু তিনি অত্যন্ত যত্নের সঙ্গে নির্মাণ করতেন। তাই তাঁর গান আজও শুনলে মনে হয় সুর যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। ১৯৭৬ সালে তাঁর

জীবনাবসান ঘটে। কিন্তু শিল্পীর মৃত্যু হয় না, তিনি বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্যে। রবীন চট্টোপাধ্যায়ও তেমনই এক শিল্পী, যিনি তার সুরের মধ্য দিয়ে আজও জীবন্ত। যখনই আমরা শুনি আমার স্বপ্নে দেখা রাজকন্যা অথবা এসধু গানের দিন, তখনই আমরা ফিরে যাই বাংলা চলচ্চিত্রের সেই সোনালী সময়ে, যেখানে সুর ছিল অনুভূতির ভাষা, আর সেই ভাষার অন্যতম শ্রেষ্ঠ কারিগর ছিলেন রবীন চট্টোপাধ্যায়। আজকের তোমায় গান শোনাবো শেষ করার আগে বলা যায়, বাংলা চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে রবীন চট্টোপাধ্যায় একটি অধ্যায়ের নাম নয়, তিনি নিজে একটি যুগ। তার সুরে ছিল প্রেম, বেদনা, স্বপ্ন, স্মৃতি এবং বাঙালির আত্মার স্পন্দন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহান সুরকারকে। তাঁর গান বেঁচে থাকবে যতদিন বাংলা গান বেঁচে থাকবে।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালভাবে সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা LPMS চালু করবেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে দেশের আরও 14টি আন্তর্জাতিক স্থলবন্দরের প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যেমন বিরাট দায়িত্ব রয়েছে, তেমনি রাজ্যের শিক্ষার প্রসারে ও শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পগুলির বাস্তবায়নে জেলা শাসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল সচিবালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক পর্যালোচনা সভায় কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির আগামী 14 থেকে 16 জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট UG 2026 পুনঃপরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের স্থান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুনঃপরীক্ষা আগামী 21 জুন অনুষ্ঠিত হবে। লিখিতভাবে এই পরীক্ষা বিকেল 2 থেকে 5:15 পর্যন্ত দেশের 551

জীবন মানেই অভিজ্ঞতার এক বিশাল ভাণ্ডার। প্রতিদিন আমরা নতুন কিছু শিখি, নতুন মানুষের সঙ্গে পরিচিত হই, কখনো আনন্দ পাই, কখনো আবার কষ্টের মুখোমুখি হই। আর এই দীর্ঘ জীবনযাত্রার পথে মানুষের অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে অসংখ্য প্রবাদ প্রবচন। প্রবাদ হলো লোকজ জ্ঞানের সারাংশ, অল্প কথায় গভীর জীবন দর্শন প্রকাশ করার এক অনন্য মাধ্যম। আজ বলছি তোমায় অনুষ্ঠানের বিষয়, রাখলাম আপনার জীবনের সঙ্গে মেলা প্রবাদ। হ্যাঁ, প্রতিদিন আমরা আমাদের চলার পথে নানান মুহূর্তে নানান রকম প্রবাদ ব্যবহার করি। আপনার জীবনের সঙ্গে কোন প্রবাদটা মেলে, বা জীবনের বেশিরভাগ সময় যে ঘটনাগুলো ঘটে সেই সঙ্গে কোন প্রবাদটা মিলে যায়, শুনবো আপনার কথা, বলবো আমার কথাও। ফোন করতে হবে আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253, এই নম্বরে। অবশ্যই শ্রোতা বন্ধুরা, গতকাল রাতের আজ রাতে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অনুরোধ করব বিনম্রভাবে আপনাদের অনুভূতিগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাতে পারেন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অনুভূতিটা প্রকাশ করতে পারেন। আর যারা গতকাল আজ রাতে অনুষ্ঠানে অংশ নেননি, ফোন করেননি, তারা কিন্তু নিশ্চয়ই আজ ফোন করবেন, বলছি তোমায় পড়বে, শুনবো আপনাদের কথা। আজকের বিষয় আবারও জানিয়ে দিচ্ছি, আপনার জীবনের সঙ্গে মেলা প্রবাদ। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে যার সঙ্গে কোনো না কোনো প্রবাদ আশ্চর্যভাবে মিলে যায়। মনে হয় বহু বছর আগে কেউ যেন আমাদের অভিজ্ঞতার কথাই এক লাইনে লিখে রেখে গেছেন। আজ আমরা এমনই কিছু বাংলা প্রবাদ নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো আপনার, আমার কিংবা আমাদের সবার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সঙ্গে মিলে যায়। অবশ্যই শুধু প্রবাদ বললে তো হবে না, জীবনের কোন অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এই প্রবাদটা আমার জন্য প্রযোজ্য সেটা যদি মনে থাকে সেটাও কিন্তু বলতে পারেন। শ্রোতা বন্ধুরা, আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের বলছি তোমার পর্বের বিষয়, আপনার জীবনের সঙ্গে মেলা প্রবাদ। আর আমাদের স্টুডিও নম্বর 0381-232-6253, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আপনারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে চান আপনারা এই নম্বরে মেসেজ করতে পারেন।

কোনো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলবো তার সাথে। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, তাপস বাবু বলুন। না, এটা গানের অনুষ্ঠান নয়, এটা বলছি তোমায় পর্ব, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আজ কথা বলছি আপনার জীবনের সঙ্গে মেলা প্রবাদ এই বিষয়টি নিয়ে। প্রথমেই একটা প্রবাদকে যদি একটু ধরা যায়, যেমন ধরুন অতি লোভে তাতি নষ্ট। এই প্রবাদের অর্থ আমরা সবাই জানি, অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবনে আমরা প্রায়ই দেখি কেউ একটু বেশি লাভের আশায় নিজের নিশ্চিত

প্রাপ্তিটুকুও হারিয়ে ফেলেন। পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার লোভে কেউ অসৎ পথ বেছে নেয়, ব্যবসায়ী বেশি লাভের আশায় কেউ ঝুঁকি নেয়, আবার সম্পর্কের ক্ষেত্রেও অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় ভাঙনের কারণ হয়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাদের, চলাফেরার সময় যাতায়াতে যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তারা দেখবেন আজকাল অটোতে উঠলে

0: একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনাদের। চলাফেরার সময় যাতায়াতে যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তারা দেখবেন আজকাল অটোতে উঠলে তিনজন প্যাসেঞ্জার হলে অটো এখন ছাড়তে চায় না, সামনেও এক দুজন নিতে চায়। কিন্তু সেটা কিন্তু আইনত ঠিক নয়, বেআইনি। সেদিন আমি একটি অটোতে উঠেছিলাম এবং পেছনে তিনজনই ছিলাম, সামনে দুজন নিয়েছে সেই অটো চালক। আর দুর্ভাগ্যবশত তিনি এক ট্রাফিক পুলিশের সামনে ধরা পড়ে যান, ফলে তার 3,000 টাকা জরিমানা হয়। এবার ভাবুন, 10 টাকা 10 টাকা 20 টাকা লাভের আশায় তার 3,000 টাকা জরিমানা। এটা কি একদম পারফেক্ট এক্সাম্পল নয়, অতি লোভে তাতি নষ্ট এই প্রবাদটির? এরকমই আমাদের জীবনে আরও অনেক ঘটনা ঘটে বা আমাদের চোখের সামনে অন্যের সাথে এরকম ঘটনা ঘটে যেগুলো এই প্রবাদগুলোকে আরও ভালোভাবে বুঝিয়ে দেয় আমাদের। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ
0: নিখিল বাবু, বলুন। রেডিও সেটটা কি মিউট করে দিতে হবে?
1: আমার বক্তব্য হলো অনেকদিন আগের কথা।
0: রেডিও সেটটিকে একটু মিউট করে দেবেন নিখিল বাবু। হ্যাঁ বলুন।
1: এখন তখন অনেক অনেক বছর আগের কথা, কার্তিক মাস আশ্বিন মাসের মধ্যে মানে কোয়ের জাল জমিতে ফেলা হয়।
0: আচ্ছা,
1: ঘন্টা দুই পরে পরে এই জাল তুলে তুলে মাছ ধরা হয়। আমার এক বন্ধু ছিলেন, সে প্রতি বিগত অন্তর অন্তর মাছ তুলে তুলে সে সেই জমিতে থেকে অনেক মাছ তুলতো, আমাকে সঙ্গে নিয়ে যেত। কিন্তু একটি বিশ্বাস বিষয়, সে কোনোদিন আমাকে দুই তিনটি মাছ দেওয়ার কথা চিন্তা করতো না। আমাকে মাছ না দিয়ে সে মাছ নিয়ে যেত বাড়িতে। এইভাবে থাকতে একটা আমার মনে তার প্রতি একটা প্রচন্ড চেষ্টা হয়ে গেল যে লোকটা এত খারাপ। তারপর আমি চলে আসলাম, আমি ইস্টবেঙ্গলের কথা বলছি, তখন তখন ইস্টবেঙ্গলের কথা। এরপর আমি আগতলা চলে আসলাম, এরপর একদিন ফায়ার সার্ভিসে আমি চাষটার বসে চা খাই, তখন সে আসলো। আসার পর আমার ওই আগে কথাটা মনে পড়লো, আমি ওই 10 জন লোককে চা খাওয়ার অর্ডার দিলাম যে চা বানাও। চা বানালো, সে বসে রইল, তাকে বাদ দিয়ে আমি 10 জনকে চা খাওয়ালাম। এইভাবে তো আমি সঠে সাথে সমাত হয়ে এই কথাটা ইয়ে করলাম,
0: তবে মনে করার চেষ্টা করি। আমি স্কুলে পড়াকালীন একটি ইংরেজিতে একটি গল্প পড়েছিলাম, মাই লস্ট ডলার, স্টিফেন লেখকের রচিত মাই লস্ট ডলার। এই গল্পটিতে একটি মানে যিনি লেখক তিনি তার বন্ধুকে $1 ধার দিয়েছিলেন। এবার সেই বন্ধু অনেক কিছু করছেন কিন্তু সেই ধার নেওয়া $1 দেওয়ার কথা কিছুতেই মনে পড়ছে না। এবার লেখক নানা রকমভাবে চেষ্টা করেছেন এই $1 মনে করানোর জন্য, কখনো অন্য কেউ ধার নিয়েছে এরকম প্রসঙ্গ টেনে, কোনো কখনো বা নিজের মতো করে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন, কিন্তু সেই $1 দেবার কথা আলটিমেটলি আর তার বন্ধুটির মনে পড়ল না এবং তার সেই ডলারটি লসটি হয়ে গেল, অর্থাৎ আর পাওয়া হলো না। তো নিখিলবাবুর এই ঘটনাটাও অনেকটা এটা এই সঙ্গে মিলে যায় যে বন্ধুর সঙ্গে মাছ ধরতে যেতেন কিন্তু বন্ধু কখনোই মনে হয়নি

0: যে মাছ তাকে দেওয়ার কথা। যাই হোক, আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
1: দেখুন, যে কথাটা আপনি বলছিলেন, মানুষের জীবনের সাথে মিলে যায় কিছু কিছু প্রবাদ। হ্যাঁ, আমার সাথে খুব একটা মিল আছে, যেটা অনেকেই বলে। দেখুন, দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো।
0: দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো?
1: হ্যাঁ, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল।
0: হ্যাঁ,
1: ঘটনা হচ্ছে কি, আমি না সত্য কথা বলি আপনাকে, আমি দুষ্ট লোকের সাথে চলতে পারি না।
0: আচ্ছা,
1: চলতে পারি না কেন? তার মনে বাসনা আমার কাছে কিন্তু ধরা পড়ে যায়। আপনি দেখুন, একটা ভাবনা, দেখুন একটা কাজ করতে গেলে ভুল হতেই পারে, ভুল হওয়াটা অন্যায় নয়, কিন্তু পরিকল্পিত ভাবে যদি আপনি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন, এখন দেখুন আমার অজনাবশত কোনো ভুল হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, তার জন্য একটা জিনিস, কিন্তু পরিকল্পিত ভাবে যদি কোনো আপনাকে ধরুন নেশা খাইয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা, তো আপনি তাকে বিশ্বাস করলেন যে জলের ভিতরে সে কিছু মেশাবে না, মনে করুন আপনি কোন মনে জলটা খেলেন, কিন্তু দেখা গেল এর মধ্যে নেশা হয়ে আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, মনে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আমি। এটা কিন্তু দুষ্ট লোকেই করতে পারে, কোন ভালো লোক দেখবেন এ কাজটা করবে না। তো সেরকম দুষ্ট লোকগুলির থেকে আমি কিন্তু শতভাগ দূরে থাকি। আমার জীবনের অভিজ্ঞতা আমি বলছি, যারা সত্যিকারের অসৎ মানসিকতা নিয়ে চলাফেরা করেন, এরা কেন আমার সত্যিকে দূরে দূরে রাখেন। আর আমার যত বন্ধু বান্ধবের তালিকা আছে, যত বন্ধুদের সাথে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, প্রত্যেকে কিন্তু একটা ভালো মানসিকতা এবং নেশাহীন চিন্তা ভাবনা এবং কিছুটা সমাজসেবামূলক ভাবনা থেকেই কিন্তু বন্ধুত্বের পরিমলটা গড়ে ওঠে। আমাকে অনেকে দেখুন, একটা লোককে কখন মানুষ বিশ্বাস করে আপনি দেখবেন, যে বিশ্বাস জিনিসটা আপনি অর্জন করলেই কিন্তু আপনাকে বিশ্বাস ভাজনায় আপনি আসতে পারবেন, এবং কাজ করতে গেলে ভুল হয় সেটা আলাদা জিনিস, আমি বারবার বলছি, ভুল মানুষেরই হয়, ভুল অন্য কারোর হয় না, পাগলের ভুল হয় না, আর যে করে তার ভুল হয়, সেটা একটা জিনিস। এটাই আমার জগতের সাথে আমার জীবনের মিল আমি খুঁজে পাই, যে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল। আমি একা একা অনেক ক্ষেত্রে একা একা চলি, তবু বলো দুষ্ট লোকগুলিকে নিয়ে চলাটা আমার পছন্দের তালিকায় নয়, কোনো কালেই নয়। এবং আরেকটা একটা কথা বলছি, আপনি দেখবেন অসৎ লোকের মাথার মধ্যে বসেও যদি আপনি ঘুরে বেড়ান, আপনাকে কাঁধে তুলে নিয়ে যদি ঘুরে বেড়ায়, কখনো না কখনো কিন্তু আপনার বিপদের সংখ্যা থেকেই যাবে। তো এরকম চলতে গেলে কিছু লোক, কিছু নির্ম মানসিকতার লোকেরও দেখা হয় না সেটা বলবো না, যারা ভাবি নকল সমাজসেবী দেবে, নকল সেবা করার উদ্দেশ্য নিয়ে আপনার সাথে মেশে তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে প্রচারটা, ওটা যদি না পায় ওদের মুখ কালো হয়ে যায়, আপনার থেকে আবার দূরে সরে যাবে, আপনার ষড়যন্ত্র করবে, আমি এগুলির সাথে রাখি না। নমস্কার, ভালো থাকবেন।
0: ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। সত্যি এরকমই আরো অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে, যেগুলোর সঙ্গে যে প্রবাদ রয়েছে সেগুলো মিলে যায়। আসলে এই প্রবাদগুলো তো আমাদের জীবনের জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকেই তৈরি। হ্যালো, হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ বলুন, বলুন, বলুন।
2: কেমন আছেন এই গরমে?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আরে বাবা, কি যা গরম আমাদের পশ্চিমবঙ্গে, মানে গলদ গরম অবস্থা দিদি, এত হিউমিডিটি, মানে আর্দ্রতা এতটাই যে
0: ত্রিপুরাতেও তাই, ত্রিপুরাতেও তাই,
2: তাই
0: তাই একই রকম অবস্থা। বলুন।
2: আচ্ছা, হ্যাঁ বিষয় তো না হয়নি, হাত তো বন্ধ।
0: বলুন। হ্যালো,
2: হ্যাঁ ঠিক আছে।
0: বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না বিষয় নিয়ে, তবে বন্ধু অমিতাভ বাবু আবার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে বিষয় নিয়ে কথা হবে। আজকের বিষয়, আপনার জীবনের সঙ্গে মিলে যাওয়া প্রবাদ, এমন একটি প্রবাদ যেটি এমন ঘটনাকে ব্যাখ্যা করে যে ঘটনা আপনার

সঙ্গে প্রায়শই ঘটে, কিংবা আগেও ঘটেছে, কিংবা আপনার চোখের সামনে অন্য কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। একটা যদি প্রবাদ ধরে নিই, যেমন কর্ম তার তেমন ফল। মানুষ যা করে তার ফল একদিন না একদিন তাকে ভোগ করতেই হয়। এই প্রবাদটি শুধু ধর্মীয় বা নৈতিক শিক্ষাই নয়, বাস্তব জীবনেরও এক অমোঘ সত্য। একজন ছাত্র যদি নিয়মিত পড়াশোনা করে, সে ভালো ফল পাবে। একজন কর্মী যদি নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তিনি সম্মান অর্জন করবেন। অন্যদিকে অসততা, প্রতারণা কিংবা অন্যায় কাজ হয়তো সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তার ফল কখনো ভালো হয় না। তাই বলা হয়, জীবন হলো এক প্রতিধ্বনি, আপনি যা পাঠাবেন সেটাই একদিন ফিরে আসবে।

আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে আরও একটি প্রবাদ যা মিলেমিশে একাকার হয়ে যায়, তা হচ্ছে নাচতে না জানলে উঠুন বাঁকা। এই প্রবাদের সঙ্গে আমাদের জীবনের বহু ঘটনার মিল রয়েছে। কোনো কাজে ব্যর্থ হওয়ার পর অনেকেই নিজের দুর্বলতা স্বীকার না করে পরিস্থিতিকে দোষ দেন। পরীক্ষায় খারাপ ফল হলে প্রশ্নপত্রকে দোষ দেওয়া, কাজ ঠিক মতো না হলে সহকর্মীদের দোষ দেওয়া, এসবই তার উদাহরণ। আসলে নিজেরই সীমাবদ্ধতা স্বীকার করার মধ্যেই উন্নতির প্রথম ধাপ লুকিয়ে থাকে। যারা ভুল স্বীকার করতে পারেন তারাই জীবনে এগিয়ে যান। এই যে আমি কথাগুলো বলছি, কথাগুলো বলাটা যতটা সহজ যতটা ইজি মনে হচ্ছে, আসলে প্র্যাকটিক্যালি সেটা জীবনে ধারণ করা, সেটা জীবনে অ্যাপ্লাই করা, সেটা একটু শক্ত বটে। তার জন্য আমাদের আপব্রিঙ্কিংটা সেরকমই হওয়া উচিত যাতে কি না আমরা নিজের ভুলগুলোকে বুঝতে পারি, আর নিজের ভুলগুলোকে যদি বুঝতে পারি তবেই সেই ভুলগুলোকে শোধরানোর ক্ষমতা রাখতে পারি আমরা। এই নাচতে না জানলে উঠুন বাঁকা এই প্রবাদটির বলতে গেলে আমাদের স্কুল লাইফ থেকেই কিন্তু শুরু হয়েছে। যদিও স্কুল লাইফে সেটা মা বাবার কাছ থেকে যেন বকা না খাওয়া হয় তারই একটা কি বলে, তার থেকে পালানোর একটা রাস্তা থাকে। পরীক্ষায় ভালো ফল না হলে যেটা বলছিলাম প্রশ্নপত্রকে দোষ দেওয়া, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে টিচারের সঙ্গে আমার ঘোর শত্রুতা। টিচার আমার শত্রু, প্রায় স্কুলের সমস্ত টিচারই আমার শত্রু, যার কারণে তিনি মার্কস দেননি আর আমরা পরীক্ষায় ভালো ফল করতে পারিনি। এই বিষয়টা কিন্তু আমাদের সময় ছিল, তার আগেও ছিল এবং এখনও আছে, আর এটা থাকবেই। ফলটা একটু খারাপ হলেই মাস্টার মশাই কিংবা দিদিমণিকে দোষ দেওয়া, বাড়িতে আসলে উনি আমাকে ক্লাসে বকেছিলেন, উনি তো আমাকে এমনিতেই মার্কস দেবেন না, এই বিষয়গুলো কিন্তু চিরাচরিতভাবে চলে এসছে। আর এই বিষয়টার সঙ্গে নাচতে না জানলে উঠুন বাঁকা প্রবাদটা ভীষণভাবে মিলে যায়। যদিও ছোটবেলা আমরা এই প্রবাদটিকে মনে রেখে কখনো এই কথাগুলো বলিনি, কিন্তু বড় হয়ে বুঝতে পারছি। শ্রোতা বন্ধুরা, আজকে বলছি তোমার পর্বের বিষয়ে রেখেছি আপনার জীবনের সঙ্গে মিলে যাওয়া প্রবাদ। আপনারা যারা কথা বলতে চাইছেন বিষয় নিয়ে অবশ্যই ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381 2326 253। ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করছিল, তবে জানি না কেন ফোন ধরতে ধরতে ফোনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারাই চেষ্টা করছেন অনুরোধ করবো আবারও চেষ্টা করবেন, অবশ্যই কথা হবে এই আশাই রাখব। চলুন এবারে একটা গানে যাওয়া যাক, একটি গান শুনি, তারপর আবারও কথা হবে।

শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমার পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে অম্বালিকা। আর আজ কথা বলছি আপনার জীবনের সঙ্গে মিলে যাওয়া প্রবাদ, এই বিষয়টি নিয়ে। একটি প্রবাদ, এক হাতে তালি বাজে না। সম্পর্কের জগতে এই প্রবাদের গুরুত্ব অপরিসীম। বন্ধুত্ব, ভালোবাসা, পারিবারিক সম্পর্ক কিংবা কর্মক্ষেত্র, কোনো সম্পর্কই একতরফাভাবে টিকে থাকে না। একটি সম্পর্ক সুন্দর রাখতে উভয় পক্ষেরই সমান প্রচেষ্টা দরকার।

আমরা অনেক সময় শুধুমাত্র অন্যকে দোষারোপ করি, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় বেশিরভাগ সমস্যার পেছনেই দুপক্ষের কিছু না কিছু ভূমিকা থাকে। এই প্রবাদ আমাদের আত্মসমালোচনা করতে শেখায়, অন্যের ভুল দেখার আগেই নিজের দিকটাও খতিয়ে দেখতে শেখায়।

0: আরও একটি প্রবাদের দিকে যদি যাই, বর্তমান যুগে আমরা সবাই দ্রুত ফল চাই, অপেক্ষা করতে চাই না। কিন্তু প্রকৃতির নিয়মই হলো ভালো জিনিসের জন্য সময় দিতে হয়। একটি গাছ রাতারাতি বড় হয় না, একটি শিশুও একদিনে বড় হয়ে ওঠে না। জীবনের বড় সাফল্যগুলো তেমনই, দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং ধৈর্যের পরই সাফল্য আসে। প্রবাদটি হল, ধৈর্যের ফল মিষ্টি। হ্যালো, শুভ সকাল শুক্লা দি, বলুন।
1: তোমার আজকের বিষয়টা বেশ মজাদার, একবার বাস্তব সম্মত। আমার অনেকগুলো প্রবাদ মনে পড়ছে, যেরকম একটা আমরা ছোটবেলা অনেকগুলো শুনেছি, দেখি আপনার হাত জগন্নাথ। যারা একটু সাধ্যপথে এগুলো, তাদের সম্বন্ধে এগুলো এই প্রবাদটা বলে থাকতেন আগেকার মা মাসিরা বা বয়স্ক লোকরা। আর একটা ছিল যে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটা একটা প্রবাদ ছিল। তো আরেকটা প্রবাদ আছে, আমি এটা নিয়ে ব্যাখ্যা করব, যে কি বলে, থাকতে দেয় না, কি বলে বলে থাকতে দেয় না ছেঁড়া পাটি, আর মরলে দেয় শীতল পাটি। এই ব্যাখ্যাটা এরকম, দেখো যে আমাদের পরিবারে যে বয়স্ক লোকরা আছেন, মা বাবা ভাই বোন যার কথাই বলি, শ্বশুর শাশুড়ি, যে ব্যাপারটা কি হয় জানো, ইদানিং এটা খুব বেশি চোখে পড়ছে জানো, আমার মানে প্রতিবেশী বলো বা জানাশোনার মধ্যে, যে মা বা বাবা খুব বয়স্ক বৃদ্ধ মানে অসুস্থ অবস্থায় আছেন, তখন না ছেলে মেয়েদের ওনাদের সেবা যত্ন করার কারোর সময়, সবাই এত ব্যস্ত, কাউকে দেখবে যে সময় পাচ্ছে না। কিন্তু মারা গেলে এত বিশাল ঘটা করে শ্রাদ্ধ অনুষ্ঠান করে, নিমন্ত্রণ করে যেতেও হয়, যেতে বাধ্য হই, কিন্তু ভীষণ মানে মনের মধ্যে কোথাও যেন অনেক প্রশ্ন তৈরি হয়, যে আসলাম যে এই মানুষটা তো মানে যখন অসুস্থ ছিলেন তখন তো ছেলে মেয়েরা তেমন কোনো যত্ন আত্তি করেনি, তখন তো কোনোদিন এসে ছেলে মেয়েদের কাছে জানতেও চাইনি যে তোমরা কেন ঠিকভাবে যত্ন করোনি বা কিছু, এখন তো আমরা সবাই মিলে একদম শ্রাদ্ধ খেতে চলে আসলাম না, এরকম পাড়া প্রতিবেশীদের মধ্যেও দেখি। তো একটা বিষয় হলো ভাই বোনদের মধ্যেও আছে জানো, যেমন আমার একদম নিজের কাছের দেখা, বোন অসুস্থ হলো, 3 বছর যাবত অসুস্থ ছিল, ভাই শুধু ফোন করেই খবর নিল, একবার গিয়ে বোনকে মানে দেখার সময় হলো না, সুযোগ হলো না, না প্রয়োজন হলো না, বুঝতে পারলাম না। তারপর বোন যখন দিদি বা বোন যাই মারা যখন গেল, তখন একদম খুব কলকাতা থেকে পেইন ফেয়ার দিয়ে উড়ে এসে শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মানে চলে আসে। তো এই বিষয়গুলো আমাদের, আমরা মজার ছলে অনেক কিছু বলি কিন্তু খুব বাস্তব জানো, এগুলো ভাবায় অনেক সময় আমরা যেই মানুষটাকে থাকতে তার কিছুই করতে পারলাম না, তার পাশে গিয়ে একটু দাঁড়ালাম না, তার পরিবারের পাশে গিয়ে দাঁড়ালাম না, পরবর্তী সময় যখন তার শ্রাদ্ধ অনুষ্ঠান, তখন কি লোককে দেখাতে আসলাম যে আমি আমার বোনকে বা আমার দিদিকে খুব ভালোবাসি, বা আমার মা বাবার প্রতি আমার খুব খেয়াল ছিল, এই জন্য আমি খুব পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন নিয়ে ঘটা করে শ্রাদ্ধ অনুষ্ঠান করছি। বিষয়গুলো সত্যি আমাদের সমাজে এখন না যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি বেড়ে যাচ্ছে, যে থাকতে কিছু করছে না কিন্তু মারা গেলে দেখা যাচ্ছে যে খুব ঘটা করে অনুষ্ঠান করছে।
0: ঠিক ঠিক, অনেক ধন্যবাদ শুক্লাতি, সঙ্গে থাকবেন। সত্যি এই বিষয়গুলো ভীষণ বাস্তব কিছু বিষয়, আর প্রতিনিয়ত আমাদের চারপাশে এরকম বিষয় আমরা দেখতে পাই, বিশেষ করে এই যে বিষয়টা শুক্লাদি বললেন আর কি, এই বিষয়গুলো তো প্রায়শই হয়, এখন বেশিরভাগ ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকেন, অসুস্থতার সময় আসতে পারে।

0: অনেকে ঠিক ঠিক আসতে পারেন না, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, একাংশের মধ্যে একটা গা হেলামি ব্যাপারও লক্ষ্য করা যায়। আমরা বিভিন্ন ঘটনা পত্রিকাতে দেখি, আজকাল সোশ্যাল মিডিয়াতেও দেখি, এরকম বেশ কিছু ঘটনা ঘটে। আমাদের, আমার ব্যক্তিগতভাবে কিছুদিন আগে আমাদের পাড়ার একটি ঘটনা আমি একটুখানি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একটি ছেলে তার মাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। এবারে ফ্লাইটটা ছিল একটি কানেক্টিং ফ্লাইট, কলকাতা হয়ে দিল্লি যাবে। কলকাতাতে কিছুটা সময় দাঁড়াবে এবং তারপর দিল্লি যাবে। এবারে ছেলে একদম সমস্ত কিছু জানে বা আগেও চলাফেরা করেছে, কিন্তু মা এই বিষয় বিষয়গুলোতে একেবারেই পটু নন। চেনেন না তিনি এয়ারপোর্টে কোন জায়গায় কি হয়, কিছুই জানেন না। সেই মাকে রেখে কলকাতা এয়ারপোর্টে বসিয়ে দিয়ে সে দিল্লির ফ্লাইটে উঠে গেছে। সেই মা একা বসা এয়ারপোর্টে অপেক্ষা করছে, ছেলে বসিয়ে রেখে গেছে, কোনো একটা কাজের বাহানা দিয়ে গেছে যে আমি আসছি তুমি বসো। সেই বসো বলে ছেলে যে উঠল প্লেনে, ছেলে আসছে না। এদিকে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, এদিকে মা জানেন না কোন দিকে কী করতে হয়। তারপর যখন ফাইনাল টেক অফের আগে যখন একটা ফাইনাল কল দেওয়া হয়, তখন দেখা যায় সেই মা প্লেনে ওঠেননি, কিন্তু তিনি কলকাতা এয়ারপোর্টে রয়েছেন, কারণ তিনি প্রথম ফ্লাইটে কলকাতায় এসেছেন। তারপর এক প্রকার বাধ্য হয়েই ছেলে এসে মাকে সঙ্গে করে নিয়ে যায়। এই বিষয়টা একটা মায়ের জন্য কতটা অসম্মানজনক, কতটা অপমানজনক তা ভাবলে ভীষণ খারাপ লাগে। এবং এটাও খারাপ লাগে, একজন মা তার জীবনের সর্বস্ব দিয়ে দেয় তার সন্তানকে বেড়ে ওঠার জন্য, তার সন্তানকে মানুষ করার জন্য। যতই কষ্ট হোক না কেন, মা কিন্তু সন্তানের জন্য সমস্ত কিছু উজাড় করে দেন, কিন্তু সেই সন্তান যখন এরকম তৈরি হয়, সর্বক্ষেত্রে তো মায়ের হাত থাকে না। অনেকে বলেন সন্তান যখন খারাপ হয় তখন মায়ের দোষ দেন অনেকে, আর যখন ভালো হয় তখন পরিবারের সবার অবদান, এটাই বলা হয় আমাদের সমাজে। কিন্তু সব ক্ষেত্রে তো মায়ের দোষ থাকে না, বলুন, বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের দোষ থাকে না। কোনো মা কি চাইবে তার সন্তান মানুষ না হোক? যে সন্তানটি কাজ করল তাকে কি আমরা মানুষ বলতে পারি? এরকম অজস্র ঘটনা ঘটে আমাদের চারপাশে, আমাদের চোখের সামনে, যে ঘটনাগুলোর প্রতিবাদ আমরা করতে পারি না, কারণ আমরা চাই আমাদেরকে যেন সবাই ভালো বলে। এই ভালো হওয়ার আকাঙ্ক্ষায় আমরা অনেক সময়ই অন্যায়কে কিন্তু প্রশ্রয় দিয়ে দিই। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল।
1: আমি আগরতলা সিনেমা থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: তো আজকে যে প্রসঙ্গটা রেখেছেন খুব সুন্দর প্রসঙ্গ, আপনার জীবনের সঙ্গে মিলানো প্রবাদ, তাই তো?
0: হ্যাঁ।
1: তো আমাদের প্রত্যেক জীবনে নানা রকমের ছোট বড় অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় পুরানো প্রবাদগুলো। এগুলি আমাদের জীবনের সঙ্গে দারুণ ভাবে মিলে এমন কিছু ঘটনা ঘটে যায় যাতে প্রবাদগুলি একটা একটা করে এসেছে। আমারও একটা আজকে বলার ইচ্ছে হলো, দশের লাঠি একের বোঝা, এটা একটা কিন্তু প্রবাদ।
0: একবার বলবেন।
1: অর্থাৎ,
0: আরেকবার বলবেন প্রবাদটা, শুনতে পেলাম না।
1: দশের লাঠি একের বোঝা।
0: দশের লাঠি একের বোঝা, আচ্ছা।
1: অর্থাৎ সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কঠিন কাজও সহজ হয়ে যায়, এবং একটা প্রবাদ। তো আমার একটা ঘটনা বলছি, 2002 সালে আমি কিছুটা অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ হয়ে তখন আমার এক ডাক্তার বন্ধুর সাথে আলোচনা করলাম, ওর উপদেশ ছিল ঘুমিয়ে ঘুমিয়ে তো দিন কাটালো,

0: সুস্থ হবে। মাঠে যাও, মাঠে গিয়ে এক্সারসাইজ টেক্সারসাইজ করো, শরীরকে ফিটফাট রাখো। তখন আমি ওর উপদেশে মাঠে গেলাম। মাঠে কয়েকদিন যাওয়ার পরে একটু এক্সারসাইজ কিছু করছি, দূরে আসছি, কাজের ফাঁকে ফাঁকে সকালবেলায় যেতে পারি, তখন তো কাজ ছিলাম। তো দেখলাম যে কয়েকজন লোক মিলে, চার পাঁচজন লোক মিলে কিছু এক্সারসাইজ করছে একটা জায়গাতে, আমি ওদের সঙ্গে মিলেমিশে গেলাম। মিলেমিশে গেলে আস্তে আস্তে আমিও ওদের সঙ্গে মিশে চিন্তা করলাম যে এত কম লোক দিয়ে না করে অন্য কোথায়ও যায়, যদি আরো বড় সংস্থা হতো ভালো হতো। সেই থেকে কিন্তু আমি দেখলাম যে আগরতলা শহরের মধ্যে মালচ্য নিবাস অনেকগুলি কয়েকটা দুই একটা দুইটা সেন্টার আছে, দুটো সেন্টার আছে। তখন তখন এটার নাম হলো অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশন। আমি এদের সঙ্গে আমিও ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এইখানে আমি বাজারঘাট স্টেডিয়ামে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে ওদের সঙ্গে আরেকটু এটা ছড়িয়ে আরেকটু লোকজন বাড়িয়ে আস্তে আস্তে আমরা 2005 সনে এটা গড়ে তুললাম অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশন। তো এটার মাধ্যমে অনেকটি সেন্টার হয়ে গেছে, বর্তমানে এখন 24টা সেন্টার হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক লোক হয়ে গেছে। আমি এই সংস্থার একজন কর্মকর্তা হিসাবেও কাজ করছি। আস্তে আস্তে আমি ওই 2005 সনে অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে এখন 24টা করেছি। দেখুন উপকারিতাটা কি, আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস গেলে একটা একটা উদাহরণ তুলে ধরছি, এইটাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে 24টা সেন্টার আছে এই 24টা সেন্টার থেকে আমরা জনপ্রতি একটা করে গাছ লাগাবো মায়ের নাম শপথ করে। দেখলাম যে এমন সবাই ডাক দেওয়ার পরে প্রায় 400-500 গাছ লাগানো হয়ে গেছে, তারা লাগানো হয়ে গেছে। এই যে আমাদের যদি একজন লাগাতে একটা হতো, তো 10-এর লাঠি একের বোঝার মতো নেই। আমাদের বিশ্ব পরিবেশ দিবসে এটা আমরা যে শপথটা নিয়েছি সেই শপথে লক্ষ্য করে প্রতিটা সেন্টারে অন্তত 20-25টা করে লাগাতে লাগাতে প্রায় 500 মতন চারা গাছ লাগানো হয়ে গেছে। এখন যদি পিকে একটা পরিবেশকে একটা ভালো রাখার একটা দারুণ সুযোগ আমরা করে দিতে পারলাম বলে আমার মনে হয়। প্রতি বছরই এমন আমরা করি, আজকে হয়ে গেছে এই সংস্থার অনেক বছর হয়ে গেছে। তো এইটাই একটা প্রবাদ, অন্য কোনো প্রবাদ অনেক কিছু রয়ে গেছে, এগুলি বললাম না, একটাই বললাম। যাই হোক, এইভাবে যদি আমরা থাকতে পারি, 10-এর বোঝা নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা নেই, সেগুলি আমরা করি, ওই 10-এর লাঠি 1-এর বোঝা চিন্তা করেই আমরা করি এই কাজগুলি। ধন্যবাদ, নমস্কার,
1: ভালো থাকবেন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আপনি খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো সত্যি। এরকম পজিটিভ ঘটনাগুলো যখন শুনি, যখন ঘটে, তখন একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়, আর সেই পজিটিভ ভাইবসগুলো আমাদের জীবনে মুক্ত বাতাসের মতো আসে। আরেকটা প্রবাদে যাব, সে প্রবাদটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইংরেজিতেও একটা প্রবাদ আছে অনেকটা একই রকম অর্থ, যা হচ্ছে A person is known by the companion he keeps। অর্থাৎ একটি মানুষকে তার সঙ্গ বা সঙ্গী কে রয়েছে তার মাধ্যমে চেনা যায়। মানুষ তার সঙ্গ দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। ভালো মানুষের সংস্পর্শে এলে আমাদের চিন্তাভাবনা, আচরণ এবং জীবনযাত্রা ইতিবাচক হয়। অন্যদিকে খারাপ সঙ্গ আমাদের ধীরে ধীরে ভুল পথে নিয়ে যেতে পারে। একজন মেধাবী ছাত্র খারাপ বন্ধুর কারণে বিপথে যেতে পারে, আবার একজন সাধারণ মানুষও ভালো সঙ্গের মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পারেন। তাই জীবনের পথে সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভূপেন হাজারিকার একটি গান, যে গানের মধ্যে আরও একটি প্রবাদ লুকিয়ে আছে। নিশ্চয় ধরতে পারছেন কোনটার কথা বলছি, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য। শুধুমাত্র প্রবাদ নয়, মানবতার মূল মন্ত্র হিসেবে ধরা যায় এই প্রবাদটিকে। জীবনের কঠিন সময়ে আমরা বুঝতে পারি মানুষের পাশে মানুষ থাকাটাই সবচেয়ে বড় শক্তি। অর্থ, ক্ষমতা বা খ্যাতি সবসময় কাজে আসে না, কিন্তু একজন সহানুভূতিশীল মানুষের সাহায্য অনেক বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়।

0: কখনো রক্তদানের মাধ্যমে, কখনো একটি সান্ত্বনার কথায়, কখনো বা সামান্য সহযোগিতায় আমরা অন্যের জীবনে আলো জ্বালাতে পারি। এই প্রবাদ আমাদের মানবিক হতে শেখায়। এই মানুষ মানুষের জন্য প্রবাদের আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল পাই। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই দেখা যায় অনেক গরিব মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না, অনেক শিশু জটিল কোনো রোগে আক্রান্ত, বা অনেকে জন্মগত কিছু ডিফর্মিটিস থাকে যেগুলোর অপারেশনের জন্য অপারেশনের খরচা অনেকটা, হয়তো বা সেই পরিবারের পক্ষে সে খরচা বহন করা সম্ভবপর হয়ে ওঠে না। সেই সময় কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন এবং মানুষের কাছে কাতর আর্জি করেন সাহায্য করার জন্য, এবং মানুষ উজাড় করে সাহায্য করেন। সেই একত্র করা অর্থরাশি দিয়ে সে মানুষটির, সে শিশুটির চিকিৎসা হয় এবং সে সুস্থ জীবনে ফিরে আসে। অনেকগুলো জলজ্যান্ত উদাহরণ আছে, আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন, আমি আর কোনোটার কারোর নাম নিচ্ছি না এই মুহূর্তে। এই ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় সত্যি মানুষ মানুষের জন্য। বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলবো। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল। আমি
0: কমলকৃষ্ণ বাবু বলছেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: প্রবাদ নিয়ে কথা হচ্ছে, শুনছিলাম অনেকেরই কথা, তো আমি বলবো, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সুশীল বাবুর কথাটাই বলছি, সত্যি সবাই মিলে যখন কাজ করা হয় তার যে আনন্দ, এবং এই স্প্লিট করা, স্প্লিট হয়ে ভাগ ভাগ করে কাজ করলে একটা বড় কঠিন কাজ অতি সহজে করা যায়। তো আমরা টিম ওয়ার্কে বিশ্বাস করি, সেটা হোক পরিবার, পরিবারের আমাকে যদি মানে সবকিছু করতে হয় তাহলে প্রত্যেকেরই বোঝা লাগে, কিন্তু আমরা যদি এক একটা পরিবারের দায়িত্ব যদি আলাদা আলাদা হয়, এক একটা কাজ যদি এক একজনের উপর নিয়ে নেই, বাইরের কাজ, ঘরের কাজ, অন্যান্য কাজ, তাহলে কিন্তু অতি সহজেই হয় এবং সুখী পরিবার হয়। সেইরকম অফিসের কাজ বা টিম ওয়ার্ক বা যে কোনো কলকারখানার কাজ, সমবেত প্রচেষ্টাই কিন্তু তার উন্নতি সম্ভব যে কোনো কিছুতে, এটাতেই বিশ্বাস করি। এবং দলগত যে আনন্দ, দলগত কাজের সঙ্গে যে আনন্দ পাওয়া যায়, সুশীল বাবু কথা যেটা শুনছিলাম, একজন একজন করে সবাই মিলে 500 গাছ লাগালে সত্যি প্রশংসার যোগ্য রাখে, প্রশংসার যোগ্য একটা দাবি রাখে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কথা বলবো কি বলবো না তো বলছি, যে খালি পাত্র খুব ঢংঢং করে, এই প্রবাদটা কিন্তু বাস্তব। এটা দেখছি আশপাশে, যেটা একটা চারা গাছ লাগাচ্ছি, 10 মিলে ফটো তুলছি, আসলে ওই গাছ লাগানোটা এটা একটা, এটা কি মডেল, কিন্তু বাস্তবে কিন্তু নেই। তো এইটা আমরা দেখছি, পোস্টার খুব ছাপানো হচ্ছে, খালি পাত্র ঢংঢং, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এইরকম ব্যক্তিগত জীবনে অনেকের ক্ষেত্রে এটা মিলে যায়, যা বলছি আদতে কিন্তু তা নয়, মোরগটাই বেশি, ভেতরে কিন্তু তা নয়। আমি যা বলছি, আমি যত স্বচ্ছতার কথা বলছি, ভেতরে আমি স্বচ্ছ নই, এই খালি পাত্র ঢংঢং করা, এই নিজের ডাক নিজে পেটানো, এটাও আরেকটা প্রবাদ আছে, নিজেরটাকে নিজে খুব পিটিয়ে বলছি। আমার কথাটা তো অন্য বলবে, আমারটা আমি যদি বারবার বলি তাহলে এটাকে কি হয়, নিজের ডাক নিজে নিজে পেটানো। এই বিষয়গুলি তো কত প্রবাদ আছে না, ওই যে আপনি বলছিলেন না, নাচতে না জানলে উঠান, সত্যি নাচতে না জানলে উঠান বাঁকা, আমরা বলি নিজের ব্যর্থতা ঢাকবার জন্য এই কথাগুলি আমরাও বলি, মানে আমরা অনেকেই বলি। অনেক প্রবাদ আছে, বললে তো শেষ করা যাবে না, আর সময় নিচ্ছে না।
0: ধন্যবাদ কমলকৃষ্ণ বাবু। শ্রোতা বন্ধুরা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। প্রবাদ শুধুমাত্র ভাষার অলংকার নয়, জীবনের শিক্ষকও বটে। শত শত বছরের মানুষের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং উপলব্ধির নির্যাস হল এই প্রবাদ প্রবচন। হয়তো অতিলোভে তাঁতি নষ্ট আমাদের সতর্ক করে, যেমন কর্ম তেমন ফল আমাদের দায়িত্বশীল হতে শেখায়, ধৈর্যের ফল মিষ্টি আমাদের আশা যোগায়, আর একতাই বল আমাদের বিলিমিশে থাকার শিক্ষা দেয়। আপনি যদি নিজের জীবনের দিকে একবার ফিরে তাকান, দেখবেন অনেক ঘটনার সঙ্গে কোনো না কোনো প্রবাদ মিলে যাচ্ছে। তখন মনে হবে প্রবাদগুলো শুধু অতীতের মানুষ।

কথা নয়, এগুলো আজও আমাদের জীবনের আয়না। তাই আসুন আমরা শুধু প্রবাদ মুখস্থ না করে তার শিক্ষাগুলো জীবনে ধারণ করার চেষ্টা করি, কারণ মানুষের অভিজ্ঞতা থেকেই যেমন প্রবাদ জন্ম নেয়, তেমনি প্রবাদ থেকেও মানুষ জীবনের সঠিক পথের সন্ধান পায়। সবশেষে একটি প্রবাদ দিয়ে শেষ করব, শিক্ষার শেষ নেই, জীবনেরও শেষ নেই, আর অভিজ্ঞতার ভাণ্ডার থেকেই জন্ম নেয় প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে ভালোবাসুন। শেষ করতে করতে আরেকটি গান অবাক রাতের তারা ছবি থেকে লতাজির কণ্ঠে শুনব।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: দিদি, চাকরি পেয়ে গেছি।
3: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
2: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
3: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি,
3: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
4: আরবিআই এ কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ত। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি আর্য অম্বালিকা। আরও এক ঘন্টা সময় কিন্তু আপনাদের সঙ্গে আমি থাকবো, আর সকাল 10টা মানে এফএম উচ্চান্ততে ওমেন টাইম। আজকের ওমেন টাইমে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আরও এক অবিস্মরণীয় কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে কথা বলবো। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা কেবল জনপ্রিয় নন, বরং একটি যুগের প্রতীক। তাদের উপস্থিতি যেন সময়কে ছাপিয়ে যায়। সেই বিরল নক্ষত্রদের অন্যতম হলেন বৈজয়ন্তীমালা। তিনি শুধু একজন অভিনেত্রী নন, একজন অসাধারণ ভরতনাট্যম শিল্পী, সেই সঙ্গে সাংসদ, সংস্কৃতির একজন দূত এবং ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টারদের অন্যতম হিসেবে বিবেচিত। তার সৌন্দর্য ছিল মুগ্ধকর, অভিনয় ছিল সাবলীল, আর নৃত্য ছিল যেন জীবন্ত কবিতা। আজকের এই আয়োজনে আমরা ফিরে দেখব সেই কিংবদন্তি শিল্পীর জীবনপথ, যেখানে আছে সংগ্রাম, আছে সাফল্য, আছে শিল্পীর প্রতি অগাধ নিষ্ঠা এবং এক অনন্য ব্যক্তিত্বের দীপ্ত উপস্থিতি। চলুন প্রথমেই প্রিন্স ছবির মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি দিয়ে শুরু হোক আজকে তুমি অনন্যা।

1933 সালের 13 আগস্ট তৎকালীন মাদ্রাস প্রেসিডেন্সির ট্রিপলিকেনে জন্মগ্রহণ করেন বৈজয়ন্তীমালা। তার পুরো নাম ছিল বৈজয়ন্তীমালা রামন। মা বসুন্ধরা দেবী ছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী, ফলে শিল্পচর্চার পরিবেশ তিনি পেয়েছিলেন জন্মসূত্রেই। ছোটবেলা থেকেই সঙ্গীত ও নৃত্যের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। খুব অল্প বয়সে তিনি ভরতনাট্যমের কঠোর প্রশিক্ষণ শুরু করেন। তার নৃত্যের শৃঙ্খলা, অভিব্যক্তির সূক্ষ্মতা এবং তাল লয়ের নিখুঁত জ্ঞান পরবর্তীকালে তাকে অন্য সব অভিনেত্রীর থেকে আলাদা পরিচয় দেয়। চলচ্চিত্রে প্রবেশের অনেক আগেই তিনি মঞ্চে নৃত্যশিল্পী হিসেবে প্রশংসা অর্জন করেছিলেন। 1949 সালে তামিল চলচ্চিত্র ভাসখাইয়ের মাধ্যমে মাত্র 16 বছর বয়সে তার অভিনয় জীবনের সূচনা ঘটে। ছবিটি ব্যাপক সাফল্য লাভ করে। এরপর ছবিটির তেলুগু সংস্করণ জীবিত্থামে এবং হিন্দি সংস্করণ বাহার, এগুলোতেও তিনি অভিনয় করেন। তিনটি ভাষাতেই তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এভাবেই দক্ষিণ ভারতের এক কিশোরী শিল্পী ধীরে ধীরে সমগ্র ভারতের দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন।

পঞ্চাশের দশকের শুরুতে হিন্দি চলচ্চিত্র জগতে যখন নার্গিস মধুবালা এবং মীনা কুমারীদের রাজত্ব, তখন দক্ষিণ ভারত থেকে উঠে এসে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা সহজ কাজ ছিল না, কিন্তু বৈজয়ন্তীমালা সেই অসম্ভবকেই সম্ভব করেছিলেন। 1954 সালে মুক্তিপ্রাপ্ত নাগিন তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। ছবির সাফল্যের পর তিনি আর পেছন ফিরে তাকাননি। তার সৌন্দর্য, অভিনয় এবং নৃত্য একত্রে তাকে দর্শকদের হৃদয়ের রানী করে তোলে। 1955 সালে মুক্তি পায় দেবদাস। এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন চন্দ্রমুখীর চরিত্রে। চরিত্রটি এতটাই শক্তিশালী ও হৃদয়স্পর্শী ছিল যে দর্শক এবং সমালোচক উভয়ই তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। এই ছবির জন্য তাকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার দেওয়া হলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। তার যুক্তি ছিল, চন্দ্রমুখী কোনো পার্শ্ব চরিত্র নয়, এটি ছবির অন্যতম প্রধান চরিত্র। শিল্পী হিসেবে নিজের মর্যাদা ও চরিত্রের গুরুত্ব সম্পর্কে তার এই অবস্থান ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

পঞ্চাশ ও ষাটের দশক ছিল বৈজয়ন্তীমালার রাজত্বের সময়। একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতীয় চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে নয়াদট, মধুমতি, সাধনা, গঙ্গা যমুনা, সঙ্গম, আম্রপালি, সুরজ, জুয়েল থিফ, প্রিন্স। এই ছবিগুলো শুধু বাণিজ্যিকভাবে সফলই ছিল না, অভিনয় শিল্পী হিসেবে তার বহুমাত্রিক প্রতিভারও প্রমাণ বহন করে। বৈজয়ন্তীমালার কথা বললে তার নৃত্যের কথা আলাদা করে বলতে হয়। তিনি ছিলেন এমন এক অভিনেত্রী যিনি ভারতীয়

চলচ্চিত্রে শাস্ত্রীয় নৃত্যকে নতুন মর্যাদা দিয়েছিলেন। তার আগে নাচ ছিল অনেক ক্ষেত্রেই বিনোদনের অংশ, কিন্তু তার হাত ধরে নৃত্য হয়ে উঠেছিল শিল্পের এক পরিশীলিত ভাষা। আম্রপালি, সঙ্গম কিংবা মধুমতি, প্রতিটি ছবিতে তার নৃত্য দর্শকদের মোহিত করেছে। তার চোখের ভাষা, হাতের মুদ্রা, মুখের অভিব্যক্তি সব মিলিয়ে তিনি ছিলেন যেন এক জীবন্ত ভরতনাট্যম বিদ্যালয়।

গঙ্গা যমুনা ছবিতে ধন্য চরিত্রে ধন্য এই চরিত্রে তার অভিনয় আজও চলচ্চিত্র প্রেমীদের আলোচনার বিষয়। গ্রাম্য ভাষা, সরলতা, আবেগ এবং প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে তিনি চরিত্রটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে বহু সমালোচক এটিকে তার সেরা অভিনয়গুলোর একটি বলে মনে করেন। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। আর 1964 সালে সঙ্গম ছবিতে তার অভিনয় নতুনভাবে আলোচিত হয়।

এই ছবিতে তিনি ভারতীয় নারীর এক আধুনিক আত্মবিশ্বাসী রূপ তুলে ধরেন। তার অভিনয় তাকে আরেকটি ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। যদিও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবু আম্রপালিকে অনেকেই বৈজয়ন্তীমালার শ্রেষ্ঠ কাজগুলোর একটি বলে মনে করেন। প্রাচীন বৈশালীর নগরবধূ আম্রপালির চরিত্রে তিনি যে অভিনয় ও নৃত্য পরিবেশন করেছিলেন তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য সম্পদ। আজও এই ছবির দৃশ্য ও নৃত্য রচনা চলচ্চিত্র ও নৃত্য শিক্ষার্থীদের কাছে গবেষণার বিষয়। এবারে যে গানটা শুনব সে গানটা মধুমতি ছবি থেকে, এবং তারপর একে একে সঙ্গম এবং গঙ্গা যমুনা ছবি থেকেও গান শুনবো।

গানটি শুনছিলাম আম্রপালির ছবি থেকে। বৈজয়ন্তীমালা পরবর্তীকালে চিকিৎসক চমনলাল বালিকে বিবাহ করেন।

বিবাহের পর ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে আসেন। তাদের এক পুত্র সন্তান রয়েছে। চলচ্চিত্র জগতের ঝলমলে জীবন থেকে সরে গেলেও শিল্পচর্চা কখনো ছাড়েননি, বরং তিনি আরও গভীরভাবে নৃত্যের জগতে নিজেকে নিবেদিত করেন। শিল্পী জীবনের পর তিনি জনজীবনে সক্রিয় ভূমিকা পালন করেন। 1984 সালে তিনি লোকসভায় সদস্য নির্বাচিত হন এবং পরে রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। শিল্প, সংস্কৃতি এবং সমাজসেবার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। বৈজয়ন্তীমালার অর্জনের তালিকা দীর্ঘ। ভারত সরকার তাঁকে 1968 সালে পদ্মশ্রী প্রদান করে। পরে তিনি লাভ করেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। 2024 সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়। 90 পেরিয়েও বৈজয়ন্তীমালার শিল্প সাধনা থেমে যায়নি। বয়স তার শরীরকে সীমাবদ্ধ করতে পেরেছে, কিন্তু শিল্পকে নয়। এখনও তার নৃত্যাভিনয়, মুখের অভিব্যক্তি এবং শিল্পচেতনা দর্শকদের বিস্মিত করে। এবারের গানখানি সঙ্গম ছবি থেকে।

বৈজয়ন্তীমালা শুধুমাত্র একজন অভিনেত্রী নন, এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তার জীবন আমাদের শেখায়, প্রতিভার সঙ্গে যদি নিষ্ঠা, শৃঙ্খলা এবং আত্মসম্মান যুক্ত হয়, তবে একজন শিল্পী সময়কে অতিক্রম করে কিংবদন্তি হয়ে উঠতে পারেন। হিন্দি চলচ্চিত্রের পর্দায় তিনি ছিলেন মোহময়ী নায়িকা, মঞ্চে ছিলেন ভরতনাট্যমের সাধিকা, সংসদে ছিলেন জননেত্রী, আর ভারতীয় সংস্কৃতির ইতিহাসে তিনি চিরকাল থাকবেন এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। রূপের দীপ্তি সময়ের সঙ্গে ম্লান হতে পারে, কিন্তু শিল্পের আলো কখনো নিভে যায় না। সেই অমর আলোর নাম বৈজয়ন্তীমালা। আজকের ওমেন টাইম তুমি অনন্যা, আমরা করছিলাম, শুনছিলাম বৈজয়ন্তীমালার সব অনবদ্য সিনেমার কিছু গান এবং শুনছিলাম তার জীবনের কিছু গল্প। সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। আমি অম্বালিকা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM পর্যন্ত। যে গানটি দিয়ে শেষ করবো সে গানটি জুয়েল থিফ ছবি থেকে, স্টারিং ছিল দেবানন্দ এবং বৈজয়ন্তীমালা, আর গানটি গিয়েছেন আশা ভোসলে।

খাইতাই জ তা খুখু তাই খাবার মারে কি সুনাক জামসুগ তাবুক জরানি ও পান্ডা ও নরক খাই আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি ও জরব আং দই দো নরবাই নরগি নরবনি বুকুক আর জে মীনা খাখলাইও নরক জ তো কাহামক্রেন দংবাই না হই নাই তাই তিনি পান্ডান সালব্রুম ব্রুমনি হাইকেন খাতুং খাজা খাইনাই খানা বাকি না সিংই দংবাই খেনা হই খাখলাইও আও আহানে বেলাখানে খাতুং যাক টংথক যাক নরক বাইক গ্রংনানি হইনি তিনি অ পান্ডানি বিশিংটি খাইনাই ফাডিকেচিং পান্ডানো বসকাঙ তলাংলাইন আগুলাই নাইন নাইলাইন তিনি পান্ডা

rang ganilung arang ganil siating lamoy etang.

rằng cả đi luôn anh ta nhắm nó trong nhớ xa luôn ở xa luôn á.

शरम ते सब बंचा है तुया मोपन।

Hai, tunggung pang kentok cuh cara senau terang atumo manya.

trời ông ơi cho lời tờ.

বো হাসুক নি রেসাব নি জরা টংখ জং হাইনাই খনা লাইফিনাই খনা ততক হগুমু মুকুমু রেসাব মুং অজরাও খনা লাইন ফাইদি কাইপিং মডার্ন সং রেসাব নাই আমপুলিয়ান কাইপিং বাই রেসাব জাগ রেসাব ফাটি খনা লাইন অজরাও রেসাব মুং

tang naskni i dalung bone namane nama oh nama

주람 동아 동접아 주람 샤미샤사나 아 쇼크나 쇼크로 비마데 앙아데 비마데 엉거리니 르띠구

aram hongke je sana musung mane sai mano je ang nam musung mane ingi mano je musung ti ingi mano aba haida wan suk por rok sai man ya shak shak no kaham ke tlang nani no ase ke thuk jak layo jini shak no kaham ke tonani jeng kaham kaham samung chawi shak no kaham ke tonani ওষুধ নচিনি বড় রক আসে গবাং মচুংয়া জে মানো হাইন সানা মচুঙ্গো সাকনি বাকে হামিয়া হানে সাইমানে দংফান সানা মচুঙ্গো টেস্ট খাইনাই না মচুঙ্গো জে মানে সিনে সাগ না সঙ্গিয়া হাইফানো জং আবন সাইনাই না মচুঙ্গো অবহাই দাল বিদাল চিনি বড় রক নে মচুং মানে বিশিং হামিয়া মচুং মানে ন গবাং কোক জং সি দংফানো সাইমানে দংফানো জঙ্গা বহাই খাই যাগো হামিয়া সামু নরক কক দুগনি বিশিং তে গরঙ্গই তিনি নি ওয়ান সুক মুং পান্দাও নরক সাইমানাই কক নারগি মানাই 0381232625 3 ও কক দুগনি মারিও জং তিনি শালায়ানে কাহামনি লামাও থানানি কে তাঙ্গি থুকজাক হামিয়ানি লামাও থানাঙ্গে তাঙ্গি গলাই ইংজাক বুমা বুফারক জরাই রকন জরাই নো সিমিয়া জরাই তোরি শিগলাঙ্গি ফাইগাং কে বজং কাহামনি কক কক কাহাম নহকে বর্ণ জং মা সামাং মা সামাং মা সামাং তো হামিয়া সামুং দেরানানি সামুং হকাই জং বরক ন সানাসি নাইয়া ফাচ্চা বরক আপুরকে বিয়াং বিয়াং অঙি ফাইও অবহাই অকরা চাকরা রক বহাই নরা জরা ও অবহাই ন জং ফরেনাইঙি দংফান বসাবতী রকম ফোরাই দই দল হিসাবে তে সাই পানা জং বহাই জরা জরা ও ও চামুং নমুং গবাং মা চিনি সাগো নাঙ্গিয়া চিনি নক নুখুঙ্গ নাঙ্গিয়া তবে আপনার সানলায়ও আপনার মানা মুসং জাকলায়ও গবাং মা বড়ি রগো দো রাংজাক রিচাক ন হামজাগু বলাইনানি না হামজাগু নাইথকুনানি মুসং জাগু গবাং মা আর ও দেরামানি লামা দেরামানি নুক জাগু তাই দমানি বারা মানা মুসং জাগো অবাহিনা গবাং মা দেরামানি ফাইও ফাদি নরকনি কক দুক নাসিংতে নাসিংতে রসাবমুং তাংসা চেন খনালায়েন ও রসাবমুং খনাই মানচেন নাইলায়েন ফাইদি অজরাবো

0: চিনিয়া ফাওয়া হে দাদা
1: চিনিয়া ফাওয়া
0: চিনিয়া ফাওয়া সে
1: আমেরিকা আমেরিকান বল তুমি সুট প্যান কাঞ্জা চিনিয়া হাসতেও সুট প্যান কাং কাটাবো দে আইং নুগো কাম বড় তুমি ইংলিশ মিডিয়াম বাই পড়িয়া সে মু ইংলিশ মিডিয়াম পড়ি কাটাবো কে দিও ম্যাডাম আ গ কাহাম বাই আবা হানি সং আবং মাথামকে আরো বাচ্চা আ রুঙ্গো আ দে গটি আজ রানিং ই তো মানে আজ আর হোসেন অ্যাডজাস্ট মিনি জিন আর থাপনা মে আটা আমি বাই সিং ওই না সিনি তো মুকাম কমাও সিনি হাইং গো নি সিং খাসং গো গাই সিং আর মিলি উই চলি মানে উসলি সাঙ্গা না ট্রেন নি নং বাসাই তোর মা হাইতা গো
0: কিন্তু আ ও চার খাতা কসাই তোর খাতা
1: কসাই তোর খাতা গো কসাই তোর খাতা সিনি বড় রং বিসিং হোসেন লাই রিবা সিনি তো তাম তো মুকাম না ইয়াকারে কিবি মরক বিয়াং বিয়াং সুরং বাইকে বিয়াং বিয়াং নি মন হার বাইকে আই কো না হাদি ললাং কলাং দাতলাই নং আবু ললাং কলাং দলাই মডার্ন গই নং আবু বাং সাপোর্ট প্রয়া সিয়া বা সিনি ইং খাই তমন আগু মন নং মানে বরক সভ্যতা সভ্য সিভিলাইজ মে নং মানে আবু তো নং মা রম নাই বলে
0: আও
1: আবু তো নং মা অ্যাডাপ্ট মা খাই নাই আবু নং খাপ সাউই মা মিলি নাই নেকে নং উসলি তরং নাই সংতার বাই
0: আও
1: মকল মেডাম আবু বাই সিং ওয়ান টু গুই না সিং না গোসং তা তাম গি তং সাবো বাহাই সাবো বুবু কাহাম বুবু হাম ইয়া নং নি আবো হায়ো আনি মো কাহাম কাহাম নো সিং জত নি কাহাম কি আবো আবো নো নং কাহাম পানো নং দুনিয়া বু জাগা চলি তং তামো বুবু বাই তাম নো খুলুম তাম নো কান তাম নো সুম তাম নো বড় আবো খলাই আগো আবো সিং কি সামা না কি কাই আও নি খলে সিং সিং দফা সিং হাইনো এ সিনি সিমি সং কাহাম হলি তং বাই বুং ইয়া সং অ্যাড্রেস মে মা তোনে তৈ কো সং গই বু সং গো হন দবো হামিয়া বাই তং কেন নং কাহাম বড় কন অবং ইং গো তৈ জি বু খাই হন দবো জে নি সং গো হামিয়া রা নাই ননো তাদি নং দি নে জারা বে দুক নাই বড় জি বু গাই সে জি বু মানে শয়তান নো সে সিমুলাই খাই জি
0: বু
1: মানে তং বা বড় হামিয়া খাই সুগনা নি ইয়া পু সুগনা
0: বিজ গেনাং বড় তো চিবু খুনি হমান আবো তো বীজ গেনাং নি বাগাইছে বত হঞ্জাক বলে হ্যাঁ দা
1: হামিয়া তো হামিয়া
0: হামিয়া হামিয়া
1: নি আবন বাগাই সিং চিনি আনি নক আরি আনি তাকু বুকু আনি ফ্রেন্ড সব বুকতি কে সোলা বুকু সিং সাবধান কে বুসল নেনো তে ব হামিয়া হি বুসাং বন অব খাইয়ান কই গ্যা
0: আও
1: সিং মানসা সিং তা হাম লাই
0: সিং বন কিবি রে নানি কই গ্যা হ্যাঁ দি বা বন ফুরঙ্গি তি সানাসে
1: আনি কো কামন ম্যাডাম
0: আবো না
1: জে হামিয়া তং মন সেম কাহাম কবাং কবা বহাই কবল জাই থানাই বলে
0: হ্যাঁ
1: কে সঙ্গে হামিয়া কিসান কো আবন সরে থালাই কে হামিয়া বাং ইথেং ইদিবা হামিয়া বাং কাং কে ন সিনি সমা সিনি সোসাইটি হদাও সঙ্গে এবং মায়াং তা কসং বক্র পিসে মিয়াং গো বুইবে মকল খুজেং গো বুইবে এবং আবন বগে সিং ভাইদি সিং কাহাম বাং লাইনে নি চাইতো গয়ানে বুবুন কাহাম আবন মতো গয়ানে মিশনারি
0: কাহামনো সরংনানি বাগাইছে চিনি সাইতক মুনানি নাংনাই আবনি বাগাই জং 오버럭 하면 푸른 동어 오버

0: बहाय फोरोंदोङो आबहाया जों गाहामनो सोरोंनानै गाहामनो सोरोंनानै दै बोसखाङो आगुखनानै दै ताबुक निजे मडार्न चलि दङ अरो बहायनो जों गोबां मा बर'खौनो मडार्न हामिया हामिया मडार्न आसुखनो गाहाम जुसुक स्लाइजाक दि आसुखनो गाहाम तामुखे निनि या फांनोबो नों रमै दरं टंना नांनाय आसुखसे कक नायनो हायनो हाय कक दुगो साबु दं हेलो हेलो
1: दिबर गाहाम बाय आनिमो आंकेल
0: बेलाखेना दिपर कहा माइकेल ना
1: आंकेल दुमराय माने हाफना खिलांगो तं गो इंग्लिश मेडम बा एके तिनि तो हामनि कहानि दि सलाइमानि बाय हाय दिपा
0: नों ताव बरन सिमि कक तु क्रक बाय खाइ जों
1: एफां नि खिलांगो तं इंग्लिश मेडम बा
0: खिलांगो तं ना ओ अच्छा अच्छा ना बलाय बलाके हम बाय
1: ए हिन्दन बा हम बाय एके हाय तं जों जे कुनो सामुं खाइनानि थांगा एके थाइसुं मु सामुं खाइ मान जाय गाबनि बागै তিনি ব্রেম হামনা নাঙ্গো পকরক হামনা নি নাঙ্গো ব্রেম হামগা কে সেরে রবি চিনা মো কা হামুং নাই কে জেসু বুথা কক জেবি তংখান বুথান তা বুদি বুথান বুখা কে বুথার ফিকু হন্ডা খাওই নাই বুথার কিরিয়া গি থাঙ্গো খাই দিবা
0: লয়িংই থাঙ্গো
1: লয়িংই থাঙ্গা বুনি বাগিন জং জাতা থাজিং থাম তাঙ্গি মানিয়া জং জে বড় হামজা গি তংখা হাঙ্কে জং হামেনি ইয়াক নি বনবো জং থালকা পরমুনি সঙ্গী তংখে যতন সাথে বলুন যতন মিস্টিক গি থাঙো হাই দিবা জং বুলি বিসিং তিন মা বুঝি লাইনাই জং স্কুল জং তাম নি পগৈ জং পরি বা জং রুঙ্গানো রুঙ্গানি সিয়ানো সিনানি বাগে জং পরি লাইও কাবুনি বাগৈ নব সাবুতি ক খনাইয়া গি থাঙমা ন সুদু সাবুতি সিনিয়া তাবুং ইসেরাই রপ বরমুনি সি যতন বুল খাই মান আংনি জিব বুল খাজি তিঙ্গো বুল খাজি তিঙ্গা মান ইংলিশ পাম ওয়াবা হে বুল খাই সাকন বুনি বিচিং চিনো বুজা বুজিং লাইনে নাংলাই কে থাকি থামং তাঙি মাইয়া সেরাই রকনো ব বিচিং বুজা খাই ফিং ঘন্টা খাও যে কোনো সংসারং দে বিহি বসাইনি বিচিং গব তিনি বিহি বসাই তাঙি বুলালাই তিনি বিহি ঘরকে জলি তংফুরো তিনি অ বিহি গান অ বসাই তা তংবি বুসাই বুসাই হরগুই তংবি দিং কো বিহিলে গুতিলে জলি নাই বা থালু জলি মা পাই থানে হাই দিয়া বাই
0: কুতুক জাং নাই যে বরং জলুয়া বর স্ক্রিকে বহনে বর সাইজং সাইজং পের পেরং ই টংনাই মা হেদা
1: কে আবন অব সাই জলি উই টং কুদো বিহি বসাইনি বসাই জলি মা নুখা কে অব বিহি ইনক খারি মা টংনাই অব সাইনি জলি মা হামু থাঙ্গাটু কে কান ও টং খাই তু পক লাই মানি পক লাই কে নি নি নক নি মানি জব পক কাই নুং মা পাই নাই কে আবন ই বাজনে তাবুং সেরাই রপ সময়ৰ ৰিং ৰঙি তং চিয়ানো চিনা নিবাগৈ যতন পৰিলায়ংখাং তৰৰ মানে নলবৈ কৰিম গান এক তাৰিখে নগ ফাই নাই
0: বেলাইকে হামবাই বেলাইকে হামবাই কাহাম কৰিম ফাই চকাই দি আও অবনো নাই নাই দি চিনি বড় রক হাকসালা তো ওই ফানো চিনি কক রকনো হামজাক মানে বাকে চিনি পান্ডা রকনো হামজাক মানে বাকে চিনি বড় রকনো হামজাক মানে বাকে গ্রংগো বেলাইখানা হামবাই খাকলাইব আশেক অমর গবাং রকলে অংয়া খোনা কিসা নং না হেফানি বি ওয়ান শোক মারক বস কাহাম ব গ্রংনানি বরক বাই বরক গ্রংনানি খাবো বেলাইখানো কাহাম তাই কাহাম সাহস তাই কাহাম ওয়ান সং মুনানি নাঙ্গো অমহাইরগো গরংনানি খাখলায়ো ব বেলাই কাহাম ন সামুং খ্লাইয়ানে নিনে বিনি লাংমাও আও ব ফাইনাই দেব কাহাম গরংখ ব ফাই শক পাইদিং আবনো চিনি বড়রক কাহাম ন সরংনানি গাঙ্গাই গবাং মা কাহাম কাহাম বড়রক বাইব গরংনানি নাঙ্গো অকরা রক বাই গরংনানি নাঙ্গো যে ফরঙ্গি মাননাই তৈ দলি মাননাই বড়ক বাই গরংই টংনানি নাঙ্গো হাইকবা বড় ভাই গ্রঙ্গি মাইয়াকে সাইটক নানি নাংনাই নিনি সামুং কাহাম বাই নন যতন মকল কাইনাই নাই নাই নাই হাইনে কোক দুগো সাবো তং সাবো বটং মানে সেই মালিয়া গ্রঙ্গি মালিয়া আং হাইন হাই গ্রংনানি চাইটক নানি বাকে কয়ো হ্যালো হ্যালো
1: দীপর কাহাম খুলমুং
0: বেলা দীপর কাহাম
1: মানে
0: কাহাম জং সাক সাক ন কাহাম কে ত্রাং নানি কাহাম বাই গদাল

0: nani hamia rokno kibiwui hamia rokno avoid khayei haksal khai kaham bai choli thangnani aborokno nasalai tongche
1: a a ga bai ang thani thaibari sek sawan hai da bai
0: shadi
1: ga ang to kisa kongrai man raja
0: kokre
1: ga abona sang to kaham hamia to sang sai manona sak sak ma hai da bai ang ang ta bo ang ta bung do ang tui chok na thang ka pu khire wa hai da a da ri mi hne sai mano tui ro ma ter da ang kan nang sai man to tu she or tho tha no thang ya ang kla nya ang sai mano
0: hai ri mi wa sa bu yak mu re nai ba
1: o re nai ba ri ya samaya samaya ka sile bo thang wa hai da ba bai
0: a
1: na da pha no
0: jeng jeng yak kong kong ni ya yak kong kong bre rokphan se kaslepu ke ba
1: kaslepu to deja se
0: singla kong nei si
1: kong nei deja ke yao no ang sanamo songta sung to hanyo bo khu ba sin sung to salai ta wa yang fm join to te head ba ba ba ta ba sa ka phelo ung ne jong hanyo ko ba chi mi sai jong head ba ba hen ke ini yang eh temon jan to toy sini kok rong no joto ni kong no ka ham ka ham sang salai abono kisak khana lai ei serang lagi ma hano angka hanya buku ba chimi ba sama ba nya ni ji se pak sa ge bang sunga na ha si obo kiri bising no ba hai bom pe nari kira mala bom hai ko sok ba han ya da amo be ro na sang se ri nya nya na ho hai de ba bai ka nang se ma nai ka nang tai ka sang sanam sunga abono nang ye sa je na phanang kha nang ta bo han ya wa thang ka gang tam ni ham yao thana ba na bai gang nu gu song o han yang ham yao o an yang ti thang ka ke yan ti thang ka ke o za ga wo an ta bu ung ko phan ang kha ta ta mo ni chana ja bu ta bu ung ko no sa xin ba xi bu go thang hai da bo lang ti hin ta nga ke nang xi bu su ga na no ge xin da lai pa no ke ra pa no ar da na hai de ba ke yao no sung ka ham la ma pe nya na si ge sheng sung sa sa ka sung na si ge ma him lai nai ma sa rang nai a ma ha ja ham ya to tong ho si ni des duniya wa to jo to ja ka na hai de ba bai ka si ni si ni do phao na bi sir bang no ja ho si ni do phao ka ko do tha la si nai me nai khe nai bo ham ya e ra chara bo tai ru nya bo na phra pa na tai ru nya bo ka ham mung ya a ma hai ro ka ni cha la yo ta ka ta ma ru nya na ba na bai nang ta bo ang master kaham bai pori oi jong ei bata mar yang na bana ang su pe chu toi ko proi bo sam bo sam sare bo ja go ka ta mar yang na ba ni ji ang ang ni ji bo wan chung mani pha chi nai bo kha wo ka ni ji ko ta mong se na cha ja man bai ang bai ke mo nya ang ma na san ang nai ti nin ti sing ga no ha nai ka ti ni ma ya ka ba khana pa nang nai du tin din phan nang nai he de ba bai e ya mo ko dong bo la ka ang no a ji o mo ha yang ka ta mong kha sai man bai ba bon sai khna re sina ang sarai ba pro mota moti a ji to school doi bor ti khaya he da bai mota moti ka khon bor ti khayo ta tha wa no ta mong kha kha sai man pula bu mong su ser ro a ji to ong ko ka pencil se ko sok sok mani sok ku fur ta ya ya sok ba che phar ngo a da na da sri ro ta a da na da ma ri nai abon pore ding man pore sa কুপুর তাগো সসেরো কুপুর নে থাতাওতা তিসা থাতাও গে অজা ও ফে রেখা অজানি পরে অজা বাখলাই রেখা বাখলাই রে সে রেখা অবনে পরে হে অজা কর্ম কর্ম খা সেরো তা অবন নাই সিজি হেনি হেনো পুরা বেরাম যা বহয়াম পাতার পাঞ্জা লাথা দুগলা মন ক্লাং যা অংখ বুনাই খাই যা গজা নাও রিং মানি মানে ছাঙ্গা দতিন মানে ছাঙ্গা পাঞ্জি শিকরি ছানো rai ting bo hama ni awma ko pon dong khang ka chung ta mo rung yang na bana ya bana ang ka sa nang so ta ang ka ya bana bai ang bi si kok sa le a sang sa chi na
0: bo na ba dar na
1: ba lai ka ham bai bi dar ka ham bai nya
0: ham bai au obuna jing srungi tong kha to rung nai jing jo to borok to jing ek ya jini rung mani daktino man mani ডাক্তিনো চিং সুরঙ্গি মানমানি ডাক্তিনো চিং অবজার্ভ খাইমা মানে আবু তো ব্যবাক নো জানে জানে জোদা জোদা बाक्सा बाक्सा डाक्टिनो सरंगो डाक्टिनो मानो बाक्सा बाक्सा किसा जोरा नांगो हाइबानो सरंगै तंखा हंके

0: जतन मानो अबन बागे सरंगना नांगनाय खालोगै फोरोंनाय रावबो खालोगै न मा फोरोंनाय सरंगनाय रावबो खालोगै न मा सरंगनाय फारिगे नायने न हाइन हेकक दुगु साबत हेलो हेलो
1: दिपर काय
0: बेलाखेन दिपर काहाम ताखु साबंखा बरन साइतं सग्रादि
1: आं पाटिनिसे बाय
0: हम
1: हेलो पाटिनिनि
0: পাটিনিনি
1: সম্রাট
0: সম্রাট না দশ হাদি খায় লাম সুগো ন সাগরাত
1: এ আগির আগির গাম পরম মুতমান দ বাই
0: হুম
1: যত হামে তো করে তাব আমি যে সাগর আজে আনা মাস্টার এসি তার ফোন কলম রাংপুরা মুতি রমা বাচা তাও খায়
0: বড় কাহাম ন ফুরংলাং ইয়া দিবা না
1: এ কাহাম কা ফুরনে কালাং হাঙ্কা কাই আমি দলং ন যত পাস হাঙ্কা কা আগির গ নীতি সার ন মুতি তাছে মানতি রো তাছে মালাই ফিনে মুতুঙা তা
0: আও সংসরাই সরাই ও যে মাস্টারক ন যে নুগো মুখাং আইখেন হমা হাই রংন কথা কেন আমার ন সিং তাব নুগলিয়ে বিয়াং থামাই কে তাম বাই কা
1: বাক্তকে দ সে জাকা বাক্তকে লা থিবে কা বাক্তকে বা বুরাং বাই কা মাহরক কা বাই
0: আও তাব নুকে শি শিনি বাই গলা কা কথা পান দঙ্গই দঙ্গ কা
1: কাই আগি রগো টিশন থাপুর রগো কা তা পেরবে থাং রা কা লাথা রক তে ফরং মা র মুজর মান থা বাই কা তাই বংন বাবে তাক তে জরা চং নাই রং না পর ন বতে গলা কা কা ফরং তো খনি মান তো তো কা
0: যে আসুগুই সাকলম নক বিসম আসুগুই আরামকে পড়ি তংনানি নসে মুসুং জাগি হেঙ্কে বা সাতং থাঙ্গি সামুংখ্লাই যে নিজে হেঞ্জাক নাই বলে হ্যাঁ দা জরা কেটিংই জরা ফাইকে তো মালাই নাই আফুর নং বরক বাই মালাই খেবা বরক না হামবাই রেডি কক সাদি হাইয়া দিবা বং থানি আসিবা তানি
1: একদম আছে তা মালাই শো বব গাড়ি রকম চাল গো এখন বান মানি তা আউ মানি তা
0: আ
1: হামবাই দাই
0: বলে হামবাই বলে হামবাই খনাই তোনি চিনি পান্দা আও বহাই ন জং চিনি ফুরংনা রকম জং পগিয়া তাই বরক নি গবং মা কক রকম জং পগিয়া বাকসা বাকসা বড় রক ফ্রংনাই রক বুজাক মানে আবরক নব পগিয়া নাই নাই দি কবং মা আগি রক হংকে তো কবং কক ন টিচার রক গাঙ্কাই বু আঙ্কে আ বুজাক নাই রক বাকসা বাকসা তাবু ফানো পগজাই আং নাই রক তঙ্গ টিচার রক বেবাগ এগিয়া বরক ব জরা জরা সহ্য অংগিয়াঙ্গু দর্জ রম অংগি অংগিয়াঙ্গু ফরংচিনি ফরংই রঙি আঙ্কায় বরক থামচি কাজাগো জল ইজাগো আফুরকায় বরকনি বয়াক ফাইও আবাহাই রকম থাঙ্গো তাই বাকসা বাকসা চেরাই রক বলে মিরিক ককখনাইয়া তাই কাইসান ডিস্টার্ব খাইও আবাহাই রকম টিচারক জল ইজাগে আফুরকে বরক মা বউ ফুংসা ফুংসু টিচার হিঙ্কেন লাথা গনাং খেসে চিং নগো আগে হিঙ্কাই নাই নে হাই নাই কক দুগো সাব দং হ্যালো হ্যালো
1: হামিয়া সরমুং
0: ববন সরংনা নাং আ কর্ণ সালাই তমনে তাকু তাকু নি মুটা মুখা সাগরা দে মুং সাইমান লিয়া
1: আরে বুবু খাই লিখিল তে বরবা
0: মিছিল
1: এ এ
0: ও বলে লাম সগ তাকু না না শাদি দনি নি বুম কিসা জোদা নংখা মিছিল
1: এ এ এ
0: দা শাদা কোন
1: আনি ওন শুভ কা হাই
0: হুম
1: হামিয়াও নাম বেশি শ্রদ্ধাই পাগ
0: 시티티뉴 박사 탕우나 해야다. 네.

0: মানে চই থাঙ্গা ফারিকে চ অজরাও রসাব মূ তং খালায় খাত রসাব মূ নরক নেই কক দুক নাশিংতে নাশিংতে রসাব মূ খালায় ফিয়াবা কক দুক ফাইতং খাই নেই কক দুক সাবো তো হ্যালো বিপর কাহাম বেলা খেয়ে লামসব তাকুক ন সাবো সাইতং বরণ সাইতং সাগরা দি
1: দাও
0: লামসব তাকুক সাগরা দিকে
1: ম্যাডাম
0: আও হামবাই
1: ট্রাই খাইছুকা লাইন মাইয়া আনি ও অ্যাপস বাই খানামানি বাগৈ
0: অ
1: তামো ইটা স্লো দা বং থাসি দ কে
0: আ উনি ফানো মানো
1: টাইমিং টাইমিং মিলিয়ান বাগৈ কত তো করেন ফোন মানি সঙ্গ ব মানিয়া
0: অ
1: লাইন হামবাই ম্যাডাম জরা কাহাম মান খা নং বাই কক সনান বাগৈ
0: আও হামবাই সাদে
1: আং টাইম টাইম শেয়ার পাই না সাই খানার অবলাই কাহাম ন সাকা আও চং হামিয়া সেই কাহাম অবন নে নামাদা চং বরংমনি সঙ্গে আসলে হামিয়ানো সঞ্চিনা নাগো চং চং সানি তমং চিনি বরং তমং হা হামিয়াও সময় কেব মানে কা শুনাই কৰি হামিয়াও সময় কেব কা শুনাই কৰি যা আবন বাগাই চং চং সারো গবাং মা চং হামিয়াও আবো কাইসা বেরা খাজা গে হাই আবন বাগাই চং হামিয়ানো ন বিছি চং মানে কলাইং কগো তে হামিয়াও ন বিছি বড় রক চং লাই যে খুবই কাহামো তংখানকে বড় রং বন্ধু বায়াব ব কমগো সাইচুমে
0: থাকে
1: ফিয়াবা আবো পাইথাকাই নং খুবই আবো কাইটনি মকলকাই নং কাহামাবো নং মতাই
0: গেছে
1: আগে হামিয়ানো বাইকে এবার থাকে হামিয়ানো তাম নয় হামিয়ান ম্যাডাম দল ফান খান দল কাহাম নানা যে দল নি বাজে নামিয়াও বসাবত খাই দা কাহাম বসাবত খাই বেবাগনো নন কাশ্মীর কোন জায়গা নন বেবাগনো সাবত খাই দাও বন দল কাহাম নাই ম্যাডাম আঙো কখনো বলাই মানে বার বার মাস হবো আগে বক
0: সালাই
1: আনি দল বব হাই আং সিনি না নাই যে নিয়ে বাহাইফোর বাহাই বন্ধ বন্ধ কাহাম কাহাম দল কাহাম কাহাম যাবো বেড়াই ফুরব ইয়ং থানা যাবো এই কাহাম আরো থানে থানে মানে যে যে যে জায়গা নন থানা নাই যে জায়গা থানা নন আরো নই ফ্লাইডে ফ্লাইডে ন আবার আং কাহামনি মানুষ গিয়া ভাই কিনবা যে বন্ধ কাহাম যে দল আনি বড়াই কাহাম ব আন হামিয়াও হয়ে কাজ শোনায় ম্যাডাম আনি ওয়ান সঙ্গে নিকা অবস্থা ভাই কে ব আন হামিয়াও কাজ শোনায় ব আন হামজাক মানে বাজাইছে ব আন হামিয়াও কাজ শোনায় ব সাই মানুষ যে আং ওই তো সাই মে আমি দং না সাইকো আনি দল সাই মানে যে আং হামিয়াও থাকাই দমানে ই অব দল নি নব চায়াকো নি
0: খাইব
1: ন
0: দল
1: কক সারে নাই বই নাইক্রো জানো সামু হামিয়াবো হাইন আজাইখিন সামু হামিয়াবো সাই আবলে আবো সুন্দর দেখ্রো জানি আবো সুরং সুরং সুরং সুরং পাই পাইথাও হাইন অব সঙ্গালাবো বিয়ারও তো আপনার।

0: দিখেন নাহার না নিবাগে ওয়ান ছগো আবাহে ওয়ান ছগো ফাইদা আবাহে ওয়ান ছগো ফাইদা
1: আবো পাই থাকো সং আইফোন মানি পাইবো চিনি কারেক্টার আর জায়গা যে
0: চিনি মুসুং মানি তো আর
1: মুসুং মানি তো
0: পাইয়াবলে চিনি মুসুং মানি তো আর বাথা গিয়া
1: বাথা গিয়া সং আবোন পরে কতে মুসুং মুসুং মা কত কত ফাইনাই আবো গে সং আবোন বাগে যে সং টং মানি আবো বাইন সং টং থগই খাক সাঙ্গই মানে খালো গই কেসাং কেসাং খাই টং গই
0: মানি পাইকে হাঙ্কাই আমি সামনে নাংথালিয়াহাই তাই কবন সে মানাম বেলাই সাহ তো শাক একদম শাক মুসুক মানি শাক নি ওয়ান সুক মা বাই চিহ্নিতাকো কক সাইতমানি লাইন সৈতাঙ্কা কক রে ফারিকে চিং অজরাও গবং কক রব সালাইকা খানালাইকা বা রেসাব মুং টাংসা খানালাইসি ওয়ান রেসাব মুং অ রেসাব মুংখা চিনি রেসাব না করুন কক থিজানাই তাকক চিরকুমার বাই রেসাব যাক রেসাব

0: ওজারাওনা খাইতে আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ওজারাও আং তো নরবাই নরকনি বুকুক আর জে মিনা দেখো দেখাবো মারিকিং তিনি ওয়ান সুবং পান্ডাও যেন সালাই দমানী কাহাম তাই হামিয়ানি লামা কাহাম তাই হামিয়ানি তমঙ্গ যেন টংনানি বাইকে টংনানি কাহামো বাইকে টংনাই হামিয়ানো বাইকে অবয়েড খাইনে অকরণ দিন তিনি ওয়ান সুগলাই দমানি গবংমা বরকন গ্রংকা তাই তাবো গ্রংনানি বাকি যাই দুই টংক নাই নি নজর সাবো গ্রংনানি বাকি যাই দুই টংকা হ্যালো হ্যালো সাবো বংখা কক দুগল এক খাই গা ফিয়াবা বরং সেমেসে কক সালাই দংশিও ইয়ং আং কক কক দুগ রিসিভ খাইমানি না বরক সাইমানলিয়া না ককরে হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: ও বুকুক তিনি তো মানাতে যে সালাই
0: যেন তিনি সালাই দঙ্গ কাহাম তমুং তাই হামিয়া তমুং তাই কাহাম তমুঙ্গ বাহিকে টংনানি হামিয়া তমুং বাহিকে কাগই টংনানি হামিয়া তমুং রকবাই আকরণতেই নিনি সালাই তমানে তাক সাবংখা বরণ ইংকা সাকরা দি ও বেলা খেলাম সব তাক না হ্যাঁ খাই টং তাকো চিনি পান্দা খাই টংকে নাইমানো তো আও ককরে চিনি পান্দা নাই মানে এফানঙ্গি টংখানা জঙ্জালফানঙ্গি টংখানা সালমুরা সঙ্গে আয়ং বখাক দেওয়ান দাল বখাক জরা জরা ও কেবেং অঙ্গো ব সাই খারে ওইনাঙ্গো সাইমানো ককরে আও চিং কাহামো টংনানি বাকি গাঙ্গায় চিনি ওয়ান সুকমা বাইসে চিং টংনানি কাহাম হামিয়া চিনি বড় রক যেন যত সাইমানো ব সামুং কাহাম ব সামুং হামিয়া আমার বাকি শীতে তৈসে জেসা সামুং ব যেন খাইও চিনি সামুং খাইতে তৈ দেরামানি আবো জুদা ফিয়াবা বুইলা নিশিমি ন সামুং হামিয়া ন রমানি তাই সামুং কাহাম ন রমানি আবো নি ওয়ান সুকমবাই নেন রমো আবো পুইলাও বাক্সা বাক্সা সামুং দো পুইলাও সাইমানিয়া উলো সাইমানকা আবাহ রব দো ফিয়া

ওজরাওনার খানাই তঙ্গ আকাশবাণী আগরতলা এফ এম উজেন্ত 101.6 মেগাহার্জ তে আং তঙ্গ নরবাই নরকনি লগে নরকনি বুকু আর জে মিনা জিন খানালাইখা পান্দারক হাসুকনি রেজাবমু আবনিয়াকল খানালাইখা তিনিনি ওয়ান সুকমু তাবুক চেংজাকো কাহাম তংলি রিং তংলাংমা কাহাম তঙ্গ রিং তঙ্গ লংমাও কাহাম তংনানি ককনানো জং সালাইনাই আও জং সংসারও আজাই ফাইকিয়া হাঙ্কাই বেবাকন আশেক সামু হমুং খ্লাইলায়ো আশেক কষ্ট খ্লাইলায়ো বোমা বুফা বসা বদৈ রব যে মানসাক যে খাসি দ্রবনি সিমি লেখা পড়া খ্লাইয়ী বেবাক সরংমারক বেবাক ন আবো চিনি লংমানো জং কাহাম কেতলাংনানি বাগৈ জং সরংলাইমানি আশেক সামুরক ন খ্লাই ফেমানি জং রংনগ্রগো খাসি দ্রবনি সিমি থাঙ্গৈ লাইসুমাং লাইসুমাং থাঙ্গো ফায়ো খ্লাইনাই জং সরংলাইমানি থুয়া জায়া খ্লাই পড়িলাইমানি আশেকে সৈলাইমানি আশেকে সরংলাইমানি আবো বেবাক জেনে লংমানো কাহাম কেতলাংনানি বাকি জং সরংলাই যেপুর জং খাসি সুখা লংমানো কাহাম কেতলাঙি মানানি অংখা খাসি খা আপুর হঙ্গা জং বাকসা বাকসা দেরা মানে জং নব যেপুর কাহাম খাইনানি জরা লংমানো চিনি জেপুর পানো চিনি বড় রকমের লংম কাইসা টার্নিং পয়েন্ট সব পাই অবাই অ সামু নয় রম খাঙ্কে আং কাহাম থাকছিলাই আনি নক নক কাহাম নাই তাবুক রম দি গবং জব ফানংখা বানিয়ে খাইনানি ফানংখা গবং মানো বড় রকমের লংমাও সেব ফাইও জরা কাহাম ফাইও ও জরা কাহাম রকন জং রমই না রাখনানি ও জরা কাহাম বাই জং তৈ দুল জাকনানি তাই অ জরা কাহাম ফাইমানো জং কেপলে আউই অ জরা কাহাম ন অ কাহাম কেমন তরাংনানি বাকি চিনি চাইতং মংরক জং লাই খেন চিনি থানী দংনানি নাও কাইসা লামা কাহাম মানকে জং আবন রমই দংনানি আবন খিবিয়াঙই দংনানি আবন চিনি লংমানো জং কাহাম কেতলাংনানি লামা মানমা মানই ন সাক নাঙ্গিয়া সামং নাংজাগিয়া বন জং অবহেলা খ্লাইকে সাক নাঙ্গিয়াংখে উচিনি লংমাও ফাইমানি কাহাম রক টংরুগিয়া কমাই থাঙি পানো মানো আবু চিনি বানী আংথং চিনি সেবু কুংথং বরক কুংথং চিনি লংমাও বরক ফাইমারক বহাইনো গবং মানো বরক গবং মাবাইনো জং মালাইও বায়া ওংথং অকরা জাকরা বেবা গবং মানবাইনো জং চিনি লংমাও সিনেমু মানো মালাইলাইও বরক গবং মা বরক ন মালাইও থাঙ্গো মালাইও থাঙ্গো কেবল তরকিয়া কেবন বাকসা জং রক্তারি বোথা নাই আবু বুংগিয়া অবহাই লংমানো আবন নিনি লংমানো কাহাম খ্লাইনাই নংসে নং কেবন রক্তারি ব নিনি লংমা কাহাম অংগিয়া কেবন নাসিংগী বো অংগিয়া হাইগে কেবন রমুই জরাব সাকে খাওই নারাগী তনি ব নিনি লংমা কাহাম অংগিয়া নিনি লংমা কাহাম ন নংসে খ্লাইনাই নংসে নিনি লংমানো নাইথগ্রনাই নিনি লংমানো জং সারেনাই নংসে কেব ফাই আনো মথাং ফাইয়ানো কেব ফাই আনো নাইফাইয়ানো কেব ফাই আনো চারো ফাইয়ানো খারো ফাইয়ানো আনি বেবাক নামারং ন বড় ফাইয়ানো হনই আচগৈ নাসিংই দাতং দে আনি লংমানো আনি বহগ গ সালাও ওয়াইসে ওয়াইনি আং মাই জানা নাঙ্গো ও চামুং ন আনো সাবরে নাই নং পুইলা মা সাই টকনাই অ চামু ন আং নমা আজিনাই অবশ্য লংথং বরে ইংথং অওয়ান সুকম কাইসা টংনানি নাঙ্গো নং পরি দংপুরু সরঙ্গই দংপুরু হাইকেব পরি বাই সরং বাইকা গবাং পরি উই সিমি

গ্রেখাইকে সিমি মাইমা জানায় রং পয়সা আজি মানায় মাইকুল আজি মানায় আবাহাইয়া ও লেখা পড়া কৃফানো বব আজিও নাই দ গাবুইলাও নাইসা নান সুগৈনা নামায় লংমাও নাসি গাহাই আনি বহক থাইসা দো অবন সুপুনা বারজা দায়িত্ব আবো আনি কেবো জলা বফাই আনা জারা ফাইগলা জলা বহাই নানসুকনা নামায় কোনো বুড়ি ফাই আনো সারফাই জারা ফাইগলা আনি আং নমা জানাই আনি বহগ মাই আং বুক খুয়াবই মাই দেখা জানি বহগ সৌহিনাই অবাহাই আনি নকুঙ্গ আং ফাতার আজি ওই তো ফাইগেছে আনি নগ সক পাইনাই অবাহাই ওয়ান সকম পৈলা নিশিম চিনি টংনানি নাম দাবুরও যান মানা নগু জেরাই রক শিগলাঙ্গই টংখা বাকসা বাকসা দাবু ববু মাবু ফানি থানি রংসানই রিসানই মোবাইল রিচার্জ বেবাক নসানই জলিনাই দ বোমা বুফাতর নাইন বরকনি বরক আনসুগ আবো বরকনি দায়িত্ব বরকনি রথাই কেচে কেচে ও কিসে মিশা কক খার ফানো বরক রব নরকনি আ কক সামা রং হে নেচে কেচে জাক না বোমা বুফাতো সৈ কক নসাই দো অবনি বাকি লংমানি পুইনা নিমিন যিনি ওয়ানসুক মো ঠিদি খাই ওয়ানসুক না নিগো আনি সাক আনো মা নাই অব আনাই আনি দায়িত্ব আনার নাইমান ইয়াগুলোসে আং সাক সাক কাহামকে নাইমান খা আবার ইয়াগুলোসে আংটাই খরকসানা বরক নাই মানানি আংবন নাই মানাই পুষি মানান হই নজেফর নিন বখাও ওয়ান সুগ বখা ক্রাক আং মান সুগু নি হেম্পুরসে নাই খরকসানে বার জানো নংনা হারনানি হাইয়া দিবা কেচি নর রগে চুগ সাকনি সাক সাক নসে নাই না সুগিয়াকু তাই খরকসানি বারজা তুফাই ফাইও অবহাই রক বেলাইখিলি গিসি গিয়া বো বেলাইখে মজা গিয়া হামনা জানানি বসক জরা দই উগলুগ উসলই থাং তলা কলগি থাং আবো যেন সাজলাপ মাইয়া ফারি যেন বসকাঙতে কক সালায়নে খালায়নে অজরাব রেসাবং তাংসা খাতো তক রেসাবং জরা খালায়নে ফাইদি

কঞ্জনজা পিড়ি খাপাং খোলা রিকুত বুসু নাই।

khara nai phiaba nini sai tok mung tonang tongna nang nai nini tiar khlai mung nini jugali mung nini shak shak ni bagai abu to nang khlai na nang nai abu ni bagai kebo asugi sarwana kebo asugi kharwana aram kha tonana nai ta wan chukdi nini samung bai si nini boromang nai noga asugi sai tok nai ni borom no juda কামাই খাই আজি ওই নি রংবাই নামানে আপনু নর মামানী নজুদা আবহাই আবনি বাকি নাক সাক বাকি ফানো ওয়ান সুগী কেবনি বাকি তা ওয়ান সুখ দি সাক সাক কাহামনি বাকি ওয়ান সুগী সামুন খাই বুসকাং আগুক দি ফাদি নাই নজরাও হাইন হেক খালায় খানা তো গ্রেসাপমু তাই তাংসা খালায় ফাইদি

আওখনা ততক রেসাবং চেংখনা লাইখা ধর্মচরণ জমাতিয়া বাইরে সাপ জাগ রেসাবং লাইখনা ততক আও সংসার বেলায় খে নাই হোক সংসার বেলায় খে তং ততক সংসার যে তাবুক চং মানে তং মানে আশেক সেব কাহাম রক অবর বেবাক ন বসেক কাহাম বসেক নাই ততক বসেক তং ততক তে অবরক ন যেন সামু ফুনাঙে মানানি হাইকাবা চিনি লংমাও যেন অবরক তৈ টংনানি বাকইব গাইসা চিনি ক্ষমতা টংনানি নাঙ তে গাইসানি থানি নাওই চলিবই চিং চিনি লংমানো গাহামকে তলাঙে থাকায় গাহামকে টঙি টংমানি অবরক যেন ওয়ান সুগিয়া যেনকেব হামজাগৈ চিনি নগ্নি বড় রক যেন রই দ আেব গাহাম যেন মানে দ মানে আশেক সুযোগ সুবিধা আশেক দংথক জাতক আরাম লাইফ যেন মানে দ বাকসা বাকসা আবরকন সামুনাং জায়গায় আজ মানে দ মানে আবরকন খাতং গিয়া মানে দ মানে সাইফন বারা তৈব দংথক বিয়াং দং আবহাই রুতুগুই বরক মুনি সুরক নকনি অংখরে হাইকেবা যেন সানা থাকা বাম বারৈ আবাহাই দংথক রকন রুতুগু বাকসা বাকসা বরক যে তঙই তংমানি মানেই তংমানি অব অবন হংকে সামুজে নাংজাগিয়া গবং মা বড় রকন আবাহাইকে দেরা মানে চিং নুগু আবু বুড়ি বঙ্গ সলা বঙ্গু নাইথতকে গজাং গজাংখে খা থানসা খা বাকসাকে কং ক গজাং সালাই যে জাগাও তঙই তংনা নাংমানি আরও ক গজাং গ্রে লাম গজাং গ্রে কক বাংলাই মানে ওয়ালাইলাই মানে তামো সেগলাই তামো ন চা চায়া তামো ন সানা নাই আবো স্রাই স্রাই ইংমাবো গ্রেই সাবো ন তামো ফরংনা নাই সাবো তামো বমতেখে টংদি হন হিন্দি হন চলেদি হন আবো তাই সাই মানলাইয়া জাব জাগলাইয়া গবাং মানুখুং অবো যেন নগু বিগ বসাই মোখাংনা সিগি মানলাইয়া আসুগুই কক সালাই মানলাইয়া থানজা মাইজালাই মানলাইয়া থানজা থলাই মালাইয়া গবাং মানো নুখুঙ্গ বেবাক দংফানো বাহাই যেন জালক বাহাইন যেন নগু আশেক নক কাহাম বসা কাহাম জরা কাহাম জামুং কাহাম নমুং কাহাম রি চুম কাহাম মানেই তুমু দঙই তুমু হাইফানো বরক বাই বরক মুগলাইকে কাইসা খাকজাং মানে দংথক মানে হামজাক মানে অব জাগা জাগাও যেন গ্রী নুগু গবাং মা নুখুঙ্গ ন কাইসানি ককনতে ককসা কাইসা খানাই মানিয়া ব থাইসা সাকা ব থাইনি সানাই থাইবা সানাই আবাইকে গবাং মানা ওয়ালাইলাইনাই মানাই খিদারলাইনাই ককাইমিয়া সানাই কুলনাই নাসিলানাই জলিনাই গবাং অবহাই ন কাইসানি বিশুঙ্গ ফানো জলিমানি নাসিলামানি হামজাক মুগ্রে খাকজাক মুগ্রে গবাং মা নুগুজন আরও জানানি বো বিয়াল গ্রী নানি বো বিয়াল গ্রী কামুং সুমুং মূসানি বিয়াল গ্রী খাকজাংমানি বিয়াল আরও যেন নব আবুনি বাকে যে টংমানি আবু বাই তো খাকজাং দিন খাকজাং দি যে টংমানি বরক ও বরক বাইব ন খাকজাং দি চিনি নক নুখুঙ্গ যে মানলাই মাসা আহাই মানলাই মাসা আহাই নুগলাই মাসা আহাই

গেজং বরক বাইন খাক জাননা বিলে ও বরক খিবিতে কেসে বরক বাই খাক জাননা হচ্ছে বাইকে ওয়ান সুকলাই মানলাইনে বাকি চিনি খুঙ্গ বরক মানে খানি দিয়ে তম বাইজন খাক জাননাগো তাই বরক বাইকে দুই দলই বাইকে খাক জাকমা বাইকে যাই মান লংমা অবশ্যই চিনি নাহার মং অংনানি নাই ফাদি খালাই নাহাই নাহাই তাই দাংসার জাপমু

নিমানথাইন খাটি নার তুতই খরং দিশনা ফানরেখা থাই বিশি চিনিও হাফাং হাক্তরনি সিকলা বরৈ তাই হুকবাকলাইনাই রকনি ফানবাংরনাও নাংমা বেবাক সাইটকমুং নাহারকা হদা লামো মন্ত্রী বখরক সাকা খরক সারা ব্রৈজি রেজাক লোকরকনি হামগ্রাই খ্লাইনাও হাফাং কক রেজাক মধ্যপ্রদেশনি ইন্দোর ব্রিক্স হুকবা কুথুম লাইমুং তিনি নিশিমি চেংজাকা কাইনি জিসা হাক্তরনি হুকবা মন্ত্রী কুচু আচুকথাইনি দাগিফাংন খবৈ চেরে নাই গ্রং রক অ কুথুম লাইমাও মানজাকা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান বিসিজি পুংমান রগী কেন্দ্রনি সাখামতাই নুকুম হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি হাক্তর গনাঙ্গী আলাইদা পান্ডান চেঙ্গই রওয়ান নৈশাই চিদক বিশিনি জুকুজুন সালমারি মন্ত্রী বখরক অ সামুংবাদাংন চেঙ্গই রোয়ান আসুক জরা খানা লাইখা তাবুজরানি কক নিউজ হেডলাইন্স রক জিয়াগো পান্ডানি জরা পাইথাকবখানো থাঙ্গি সগৈ দঙ্গা আসু জরা নরক লগেরি তংমানি বাকে নরকন পাইফলাইয়া হামাই মারও অবাহিকেন সালবন ব্রম নরক লগেরি তংদি হই নরকনি থানি কাইসা কইমুং মাই আফারো ফাদিকে পান্ডা পাইথাকবখাক থাঙ্গি সগৈ দঙ্গা জং হাইনে হাই জরা কেটেঙ্গি মালাই লাইফিরানো হাইনে হাই ককলাম সালাইয়ানো তাই সালব্রম ব্রম গ্রঙি দংলাইয়ানো ফুংতাই দীপর পান্ডা খানালাই মানে বিশংতে ফারিকে পাইথা ক খানা তত রেসাব মং তংসা খানালাই জং কুতুলাইয়ানো অ রেসাব মং খানালাইনাই মুইতো খাওন গৌতম তাই রেসাবন গ্রংচিনে বুকু উষা বরক খরকনি অ রেসাব মং ন রেসাব মানে ফাদি খানালাইয়ানো রেসাব মং ন

লেখনা খানা তো তরসা বংচেন খানা লাইকা ফাডি ও জরাও নাই নেলেন তাবু জরানি কক বরক নিউজ হেডলাইনস রক তাবু জরানি কক বরক নিউজ হেডলাইনস রকংকা রাষ্ট্রপক্ষ গ্যাকচো সিপি রাধাকৃষ্ণন তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভগবান বিরসা মুন্ডানি শহীদ ছাল বন ক্লোমাইয়া ফারকা হদালাম রাষ্ট্রপক্ষ গ্যাকচো শাখা উলগোলান জবানী বিশুংতি বিরসা মুন্ডা সাতক জাকমানক কেবেঙ্গি আদিবাসী হদান বড়

বড় বড় গাছ গুরুদেব খুব পছন্দ করতেন। বলতেন, আমি ভালোবাসি অরণ্য, বড় বড় গাছ, বনস্পতি, তার ছায়া প্রাণ মাতিয়ে তোলে। অনেকে আবার তা সহ্য করতে পারে না। যখনই দেখেন গাছ বড় হলো, অমনি কাটো তাকে। ওই একটু একটু গাছে একটু একটু রঙে তারা খুশি। আশ্চর্য, বড় গাছের মাথায় যখন মেঘ আসে, তার সৌন্দর্যের কি তুলনা হয়? যখন সেই মেঘের ছায়া এসে পড়ে ওই একটু একটু গাছের ওপর, তার সঙ্গে বর্ষার জল পেয়ে মাটির তলার কবিকার কোন শুকনো বীজ অঙ্কুরিত হয়ে এখানে ওখানে মাথা তুলত, গুরুদেব খুব খুশি হয়ে উঠতেন, খুঁড়ে খুঁড়ে দেখে বেড়াতেন। সেই গাছ সেইখানেই বাড়তে দিতেন। বড় গাছ কেউ কাটলে তিনি প্রাণে ব্যথা পেতেন। আগে আশ্রমে আতা গাছ ছিল না, হাতা যে সে মাটিতে হতে পারে তা জানা ছিল না কারোর। একবার দু তিনটে আতা গাছ হলো উত্তরায়ণে, খুব ভালো আতা ফুললো। গুরুদেব আতা খেয়ে বীজগুলো প্লেটে না রেখে হাতে নিয়ে দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন, বলতেন, হো গাছ, যেখানে যেখানে ঠাঁই পাবে সে কর্মে লোকেরা, পথ চলতে লোকেরাও তুলে নিয়ে খাবে একদিন এই ফল। সেই বীজ হতে পারে অনেক গাছ, হয়েছিল উত্তরায়ণে। শ্যামলি বাড়ির ধারে একসময় আতা গাছের বেড়াই তৈরি হলো গুরুদেবের ফেলা বীজ হতে। ক্ষত তাল, জাম, হিমঝুড়ি, মহানিম হয়েছে এখানে ওখানে আশ্রমে বর্ষার জলে আপনা হতে। কোণার বাড়ির সামনের বারান্দার ঠিক সামনে উঠল এক শিশু শিমুল এক বর্ষার শেষে। গুরুদেব দেখে খুব খুশি, দিনে দিনে তাকে লালন করেন, গোড়ায় জল নিয়মিত ঢালেন। কবিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর ভয় পান শিমুল গাছ আকারে পেঁচায় বাড়ে, আর তেমনই তার পলকা দেহ ঝড়ে হাওয়ায় ভেঙে যদি পড়ে কখনো বারান্দার ছাদ যাবে ধসে। গাছটা

কাজটাকে ওখান হতে না দেওয়াই ভালো, কাজটাকে ওখানে হতে না দেওয়াই ভালো। গুরুদেব দুঃখ পান শুনে। দিনে দিনে সে গাছ মাথা ছাপিয়ে ওঠে, আর এক বর্ষায় মাধবীলতা দেখা দেয় তার তলায়। গুরুদেব মালতীর লিকলিকে কচি তলাটি তুলে জড়িয়ে দেন কিশোর শিমুলের গায়ে। লতা বেড়ে ওঠুক আশ্রয় পেয়ে। সেই শিমুল শেষে একদিন মহিরুহুতে পরিণত হল। মালতী তার সর্বাঙ্গে পাকে পাকে জড়িয়ে আছে আজও। এই শিমুলের ছায়ায় গুরুদেব কত সকালে কত বিকেলে বসে চা খেয়েছেন, গল্প করেছেন, মাথার উপরে ডালে ডালে কচি পল্লব তুলেছে, মাটিতে শিমুল ফুল লুটিয়ে পড়েছে, ফল ফেটে হাওয়ায় তুলোর ঝর্ণা ঝরেছে। বর্ষায় শুভ্র মালতী লাল কাকড়ের ওপর সাদা গালিচা বিছিয়েছে। এই মালতীকে নিয়ে গুরুদেব গান গিয়েছেন, তব ভবন দ্বারে রূপিলে যে মালতী, সে মালতী আজ বিকশিত। বারান্দার এক পাশে ছিল নীলমণিলতা, একধারে এধারে ওধারে মধুমালতী, ছিল কুরচি গুলঞ্চ হেলার মঞ্জরি, সবাইকে নিয়ে জড়িয়ে যেন থাকতেন তিনি। কার কবে কুড়ি এলো, কে কবে ফুল ফোটালো, কখন তারা কোন সময়ে পাতা জড়িয়ে দিল, দিনে দিনে চেয়ে থাকতেন, যেন কথা কইতেন তাদের সঙ্গে, যেন তারা ছিল তার বড় আপনজন।

কিছু গল্প থেকে যায় না বলা, হয়তো দ্বিধা, হয়তো বাধা, হয়তো হারিয়ে ফেলার ভয়, তবে না বলা গল্পগুলো বেঁচে থাকে চোখের ভাষা। চোখ কথা বলে, গল্প শোনায়, ভালোবাসে। আমি আপনাদের বন্ধু শ্রবণ সঙ্গী অনিন্দিতা আজকে রয়েছি সেই সব গল্প নিয়ে, সেই না বলা কথা নিয়ে, কোনো দ্বিধা না রেখে, কোনো হারিয়ে ফেলার ভয় না দিয়ে, শুধু সেই গল্পগুলো বাঁচবে বলে আজ গল্প শোনাবো ভালোবেসে চিরায়ত পর্বে। এই মূর্তি যারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত, আপনাদের সকলকে বৃষ্টি ভেজা দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের আসর শুরু করছি। আমি রয়েছি আপনাদের বন্ধু, আপনাদের আজকের সফর সঙ্গী অনিন্দিতা, এই মুহূর্তে আপনাদের সঙ্গে। চিরায়ত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে এত সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গাছের সঙ্গে তার ভালোবাসা, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর কেন, আমি বড় বড় লেখক যাদের পড়েছি, মনে হয়েছে তারা প্রকৃতির সঙ্গে ভীষণ মিলেমিশে একাকার। আমরা বোধহয় প্রকৃতির সঙ্গে সেভাবে মিশে যেতে পারি না, সেজন্যই বোধহয় আমাদের আবেগ অনুভূতিগুলো এত রূঢ়, এত কঠিন। তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট মিষ্টি ভালোবাসার গল্প, সেই কবেকার লেখা, আজও পড়লে মন ভালো হতে বাধ্য। গল্পের নাম পুনরাবৃত্তি। তো পুনরাবৃত্তি আজকের চিরায়ত পর্বে, কান রাখুন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত।

ছোট গল্প পুনরাবৃত্তি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না। রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন। দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোট্ট ছেলে আর একটি ছোট্ট মেয়ে। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি খেলছো? তারা বললে, আমাদের আজকের খেলা রাম সীতার বনবাস। রাজা সেখানে বসে গেলেন। ছেলেটি বললে, এই আমাদের দণ্ডক বন, এখানে কুটির বাঁধছি। সেই আকরাশ ভাঙা ডালপালা খড় ঘাস জুটিয়ে এনেছে, ভারী ব্যস্ত। আর মেয়েটি শাক পাতা নিয়ে খেলার হাড়িতে বিনা আগুনে রাঁধছে। রাম খাবেন, তারই আয়োজনে সীতার এক দণ্ড সময় নেই। রাজা বললেন, হার তো সব দেখছি, কিন্তু রাক্ষস কোথায়? ছেলেটিকে মানতে হলো তাদের দণ্ডক বনে কিছু কিছু ত্রুটি আছে। রাজা বললেন, আচ্ছা আমি হব রাক্ষস। ছেলেটি তাকে ভালো করে দেখলে আর পরে বললে, তোমাকে কিন্তু হেরে যেতে হবে। রাজা বললেন, আমি খুব ভালো হাঁটতে পারি, পরীক্ষা করে দেখো। সেদিন রাক্ষস বধ এতই সুচারুরূপে হতে লাগলো যে ছেলেটি কিছুতেই রাজাকে ছুটি দিতে চায় না। সেদিন এক বেলাতে তাকে 10-12 রাক্ষসের মরণ একলাম মরতে হলো। মরতে মরতে হাঁপিয়ে উঠলেন। ত্রেতা যুগে পঞ্চবটিতে যেমন পাখি ডেকেছিল, সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকতে লাগলো। ত্রেতা যুগে সবুজ পাতার পর্দায় পর্দায় প্রভাত আলো যেমন কোমল ঠোঁটে আপন সুর বেঁধে নিয়েছিল, আজও ঠিক সেই সুরে বাঁধলে রাজার মন থেকে ভার নেমে গেল। মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে দুটি কার? মন্ত্রী বললেন, মেয়েটি আমারই, নাম রুচিরা, ছেলেটির নাম কৌশিক। ওর বাপ গরিব ব্রাহ্মণ, দেবপূজা করে দিন চলে। রাজা বললেন, যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়ের বিবাহ হয়, এই আমার ইচ্ছা। শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস করলে না, মাথা হেট করে রইল। দেশে সবচেয়ে যিনি বড় পণ্ডিত রাজা, তার কাছে কৌশিককে পড়তে পাঠালেন। যত উচ্চ বংশের ছাত্র তার কাছে পড়ে, আর পরে রুচিরা। কৌশিক যেদিন তার পাঠশালায় এলো, সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হল না। অন্য সকলেও লজ্জা পেলে, কিন্তু রাজার ইচ্ছা। সকলের চেয়ে সংকট রুচিরার, কেননা ছেলেরা কানাকানি করে, লজ্জায় তার মুখ লাল হয়, রাগে তার চোখ দিয়ে জল পড়ে। কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয়, সে পুঁথি ঠেলে ফেলে। যদি তাকে পাঠের কথা বলে, সে উত্তর দেয় না। রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না। কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে, এ ছিল তার প্রতিজ্ঞা। রুচিরও সেই ছিল পণ। মনে হলো সেটা খুব সহজেই ঘটবে, কারণ কৌশিক পরে বটে, কিন্তু এক মনে নয়। তার সাঁতার কাটতে মন, তার বনে বেড়াতে মন, সে গান করে, সে যন্ত্র বাজায়। অধ্যাপক তাকে ভর্ৎসনা করে বলেন, বিদ্যায় তোমার অনুরাগ নেই কেন? সে বলে, আমার অনুরাগ শুধু বিদ্যায় নয়, আরও নানা জিনিস।

বসে। অধ্যাপক বলেন, এসব অনুরাগ ছাড়ো। সে বলে, তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না। এমনি করে কিছু কাল যায়। রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন, তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ কে? অধ্যাপক বললেন, রুচিরা। রাজা জিজ্ঞাসা করলেন, আর কৌশিক? অধ্যাপক বললেন, সে যে কিছুই শিখছে এমন বোধ হয় না। রাজা বললেন, আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি। অধ্যাপক একটু হাসলেন, বললেন, হে যেন গোধূলির সঙ্গে উষার বিবাহের প্রস্তাব। রাজা মন্ত্রকে ডেকে বললেন, তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব উচিত নয়। মন্ত্রী বললেন, মহারাজ, আমার কন্যা এই বিবাহে অনিচ্ছুক। রাজা বললেন, স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায়? মন্ত্রী বললেন, তার চোখের জলও সে সাক্ষ্য দিচ্ছে। রাজা বললেন, সে কি মনে করে কৌশিক তার অযোগ্য? মন্ত্রী বললেন, হ্যাঁ, সে কথাই বটে। রাজা বললেন, আমার সামনে দুজনের বিদ্যা পরীক্ষা হোক, কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পূর্ণ হবে। পরদিন মন্ত্রী রাজাকে এসে বলে, এই পণে আমার কন্যার মত আছে। বিচার সভা প্রস্তুত। রাজা সিংহাসনে বসে, কৌশিক তার সিংহাসনতলে। স্বয়ং অধ্যাপক রুচিকে সঙ্গে করে উপস্থিত হলেন। কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্রণাম ও রুচিকে নমস্কার করলে। রুচি দৃকপাত করলে না। কোনোদিন কোনোদিন পাঠশালার রীতি পালনের জন্যেও কৌশিক রুচির সঙ্গে তর্ক করেনি। অন্য ছাত্ররা অবজ্ঞা করে তাকে তর্কের আকাশ দিত না। তাই আজ যখন তার যুক্তির মুখে তীক্ষ্ণ বিদ্রুপ তীরের ফলায় আলোর মতো ঝিকমিক করে উঠল, তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন। রুচির কপালে ঘাম দেখা দিল। সে বুদ্ধি স্থির রাখতে পারলে না। কৌশিক তাকে পরাভবের শেষ কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিলে। ক্রোধে অধ্যাপকের বাক রোধ হল, আর রুচির চোখ দিয়ে ধারা বেয়ে জল পড়তে লাগল। রাজা মন্ত্রীকে বললেন, এখন বিবাহের দিন স্থির কর। কৌশিক আসন ছেড়ে উঠে জোর হাতে রাজাকে বললেন, ক্ষমা করবেন, এ বিবাহ আমি করব না। রাজা বিস্মিত হয়ে বললেন, জয়োল্লব্ধ পুরস্কার গ্রহণ করবে না? কৌশিক বললেন, জয় আমারই থাক, পুরস্কার অন্যের হোক। অধ্যাপক বললেন, মহারাজ, আর এক বছর সময় দিন, তারপরে শেষ পরীক্ষা। সে কথাই স্থির হল। কৌশিক পাঠশালা ত্যাগ করে গেল। কোনোদিন সকালে তাকে বনের ছায়ায়, কোনোদিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চূড়ার উপর দেখা যায়। এদিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন, কিন্তু রুচির সমস্ত মন কোথায়? অধ্যাপক বিরক্ত হয়ে বললেন, এখনো যদি সতর্ক না হও তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে। দ্বিতীয়বার লজ্জা পাবার জন্যই যেন সে তপস্যা করতে লাগল। অপর্ণার তপস্যা যেমন ননসরের, রুচির তপস্যা তেমনি অনধ্যায়ের। স্বরদর্শনের পুঁথি তার বন্ধই রইল, এমনকি কাব্যের পুঁথিও দৈবাত খোলা হয়। অধ্যাপক রাগ করে বললেন, কপিল কণাদের নামে শপথ করে বলছি, আর কখনো স্ত্রীলোক ছাত্র নেব না। বেদান্তের পার পেয়েছি, স্ত্রী জাতির মন বুঝতে পারলাম না। একদা মন্ত্রী এসে রাজাকে বললেন, ভবদত্তর বাড়ি থেকে কন্যা সম্বন্ধ এসেছে, কুলে শিলে ধনে মানে তারা অদ্বিতীয়, মহারাজের সম্মতি চাই। রাজা জিজ্ঞাসা করলেন,

কন্যা কি বলে? মন্ত্রী বললেন, মেয়েদের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায়? রাজা জিজ্ঞাসা করলেন, তার চোখের জল আজ কিরকম সাক্ষ্য দিচ্ছে? মন্ত্রী চুপ করে রইল। রাজা তার বাগানে এসে বসলেন। মন্ত্রীকে বললেন, তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়াল। রাজা বললেন, বৎস, সেই রামের বনবাসের খেলা মনে আছে? রুচিরা স্মিত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা বললেন, আজ সেই রামের বনবাস খেলা আর একবার দেখতে আমার বড় স্বাদ। রুচিরা মুখের এক পাশে আঁচল টেনে চুপ করে রইল। রাজা বললেন, বনও আছে রামও আছে, কিন্তু শুনছি বৎস, এবার সীতার অভাব ঘটেছে, তুমি মনে করলেই সে অভাব পূরণ হয়। রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে। রাজা বললেন, কিন্তু বৎসে, এবার আমি রাক্ষস সাজতে পারব না। রুচিরা স্নিগ্ধ চোখে রাজার মুখের দিকে চিরলেন। রাজা বললেন, এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক। লিপিকা জ্যৈষ্ঠ 1329। পুনরাবৃত্তি, এই ছোট্ট ভালোবাসার গল্পটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের।

একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। লোকগীতির অনুষ্ঠান তো তিনটা, মানে আরো এক মিনিট সময় হাতে রয়েছে। না, রেডিওতে তো এখানে তো কোনো অসুবিধে হচ্ছে না এখন, কোনো কারণে হয়তো আপনার ওখানে শোনা যাচ্ছে না। আপনি একটা কাজ করুন, আপনার মোবাইল ফোন রয়েছে? আচ্ছা, মোবাইল ফোনে আপনি গুগলে যান, সেখানে গিয়ে FM উজ্জয়ন্ত টাইপ করুন, দেখবেন আমাদের লাইভ আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। ঠিক আছে? না, আমি আপনাকে আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের একটি ছোট্ট গল্প, পুনরাবৃত্তি, একটা মিষ্টি গল্প। ঘড়ির কাঁটে 3:19, বলতে বলতে একেবারে সময় কিভাবে যে চলে যায়। 19 বলতে বলতে দেখুন ঘড়ির কাঁটে 28 হয়ে গেছে। চলুন পরের পর্বে ঢুকে পড়ি। আমাদের পরের পর্ব হচ্ছে, আপনারা সকলে জানেন, আমাদের অনুষ্ঠানমালা একটু চেঞ্জ হয়েছে, একটু পরিবর্তিত করা হয়েছে আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে। এবারের সকলকে স্বাগত জানাই রিত মাঝারি।

আজকের পাবে। রিদমাঝের এই আজকের অনুষ্ঠানে অবশ্যই লোকগানের অনুরোধের আসর। আপনারা আজকের এই বৃষ্টিস্নাত দ্বীপপ্রহরের যে গানটি শুনতে চাইছেন, অথবা মনে হচ্ছে যে আজকে মনে হয় এফএম এই গানটা বাজলে আমার ভালো লাগতো, তাহলে দেরি না করে আমাদের ফোন লাইন খোলা রয়েছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। আপনি আপনার পছন্দের গানটি আমাদের জানিয়ে দিন।

আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। যখন কোনো বন্ধুর অনুরোধ পাচ্ছি না, চলুন আমার পছন্দেরই একটা গান এই মুহূর্তে শোনাচ্ছি আপনাদের।

0: একজন বন্ধু চলে এসছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি টিঙ্কু বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আচ্ছা, আমি একটি ভাওয়াইয়া গান শুনবো, কান্দে পড়িয়া বগাই কান্দেরে কান্দেরে আব্বাসউদ্দিনের কণ্ঠে।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, আব্বাসউদ্দিন ছাড়া অন্য আর কারোর গলায় শুনলে তো অসুবিধে নেই না?
1: না
0: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি ভাবছিলাম যদি গানটা আব্বাসউদ্দিনের কণ্ঠে খুঁজে না পাই, তাহলে আমিও একটু ফ্যাঁসা দিয়ে পড়ে যাব, অর্থাৎ ফান্দে পড়ে যাব। না, আব্বাসউদ্দিনের কণ্ঠে পেয়ে গেলাম টিঙ্কুর পছন্দের গান, এই মুহূর্তে রইল টিঙ্কুর জন্য। চলুন শুনি সকলে।

শুনলেন এই গানটা আব্বাসউদ্দিনের কণ্ঠে। এই গানটা প্রথম রেকর্ডিং হয়েছিল 1939 সালে, ফান্দে পড়ে বকা কান্দেরে।

আর তো কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না ফুল লাইনের উপরান্তে। চলো পরের গানে যাচ্ছি, যতক্ষণ অনুরোধ না পাচ্ছি আমার পছন্দের গান শুনবেন, আর কিছু তো করা যাবে না মনে হচ্ছে, একটু অসুবিধে রয়েছে। যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও কিন্তু আমার আপনারা চাইলেই আপনাদের অনুরোধটুকু আমাদের জানিয়ে রাখতে পারেন, আমি অবশ্যই শোনাবো।

0: আরও একজন বন্ধু চলে এসছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন।
1: বাজার দেখ
0: কি হয়েছে। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।

0: There's a lot about the job that isn't actually that fun that I have now.
1: আমরা রয়েছি রিদ মাঝারি অনুষ্ঠানটি নিয়ে। আপনাদের যারা লোকগান, আপনারা যারা লোকগান ভালোবাসেন, আপনারা আমাদের এই আসরে আপনার পছন্দের গানের অনুরোধ জানাতে পারেন। অবশ্যই সেই গানটি আজকের আসরে আপনাদের শোনানোর চেষ্টা থাকবে আমার।

আমরা রয়েছি অনুষ্ঠান রিদ মাঝারি অনুষ্ঠানটি। আসলে লোকগান মানেই হচ্ছে সাধারণ মানুষের সুখ দুঃখ প্রেম বিরহ উৎসব জীবনযাত্রার ছবি, যে ছবি গানগুলোর মধ্যে ফুটে ওঠে। তো রিদ মাঝারি আমাদের এই মুহূর্তে যে অনুষ্ঠান, সেখানে অবশ্যই আপনাদের অনুরোধটুকু রাখার চেষ্টা করব। জানি না, হয়তো আমাদের টেলিফোন লাইনে কোথাও অসুবিধা তো একটু রয়েছে, যে জন্য বন্ধুদের তেমন ফোন কল পাচ্ছি না। চলুন, যতক্ষণ বন্ধুদের ফোন কল বা অনুরোধ না আসছে, ততক্ষণ আমার পছন্দের গানগুলো শুনতে থাকুন।

0: স্টুডিওর ঘড়ির কাঁটায় 3:42 ও 52 সেকেন্ড। আজকে সবার সঙ্গে আমি অনিন্দিতা আপনাদের রয়েছি এই মুহূর্তে হৃদমাঝারি অনুষ্ঠানটি নিয়ে, যেখানে আমরা শোনাচ্ছি আপনাদের লোকগান। হ্যাঁ, এই আমাদের আসরে, কিন্তু আপনারা চাইলে আপনার পছন্দের লোকগান আপনি শুনতে পারেন, আপনি অনুরোধ জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার পছন্দের গানটি আপনাকে শোনাব। ফোন লাইনে কি সমস্যা আমি তো জানি না, বন্ধুরা ফোন করছেন না, কিছু করার নেই, চলুন আমার পছন্দের গানে তাহলে আজকের আসরে শুরু।
1: নতুন নতুন গল্প আর গান শুনতে

হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো নমস্কার, হ্যালো নমস্কার।

রাতের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিগত ১২ বছরে সরকার দেশের যুবক, নারী এবং কৃষকদের ক্ষমতায়নে কোনো প্রচেষ্টা বাকি রাখেননি। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ১৪০ কোটি নাগরিকের আশীর্বাদ এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় সরকার আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভগবান বিরসা মুন্ডা শহীদ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, উলগুলান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে জাগ্রত করেছিলেন এবং আদিবাসী সমাজকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে পালেন, বিরসা মুন্ডা আদিবাসী গৌরব, দেশ প্রেম ও সাংস্কৃতিক চেতনার অমর প্রতীক এবং তার আদর্শ আজও দেশকে অনুপ্রাণিত করে চলেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করা বিপুল সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাবার স্প্রে সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শীট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাবার কাঠ ও রাবার ভিত্তিক আসবাবপত্র রপ্তানির উদ্যোগকেও নেওয়া হয়েছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা ড্রোন

প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব এমএ কে রাবার স্প্রে অয়েলের সুবিধা তুলে ধরা হয়। মধ্যপ্রদেশের ইন্দোরে ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। ব্রাজিল, ইন্দোনেশিয়া, চীন, ইরান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। মোট 21টি দেশের কৃষিমন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং বিশেষজ্ঞরা এতে যোগ দিয়েছেন। আজ একাধিক অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে খাদ্য সুরক্ষা, কৃষি, কৃষিতে উদ্ভাবন, জলবায়ু সহনশীল চাষাবাদ, কৃষি, বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন। শুনলেন সংবাদ শিরোনাম।

খুড়ির কাঁটায় 4:03 হয়ে 40 সেকেন্ড। হ্যাঁ, বাবাকে যখন নতুন গান বাদ দিয়ে পুরনো গান শুনতে দেখতাম অবাক লাগতো, মনে হতো বাবা আউট অফ ট্রেন্ড। অথচ বড় হয়ে যাওয়ার পর আমি নিজেও আবিষ্কার করলাম যে আমারও এখন পুরনো গান যতটা আপন লাগে নতুন গান ততটা লাগে না। তবে এটা শুধু আমার বেলাতেই নয়, বরং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়। কাজেই ছোটবেলার প্রিয় কোনো গান শুনে এখনও যদি থমকে দাঁড়িয়ে যান, গুনগুন করে গিয়ে ওঠে মনের অজান্তে, তবে অবাক হওয়ার কিচ্ছু নেই। আমাদের এই পুরনো প্রীতির পেছনে কারণটা কি জানেন? শুনুন আজ এই কারণটাই খুঁজে বের করে আসি আমি ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানে। আমাদের প্রতি মঙ্গলবারের নিয়মিত অনুষ্ঠান ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান। আজকের ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানে সঙ্গে আপনাদের বন্ধু আনন্দিতা রয়েছি। পুরনো সেই সকল গান, যে গানগুলো কানে আসা মাত্রই থমকে যায়, কোথায় যেন পা, কোথায় যেন হৃদয়। চলুন সেই সকল গানের সম্ভার সঙ্গে সেই গান নিয়ে, সেই ছায়াছবি নিয়ে আপনাদের সঙ্গে কথা তো হবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উচ্চ আন্তরিক।

আচ্ছা বলুন, পুরনো গান কেন এত ভালো ভালো লাগে? পুরনো গান মনে হয় পুরনো গান অতীত ঘুরে আসার দরজা, তাই না? বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে যে জটিলতাগুলো বাড়তে থাকে, তখন আমাদের মনে হয় না না, আমাদের অতীতই আমাদের কাছে মধুর। মনে হয় কত ঝামেলা কম ছিল পুরনো দিনের গান আমাদের সেই নির্ঝঞ্ঝার দিনগুলোর থেকে আরও একবার ফিরে আনে, ঘুরিয়ে আনে। আর এই কারণেই হয়তো আমাদের গানগুলো ভালো লাগে। আপনার কি মনে হয়, আপনি কি ভাবেন যে পুরনো গানের প্রতি আমাদের এত মন কেন টানে? কেন ইচ্ছে হয় পুরনো গান শুনি? নতুন গান ততটা মনে কেন জায়গা করে নেয় না? নিশ্চয়ই শুনবো আপনাদের কাছ থেকেও। এতক্ষণ শুনছিলেন কালিয়া ছায়াছবির এই গানটি, হম সাথ হ্যায়। যাব আপনি পরের গানে যাব জঞ্জীর ছায়।

0: ছবি থেকে আছে, একজন বন্ধু অপেক্ষা করছেন, কিছু বলবেন হয়তো। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো
0: বলুন।
1: হ্যালো
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: ম্যাডাম আমি যে অনেক দিন ধরে ট্রাই করি, আমার নাম্বারটা বুঝি না কি হইলো। অনেকদিন আগে একবার ট্রাই করছিলাম, লাগ দিল, এরপর আজকে দুই মাস ধরে ট্রাই করি আর লাগ হই না, মানে রিং হই না।
0: আপনি একটা কাজ করুন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেই নম্বরে আপনি আমাদের আপনার পছন্দের গান যদি কিছু শোনার থাকে, অথবা আপনি যদি কিছু বলতে চান, কোনো অসুবিধে নেই। আপনার ফোন যদি ল্যান্ডলাইনে না লাগছে তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, ঠিক আছে?
1: আমি তো আমার তো টাচ মোবাইল না, আমার তো
0: ও আচ্ছা, আপনার ইয়ে মোবাইল, এমনি মোবাইল, তাহলে তো অসুবিধে হবে, তো অসুবিধে হবারই কথা।
1: না ওই দিন তো আমি ফার্স্টে যেদিন লাগাইছি তারপর নাম্বারটা লেগে গেছে, কথা বলছি এরপরে দিয়া
0: এরপর আর লাগছে না। তো আসলে অনেকে ফোন করতে থাকেন তো, অনেক শ্রোতা বন্ধুরা, সেজন্য লাইনটা বিজি থাকে। আপনি ফোন না করে আমাদের অনুষ্ঠান শুনুন, এতে বরঞ্চ আপনার সময়ও নষ্ট কম হবে আর আপনার মনটাও ভালো থাকবে। ধন্যবাদ।

আমরা রোজই ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানটি। হ্যাঁ, শুনছিলাম জঞ্জির ছায়াছবি থেকে এই গানটি, অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরের। কারা কারা এই ছায়াছবিটি দেখেছেন, জঞ্জির ছায়াছবিটি? বলা হয় যে অমিতাভ বচ্চনের মানে কামব্যাক এই ছায়াছবি দিয়েই উনার কেরিয়ার আসল জার্নিটা শুরু হয়েছিল। সেই সব কথা আমি বুঝতে পারছি না, আমার শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন কি শুনছেন না, কারণ তাদের কাছ থেকে আমি কোনো ফোন পাচ্ছি না। আর যাদের ফোন পেয়েছি তারা বলছেন যে অনুষ্ঠান শোনা যাচ্ছে না। যাচ্ছি পরের গানে, নাসিব ছায়াছবি থেকে।

এবারে যে গানটি শুনব, এই ছায়াছবির প্রত্যেকটা গান জনপ্রিয়, সমান জনপ্রিয় এবং আজও জনপ্রিয়। কিন্তু এই গানটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিশেষ পছন্দের। দেখি আপনাদের ভালো লাগে কিনা।

বয়স 83, কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, তবে কাজ থেকে ছুটি নেই তার। এখনও ব্যস্ততা ঘিরে থাকে তাকে, ভোর 4 পর্যন্ত নিরন্তর কাজ করে চলেন অমিতাভ বচ্চন, প্রায় ভোর রাত পর্যন্ত জেগে থাকেন তিনি। সংবাদ মাধ্যমে, ব্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অমিতাভ বচ্চন, প্রায়ই নানা বিষয়ে লেখালেখিও করেন, বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন। সম্প্রতি মুনারি একটা পোস্টে তিনি জানান যে তিনি দিনে দীর্ঘ সময় ধরে কাজ করেন, এমনকি সারা রাতও কাজ করতে হয়েছে। এই যে তীব্র গরমের দাবদাহ, সেখানে যে কতটা জলপান করতে হবে, কী করে হাইড্রেটেড থাকতে হবে, এইসব বিষয় নিয়েও সংবাদ মাধ্যম মানে সামাজিক মাধ্যমে উনি পোস্ট করেন। আর একটা পোস্টে উনি লিখেছেন যে সমস্যার একটা ভালো দিক রয়েছে, সমস্যা সবসময় সমস্যা হিসেবেই থাকবে, তাই সঙ্গে সঙ্গে সেটার মোকাবিলা করতে হবে এমনটা কিন্তু নয়, প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ আসে। কোনো সমস্যার সামনে এলে আমরা সেই সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে জানারও শেখার সুযোগ পাই, এর ফলে আমরা হয়ে উঠি আরও জ্ঞানী ও বিচক্ষণ। শেখার জন্য সবসময় সমস্যার দরকার হয় না, কিন্তু যদি কোনো সমস্যা আসে তাহলে তা থেকে জীবনের নানা বিষয় শেখা যায়। আজও অমিতাভ বচ্চনের তার মুম্বাইয়ের যে বাড়ি জলসা, তার বাইরে ভক্তদের সঙ্গে উনি নিয়মিত দেখা করেন, এবং প্রতি রবিবার সকালে শত শত উনার যে অনুরাগীরা রয়েছেন জুহুতে তার বাড়ির সামনে এসে জড়ো হন শুধু একবার তাকে দেখার জন্য। আর ভাবা যায় এই 83 বছর বয়সেও উনার ম্যাজিক কীভাবে ধরে রেখেছেন।

প্রিয় গানটি আপনাদের শোনাবো। এটিও বেমিসাল ছায়াছবি থেকে অমিতাভ বচ্চন অভিনীত ছায়াছবি, কিন্তু গানটির একটা অন্য মেজাজ রয়েছে। শুনুন গানটি।

আপনারা রয়েছেন ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান, আমরা রয়েছি ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানটি নিয়ে। আর আপনারা এই মুহূর্তে শুনলেন সিলসিলা আছে আজবি থেকে, এই গানটি পরের গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমারের কণ্ঠে আজকার জুন ছায়াছবির সেই জনপ্রিয় গানটি।

ছিলাম ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান নিয়ে একেবারে অনুষ্ঠানের শেষ দিকে এসে পৌঁছে গেছি। অমিতাভ বচ্চনের জীবনে 30 নভেম্বর একটা মজার একটা ঘটনা দিয়ে অনুষ্ঠানটার ইতি টানব। ওই দিনটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে অমিতাভ বচ্চনের জীবনে এবং তার সঙ্গে যোগ রয়েছে কলকাতার তথা বাংলার। সময়টা 1968 অর্থাৎ 1968। এই দিনে কলকাতার তার চাকুরি জীবনে দাড়ি টেনেছিলেন হরিবংশ রায় বচ্চন পুত্রটি। উনি ওনার নিজের ব্লগে একটা লেখনীতে জানিয়েছেন যে শুধু চাকরির শেষ দিন নয়, বলা যেতে পারে যে এই যে বিগ্রি হয়ে

ওঠার ঝিয়ানিটা সে সময় তার বেতন ছিল মাত্র 1,640 টাকা, অর্থাৎ 1,640 টাকা ছিল। সেই 1,640 টাকার জীবন থেকে, অর্থাৎ তিনি বলতে বলতে নস্টালজিক হয়ে গেছেন, তিনি লিখছিলেন যে তখন 10 ফুট চওড়া ঘরে আমরা 8 জন একসঙ্গে থাকতাম, সেসব দিন ছিল বটে। অফিসের পর বন্ধুদের সঙ্গে জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম কোনোদিন হয়তো ভেতরে প্রবেশের জন্য টাকা উপার্জন করতে পারব। এখানে থেমে না থেকে জীবনটা আরো অনেকটা বদলে গেছে। এমনকি রাতের অন্ধকারে ফেলে আসা সেই কলকাতা শহরের অলি গলি পরিচিত জায়গাগুলিতেও কিন্তু বলিউড শাহিনশাহ ঘুরে দেখেন। উনি বলেছেন যে কেউ কেউ কেউ হারিয়ে গেছেন, আবার কোনো বন্ধু রয়েও গেছে, কিন্তু তাদের ভালোবাসা এখনো আমার সঙ্গে রয়ে গেছে। শুধু তাদের ভালোবাসা নয়, আবা মার ভারতবাসীর ভালোবাসা আজও তার সঙ্গে রয়ে গেছে। আজকের ফেলে আসা দিনের গানের আজকের অধ্যায় এখানে শেষ করছি, আজকের পর্ব এখানে শেষ করছি। যেতে যেতে আপনাদের জন্য রেখে যাচ্ছি এই গানটি।

ঘড়ির কাঁটায় সময় এখন 5:17 আর আমাদের চলতে হয় সেই সময়ের সঙ্গেই।

প্রাণ পেতে রয়েছেন এফএম মুজাহিদে। আর হ্যাঁ, বন্ধুদের অনুরোধ আমি রিদমাঝারি অনুষ্ঠানে নিতে পারিনি, কারণ ফোন লাইনে গলযোগ ছিল না কি সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা যদি ঝুমে সাসাত অনুষ্ঠানে তেমন কিছু গান শুনতে চান, আপনারা জানেন এই অনুষ্ঠানে সাধারণত আমরা কি গান আপনাদের শুনিয়ে থাকি, যদি এমন কোনো গান যে গানগুলো আপনার কি বলবো হৃদয়ের তরঙ্গকে একেবারে জল তরঙ্গে পরিণত করবে, এমন যদি কোনো গান আপনি শুনতে চান শুনে সাথ সাথের আসলে, তাহলে অবশ্যই আপনি আমাদের ডায়াল করতে পারেন। আর যদি মনে হয় যে ফোন লাইন কোথাও পাচ্ছেন না, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন

ঝুমে সাজসাদ অনুষ্ঠানে। আমি বলেছিলাম যে আপনাদের অনুরোধ তো আমি রিদমা ছাড়ে অনুষ্ঠানে নিতে পারিনি, তবে ঝুমে সাজসাদ অনুষ্ঠানে যদি আপনাদের এমন কিছু গান পছন্দের থাকে যেটা আমাদের অনুষ্ঠানের সঙ্গে মানে মোটামুটি মিলে যাচ্ছে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের গানটি আমাদের এই আসরে শোনাতে। তো গান তো শোনাচ্ছি, অপেক্ষা করছি বন্ধুরা যদি তাদের অনুরোধটুকু রাখেন তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। চলুন যাই তাহলে পরের গানে।

0: छुसी बिल्लो,
1: अरे बिल्लो बोला बिल्लो,
0: जो भी देख यही पूछ है किसकी।

voice. I am singing song. Soup song. Flop song.

মানুষের জীবনে সবচেয়ে বড় একাকিত্ব কখন আসে জানেন? যখন তার গল্প বলার মানুষ কমে যায়। একটা মজার ব্যাপার খেয়াল করেছেন? ছোটবেলায় একটা নতুন পেন্সিল পেলেও আমরা কাউকে দেখাতে চাইতাম, একটা ভালো রেজাল্ট হলে, একটা মজার ঘটনা, একটা নতুন জামা পেলে সব কিছুই কাউকে বলতে বা শোনাতে চাইতাম। বয়স বাড়ার সাথে সাথে এমন না যে জীবনে নতুন ঘটনা কমে যায়, কিন্তু শ্রোতা কমে যায়, এই ঘটনাগুলো জমতে থাকে। তখন মানুষ রেস্টুরেন্টে বসে খাবারের ছবি তোলে, আকাশের ছবি তোলে, বৃষ্টির ছবি তোলে এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এই কাজটা যে শুধু অভ্যেস এমন না, বরং গুরুত্বপূর্ণ হলো কাউকে বলতে যাওয়া, আচ্ছা দেখো এটা আমি দেখেছি। হয়তো এই কারণেই মানুষ শুধু ভালোবাসা খোঁজে না, সে একজন সাক্ষী খোঁজে। এমন একজন মানুষ যে তার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর অস্তিত্বকে স্বীকার, সত্যি বলে স্বীকার করবে। কারণ পৃথিবীতে যেমন কিছু কষ্ট আছে যা একা বহন করা যায় না, তেমন কিছু সৌন্দর্য আছে যা একা উপভোগ করা যায় না। হ্যাঁ, আপনারা আছেন বলেই

তো আমরা রয়েছি। আজকের মতো অনিন্দিতাকে বিদায় দিন আজকের আসর থেকে। আপনাদের প্রিয় আর যে আপনাদের প্রিয় বন্ধু, আপনাদের রাতের সফর সঙ্গী অর্ণব ইতিমধ্যেই স্টুডিওতে এসে পৌঁছে গেছে, থাকবেন তার সঙ্গে আজ রাত অনুষ্ঠান পর্যন্ত, একেবারে টিল এন্ড, শেষ পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।

0: চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ।
0: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি,
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় কিন্তু বলছে এবারে সময় হয়ে গেছে ছন্দে গানে পর্বের। শ্রোতা বন্ধু, ছন্দে গানের এই পর্বগুলোতে আমরা আপনাদের বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলি এবং সে বিষয়গুলোর উপর শুনি আমরা কবিতা এবং গান শুনি, অর্থাৎ ছন্দে এবং গানে এই পর্বটা আমরা মেতে থাকি। শ্রোতা বন্ধু, আজ গোটা দিনটাই বৃষ্টি ভেজা ছিল, তাই না? বৃষ্টি যখন পড়ে বাইরে, তখন হয়তো অনেকে আমরা বাড়িতে থাকি, হয়তো অনেকে যদি অফিস খোলা থাকে তাহলে আমাদের অফিসে যেতে হয়। অফিসের কাজের মাঝখানেও বাইরের বৃষ্টি দেখে মনটা একটু সময়ের জন্য হলেও কোথায় যেন হারিয়ে যায়, তাই না শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া জল নয়, বৃষ্টি স্মৃতির ভেজা খাতা, অপেক্ষার দীর্ঘশ্বাস, প্রেমের নীরব স্বীকারোক্তি। পৃথিবীর অসংখ্য শব্দের ভিড়ে বৃষ্টির শব্দ যেন এক অদ্ভুত সঙ্গীত, যা কখনো মন খারাপের সাথী, কখনো আবার প্রেমের সব থেকে কাছের বন্ধু। মেঘ যখন আকাশের বুকে জমে ওঠে, তখন মনে হয় প্রকৃতি নিজেই কোনো গোপন কথা বলতে চাইছে, আর সেই কথার ভাষা হয়ে নেমে আসে বৃষ্টি।

বৃষ্টি নামে নৌকা টলমল, কূল ছেড়ে আজ অকূলে যাই এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলৎশক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়োবাড়ির স্মৃতি আমার স্বপ্ন।

আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং থাকব রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আজ ছন্দে গানের এই পর্বে আমরা কথা বলছি বৃষ্টি নিয়ে। বৃষ্টির কবিতা শুনছি, শুনছি বৃষ্টি নিয়ে গান। শ্রোতা বন্ধু, প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু বৃষ্টি থাকে যা কখনো ভোলা যায় না। হয়তো স্কুল ছুটির পর হঠাৎ নেমে আসা এক ঝুম বৃষ্টি, হয়তো কলেজের করিডোরে দাঁড়িয়ে কারোর সঙ্গে প্রথম চোখাচোখি, অথবা ছাতার নিচে পাশাপাশি হাঁটার সেই ছোট্ট মুহূর্ত। প্রেমের শুরুটা অনেক সময় ভাষায় হয় না, শুরু হয় একসাথে বৃষ্টি দেখা দিয়ে।

সংজ্ঞাই হয়তো এটাই। বৃষ্টি মানুষকে কাছে নিয়ে আসে। কারণ বৃষ্টির দিনে মানুষ বাহ্যিক পৃথিবী থেকে একটু সরে এসে নিজের ভেতরের পৃথিবীকে প্রবেশ করে, আর সেই পৃথিবীতে যদি কেউ এসে দাঁড়ায় তবে তাকে সহজে ভুলে থাকা যায় না। শ্রোতা বন্ধু, বৃষ্টি মানেই অপেক্ষা। হ্যাঁ, প্রেম, প্রেম মানে তো অপেক্ষা বটে। আর অপেক্ষার সব থেকে সুন্দর রূপটি দেখা যায় বৃষ্টির দিনে। জানালার পাশে বসে থাকা একটা মানুষ, বাইরে অবিরাম বৃষ্টি, হাতে এক কাপ চা, আর মনে একটি মাত্র নাম। ফোনটা কি বেজে উঠবে? একটা মেসেজ আসবে কি? হয়তো সে আজ আসবে। এই হয়তো শব্দটার সাথেই বৃষ্টির গভীর সম্পর্ক। বৃষ্টির ফোঁটাগুলো যেন অপেক্ষার সেকেন্ডগুলোকে আরো দীর্ঘ করে দেয়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং এখন আপনারা শুনছেন ছন্দে গানে পর্ব। ছন্দে গানের আজকের এই পর্বে শ্রোতা বন্ধু আমরা কথা বলছি বৃষ্টি নিয়ে। আজ গোটা দিন বৃষ্টি ভেজা। এই বৃষ্টি ভেজা দিনে আমরা প্রত্যেকেই কাজ করতে বাড়ি থেকে বের হই, কিন্তু তারপরেও মনটা যেন একটু কেমন উদাসীন হয়ে থাকে, একটু ভাবুক হয়ে থাকে অনেক। কারণ বৃষ্টির সাথে সাথে যেন কোনোভাবে আমাদের মনের অনেকগুলো তার জুড়িয়ে থাকে। বৃষ্টির গন্ধে, বৃষ্টির শব্দে, ভেজা বাতাসে কোথাও না কোথাও লুকিয়ে থাকে পুরো

ভালোবাসার ছায়া। কিছু কিছু বৃষ্টি আবার আছে যা পুরনো ক্ষতগুলোকে আবারও জাগিয়ে তোলে। বৃষ্টির ফোঁটাগুলো যেন অপেক্ষার সেকেন্ডগুলোকে আরো দীর্ঘ করে তোলে। সব বৃষ্টি তাই আনন্দের হয় না শ্রোতা বন্ধু।

শ্রোতা বন্ধু, মেঘ যখন আকাশের বুকে জমে ওঠে, তখন যেন আমাদেরই মনে হয় প্রকৃতি নিজেই কোনো গোপন কথা বলতে চাইছে। সে কথার ভাষা হয়েই বৃষ্টি চলে আসে। বৃষ্টি যে শুধু আকাশ থেকে ঝরে পড়া জল তা তো নয়, বৃষ্টি হলো স্মৃতির ভেজা খাতা, অপেক্ষার দীর্ঘশ্বাস, প্রেমের নীরব স্বীকারোক্তি। পৃথিবীর অসংখ্য শব্দের ভিড়ে বৃষ্টির শব্দ যেন এক অদ্ভুত সঙ্গীত। কখনো প্রেমের সব থেকে কাছের বন্ধু সেই বৃষ্টি, আবার কখনো মন খারাপের সাথীও বটে। প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু বৃষ্টি তো থাকে, কখনো যেটা ভোলা যায় না। বৃষ্টি মানুষকে কাছে নিয়ে আসে, কারণ বৃষ্টির দিনে মানুষ বাইরের পৃথিবী থেকে একটু দূরে গিয়ে নিজের ভেতরের পৃথিবীতে প্রবেশ করে। তাই যে মানুষগুলো বৃষ্টির সাথে জড়িয়ে আছে তাদের অত সহজে ভোলা যায় না।

বৃষ্টি এলো, আকাশ ভরা ভালোবাসায় দুঠোঁট জুবিয়ে নিবিড় চুমু, পথ ডুবিয়ে মাঠ ভরিয়ে নদীর জলে মাতলা থিউয়ে, নূপুর পরা মেয়ের মতো চৈত্র দাহন জুড়িয়ে দিয়ে, স্কুল পালানো ছেলের মতো নকশি কাঁথার গল্প হয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, বৃষ্টি নেই আমার তো চোখ চৈত্র মাঠ, আমার বুকে মরুর পাখি, আমার পায়ে ভীষণ বেরি, আমার গলায় ফাঁসির ফাঁদ, আমার ভাই গরাখানায়, আমার মায়ের দু চোখ ধুধু, বস্ত্রহীন কাল দেশ, শিশুর সবে শিশুর দিন, শঙ্খ চিলের

0: শ্রোতা বন্ধু, আপনারা
1: 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, ছন্দে গানের আজকের এই পর্বে আমরা কথা বলছি বৃষ্টি নিয়ে। বৃষ্টি নামার আগে যে মাটির গন্ধ উঠে আসে তার নাম পিতৃকর, কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে সেই গন্ধের নাম অন্য। সেই গন্ধের নাম স্মৃতি, কারণ সেই গন্ধে মিশে থাকে শৈশব, প্রথম প্রেম, হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে না পাওয়া সময়। এক ফোঁটা বৃষ্টি কখনো কখনো হাজারটা ছবির চেয়েও বেশি স্মৃতি ফিরিয়ে আনতে পারে।

শ্রোতা বন্ধু, ভালোবাসার ইতিহাসে ছাতার গুরুত্ব কিন্তু কম নয়। একটা ছোট্ট ছাতার নিচে দুটো মানুষ যখন জায়গা করে নেয়, তখন দূরত্ব নিজ থেকেই কমে যায়। হাত ছুঁয়ে যায়, চোখে চোখ পড়ে, কথা না বলেও অনেক কথা বলা হয়ে যায়। হয়তো সেদিনের সেই পথ চলা খুব ছোট ছিল, কিন্তু স্মৃতিটা তা কিন্তু থেকে যায় সারা জীবন। একটা সময় ছিল যখন মানুষ চিঠি লিখত, আর বৃষ্টির রাত ছিল চিঠি লেখার সব থেকে প্রিয় সময়। জানালার কাছে বৃষ্টির শব্দ, টেবিল ল্যাম্প।

লালো আর সাদা কাগজের উপর জমে ওঠা অনুভূতি। আজ চিঠির জায়গা নিয়ে নিয়েছে মোবাইল ফোন, কিন্তু অনুভূতি বদলায়নি। এখনো অনেক মানুষ বৃষ্টির রাতে কাউকে মনে করে, কাউকে লিখতে চায়, তুমি কি জানো এই বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমার নাম শুনতে পাই। হ্যাঁ শ্রোতা বন্ধু, সময় বদলেছে, প্রযুক্তি হাতে চলে এসেছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি আমাদের মনের গভীর অনুভূতিকে জাগিয়ে তোলে। মনের অনেক সুপ্ত ইচ্ছাকে জাগিয়ে তোলে।

বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার নিচে তুমি ছাতা খুলে ধরো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রৌদ্রের দিনে তুমি ছায়া খুঁজে ফেরো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমায় ভালোবাসো। ইউ সে দ্যাট ইউ লাভ দ্য রেন, বাট ওয়েন ইট রেন্স ইউ ওপেন ইউর আমব্রেলা। ইউ ক্লেম দ্যাট ইউ লাভ দ্য সান, বাট ইউ লুক ফর আ শ্যাডো স্পট ওয়েন দ্য সান শাইনস। ইউ সে দ্যাট ইউ লাভ দ্য উইন্ড, বাট ওয়েন ইট ব্লোজ ইউ শাট অল ইউর উইন্ডোজ। দ্যাট ইজ ওয়াই আই অ্যাম অ্যাফ্রেড ওয়েন ইউ সে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণ। ছন্দে গানের আজকের এই পর্বে আমরা কথা বলছি বৃষ্টি নিয়ে। শ্রোতা বন্ধু, মজার বিষয় হলো বৃষ্টি যেমন প্রেমের বন্ধু, তেমনি একাকিত্বেরও সঙ্গী। যারা একা থাকে তাদের কাছে বৃষ্টি কখনো সব থেকে বেশি কথা বলে, কারণ বৃষ্টির শব্দে নিজের মনের কথাগুলো স্পষ্ট শোনা যায়। যে কষ্টগুলো মানুষ সারাদিন লুকিয়ে রাখে, বৃষ্টি সেগুলো আলতো করে বাইরে নিয়ে আসে। জীবনের মতো বৃষ্টি, বৃষ্টি কখনো মৃদু, কখনো ঝড়ের মতো, কখনো হঠাৎ আসে, কখনো অনেক অপেক্ষার পর। জীবনও তো ঠিক তেমনি, তাই না শ্রোতা বন্ধু? কিছু মানুষ আসে বৃষ্টির মতো হঠাৎ, তারপর হৃদয় ভিজিয়ে দিয়ে চলে যায়, কিন্তু তাদের স্পর্শ থেকে যায়। বৃষ্টি আসলে প্রকৃতির লেখা।

এক প্রেমের কবিতা, যে কবিতা পড়তে কোনো ভাষা লাগে না, শুধু একটা অনুভবের মন লাগে। আর যদি কোথাও বৃষ্টি নামে তবে একটু থেমে শুনে দেখুন, হয়তো কোনো পুরনো স্মৃতি আপনাকে ডাকছে, হয়তো কোনো অসমাপ্ত প্রেম আবার জানলায় করা নাচ্ছে। আর যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাকে আপনি ভালোবাসেন, তবে বৃষ্টির দিনে তাকে বলুন, আকাশ যতবার বৃষ্টি হয়ে নামবে ততবার তোমাকে নতুন করে ভালোবাসব। কারণ প্রেম আর বৃষ্টি দুটোই কখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, তবে কোথাও যাবেন না, আরও একটা খুব পছন্দের আপনাদের পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই, নেব বিদায় গানে গানে।

বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি। তবে কোথাও যাবেন না, আরও একটা খুব পছন্দের আপনাদের পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই। নেব বিদায় গানে গানে।

আরও একটু কাছ থেকে জানা। শ্রোতা বন্ধু, আজ অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে কথা বলবো। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটিই হলো হাসির আসল শক্তি। শ্রোতা বন্ধু, অনেক জায়গাতেই বলা হয় যে হাসতে থাকতে হবে। যদি আমরা হাসি নিজেদের মুখে ধরে রাখতে পারি, তাহলে আমরা পরাজিত হলেও অনেক ক্ষেত্রেই জিতে যাব। সেই পরাজয় আমাদের ভাঙতে পারবে না, সেই পরাজয় আমাদের দুর্বল করতে পারবে না। সেই পরাজয় থেকে আমরা শিখব, শক্তি অর্জন করব। হ্যাঁ, হাসির গুরুত্ব ততটাই। শ্রোতা বন্ধু, অনেক সময়ে আমরা আজকালকার দিনে বিশেষ করে একটা দোটানায় পড়ে যাই। কোনো কোনো সময় যখন দেখি হয়তো অনেকে অসৎ পথে চলে ভালো থাকছেন, তখন আমরা কি সৎ পথে চলব এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করতে থাকি নিজেদের। কিন্তু একটা কথা রয়েছে, সৎকর্ম যতই ছোট হোক না কেন, তা কখনো বৃথা যায় না। তাই শ্রোতা বন্ধু, দোটানায় থাকতে হবে না, সৎ পথকেই বেছে নিতে হবে। সত্যের জয় হবে নিশ্চয়, এই কথাটা কিন্তু রয়েছে। তাই সৎকর্ম যতই ছোট হোক, সেটা কখনো বৃথা যায় না। শ্রোতা বন্ধু, যারা নতুন কিছু খোঁজ করে না, একদিন তাদেরও কেউ খোঁজ করে না, অনেকটাই গভীর এবং রূঢ় বাস্তব। একটা গতানুগতিক ভাবে যদি কেউ চলতে থাকে, একটা গতানুগতিক ভাবে যদি আমরা এগিয়ে যেতে থাকি, তাহলে আমরা আলাদা কিছুই আর করতে পারবো না। আরো 5 জন 10 জন 50 জন 100 জন যেই কাজটা করে গেছেন, এমনই কাজ, একই রকমের কাজ আমরা করে যাব। তাই নতুন কিছু করতে হবে। নতুন কিছু যদি আমরা করতে পারি, নতুন কিছু যদি খোঁজ করতে পারি আমরা, তাহলেই আমরা হয়তো সমাজে আলাদাভাবে দাঁড়াতে পারবো, আর তখনই মানুষ আমাদের খুঁজে পাবে। শ্রোতা বন্ধু, সত্যিকারের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। অনেক সময় আমরা অনেককে দেখি যারা বলেন যে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। হ্যাঁ, হয়তো যে কাজটার জন্য আমরা চেষ্টাটা করেছি, যে কাজের জন্য আমরা চেষ্টা করে এগিয়ে যেতে চেয়েছি, সেই কাজটা হয়তো ব্যর্থ হয়েছে, সেটা হতেই পারে। কিন্তু শ্রোতা বন্ধু, সেই কাজের জন্য যে পরিশ্রম, সেই কাজের জন্য যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু কখনো ব্যর্থ হয় না। সেই চেষ্টাটা, সেই শক্তিটা আমাদের মধ্যে থাকে, আমাদের মনোবল আরো বাড়ায় সেটা অনেক সময়, তাই সেটা কখনো ব্যর্থ হয় না।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘুরির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমরা বিভিন্ন উক্তি আপনাদের সামনে নিয়ে আসি, যে উক্তিগুলোর সাহায্যে আমরা আমাদের জীবনকে আরও একটু ভালোভাবে চিনতে পারি, আরও একটু ভালোভাবে বাজার রসদ পাই। আমাদের এই উক্তিগুলো গোটা বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা করে থাকেন, তাদেরকে আরও কাছ থেকে একটু জানা, আমাদের জীবনকে আরও একটু কাছ থেকে জানা, জীবনের মূল উদ্দেশ্যকে

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং এখন শুনছেন সেরা কথা পর্ব। শ্রোতা বন্ধু, অনুকরণ নয়, অনুসরণও নয়, কিন্তু নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন, তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততটাই কম। অনেকটাই গভীর বক্তব্য শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় দেখি, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, যে যত বেশি কথা বলবে, যে যত নিজের প্রচার করবে, ততটাই তার গুণ রয়েছে এমনটা ধারণা করা হয়। কিন্তু যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য সব থেকে বেশি তার কাছেই এসে ধরা দেয়। এ কথাটা মানতেই হবে শ্রোতা বন্ধু, কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততটাই কম।

0: শ্রোতা বন্ধু, যেখানে লক্ষ্য নেই সেখানে আশাও নেই। অর্থাৎ লক্ষ্য যদি কোথাও না থাকে, কোনো লক্ষ্য নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে সেখানে কোনোভাবেই আমরা আশা ধরে রাখতে পারি না। একটা লক্ষ্য নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তার জন্য কাজ করি, তার জন্য চিন্তা ভাবনা করি, তাহলেই কিন্তু সেখানে সফলতা আসতে পারে। কিন্তু যদি আমরা কোনো লক্ষ্য নিয়ে না এগিয়ে শুধুমাত্র আশা করতে থাকি, সেই আশা কখনো কাজে প্রতিফলিত হয় না। তাই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, তখনই আশা থাকবে। শ্রোতা বন্ধু, আজ সেরা কথার এই পর্বে আমরা শুনলাম অনুপ্রেরণামূলক উক্তি। বিদায় নিচ্ছি এখন সেরা কথার এই পর্ব থেকে। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর পর শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিদেশমন্ত্রী আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই দমনপীড়নের বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, নতুন দিল্লির ডলার রাখছে পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানান।
2: A pattern of fake news and videos emanating from Pakistan. It is a desperate attempt by Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
1: আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200-এরও বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্ছিদ্রভাবে চলছে সবকিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
3: कि लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
4: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प ट्रांसफॉर्म इलीगल
1: जोजिला टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জজিরা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি জিরামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
5: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
1: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন তারা। ওই অঞ্চলে সরক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাস্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। এনটিএ সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী

শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত এক দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-রও বেশি। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারত স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতমা ববাগ রকংখা ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমং ন চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুংখা হাসদেব খুংসারা অঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম ক্লাইজা কাহানি শাখা হদারং নাইখুংনি মন্ত্রী টিংকু রায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলথাম ডিভিশন লিগ ফুটবল থংলাইমা খানানি সিমি চেঙ্গজাগানো তাবু ককতমা শুক্রবৈ হাকতরনি হাকুং আরি মানৈতৈ লাইসুনাই রকনি সেপনতৈব কাহামতৈ নাইমথাংরনাতৈয়ৈ দিল্লি কতালো ডিজিটাল ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমংন চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্রাকশালো অ কতালকুক তাং সেপনি লামন চেঙ্গেরেখা ব ভার্চুয়ালতৈ ত্রিপুরানি সিপাহীজলা হাংকরনি শ্রীমন্তপুর হায়ুংবেরেমনি হাখলানি এলপি এম এসনি সেপসাপনতৈ মেঘালয়নি ডাউকি হাকুং খোলা ও কতাল স্নামজাক টংথাই কমপ্লেক্স নব চেঙ্গেরেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী শাখা ও ডিজিটাল সাকথার মুং আরিনি সামুঙ্গ কাহামতৈ নাইমথাং বাংরবানো
1: ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও স্মার্ট বর্ডার কি সংকল্পনা এ দো মিলকর এক প্রকার সে অবৈধ ও সুরক্ষিত বর্ডার কা নির্মাণ করেঙ্গে ইসমে মেরে মন মে কম সে কম কোই শঙ্কা নেহি আনে ওয়ালে দিনো মে স্মার্ট বর্ডার কি পরিকল্পনা কো জব গৃহ বিভাগ ফাইনাল শেপ দেগা ইসকা আকার ও প্রকার দোনো সুনিশ্চিত হো জায়েঙ্গে উসমে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কা এক বহুত বড়া রোল ভি রহনে ওয়ালা হ্যায়
0: রাষ্ট্রবক্রগিয়াকসু সিপি রাধাকৃষ্ণন তিনি ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা শালো বনকলুমা ইয়াফারকা হদালামো রাষ্ট্রবক্রগিয়াকসু খুরসাকা বিরসা মুন্ডা সাতক জাকমানো কেবেঙ্গি আদিবাসী হদান বরকনি মানথাইতে বরম খাতি নারকমা ও খরাংতি সানানি লামফুনুকা ইয়াঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীব ভগবান বিরসা মুন্ডানি সাকবে দগলাংমা শালো বনকলুমা ইয়াফারকা হদালামো মন্ত্রীবক্রক তুই বলং তাই হা খুরুমপুই খাতি নারকনা ও বুইহানি নাইকল নাই রকনো কেবেঙ্গি ভগবান বিরসা মুন্ডানি খুরসা জাকথাই চবানো খুরসাখা আদিবাসী দফানি মানথাই খাতি নারকনানি তৈ হানি বরম খাতি নারকনা ও ভগবান বিরসা মুন্ডা চবা খাইলামা লাইবুমা হা কতনি বেবাগ আচাই সংন হা কতন হামজাকমা ও খা বাজারওয়ান হনিব খুরসাখা মন্ত্রী বক্রক নই সাই নই চিব্রী বিসিনি তিনিনি সালো চাকরা বিজেপি অজা নরেন্দ্র মোদী মার মার ওয়াই থাম মন্ত্রী বক্রগঙ্গই সমাই তাংমানি বিনি উল থাম্বার জাইয়াসাকমা ও হাপাংনি রাংথং হামক্রাই তাং বেখরেফ হামক্রাই হদা হামক্রাই তাং সামুং স্নামানি তে হায়ুংনি হায়াও হাকতনি থাইন ক্রাক খাইনানো নাহারৈ সামুং তাঙ্গৈ দঙ্গো থাংনাই বিশাও হামক্রাইন দশারনাও তৈ লুকুরকনি লাংমা হামসারনাও কবাংমা সামুংবুতাং ইয়াগো নাহার জাখা থাংনাই বিসি চিনিয় হাকতনি শিকলা হদা বরৈতৈ হুকবার খাইনাই রকনি ফানবাং রেনাও ফান বক্সিনী সামুং তাঙ্গি দঙ্গ হুনি শাখা মন্ত্রী বক্রক হদালামনি পোস্ট কাইসাও মন্ত্রী বক্রক শাখা খড়ক সারা ব্রিজি রাজাক হাকতনি লুকুরকনি রুয়াইতাই নেশন ফার্স্টনি নাহার মুংন বুসকাঙ্গতনি হাপাং

0: फोरखौ हामख्राइदों जाखै हामख्राइख्लायनानै नाहारै सामुं थांगै दंगौ केन्द्रनि स्वराष्ट्र मन्त्री अमित शाह ब मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि तैदुलमुंबाय थांनाय बिसि चिनियाव भारत थानसाखाय बिग्रा हामग्राइतै हाकतनि हामसामुंनो नुखाहनै खुरसाखा बसाखा मोजां मौदी सालसा लेंला मुं नायावै हाकतरतै हाकतनि लुकुरकनि हामग्रायो सामुं तांखा काशमुं मन्त्री राजनाथ सिंह साखा मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि तैदुलमुंबाय काहामतै थांनाय बिसि चिनियाव काहाम नायकल मुंदना नाहार मुंनो तैयै सामुं तांजाकमाबाय हदानि बेबाग बेरेमो हामग्राय ओंखा প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান নিয়ে বিসিচি পুঙ্খা আবনরুগী বুড়িতে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী শাখা অচেতন থাংনাই বিসি কবাঙ্গ রাসাই রাসাই শাকদেরিয়া বৃরক্ন জড়াও শাখাম চেরি নাইমানি সেপ তে কাহামকুক বুমানি শাখাপ সেপ ডিমানি বিশিংতে বুমা অংমাও নাংমানি বারজাইয়া শাখা ব শাখা অব ব্যবাক বুমাতে অগতংনাই চাইনি থিনাং হামক্রাই খাইনাও হাপাং কক রোজাকনি সামুংনি মারি প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান নিয়ে বিসিচি পুংমানরুগী তিনি সিপাহীজলা হাংকরনি যত শাখামনগ আলাইদা সামুংবতাং যুগালি জাখা সুনামুরা সামাজিক স্বাস্থ্য সেন্টার ব শাকদেরিয়া ব্রিরকনি বাগৈ আলাইদা শাক আমজক নাইমানি লগি শাকদেরিয়া ব্রিরকন চামুং কাহাম শাখামনতেই হজাকমুং আকরকনতেই ককলাম সালাই জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই টংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মাননাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হদা হামগ্রাইতেই হদারং নাইখুংনি মন্ত্রী টিংকুরাই তিনি তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুমশাকা হাস্তেও খুংসারা আঙ্গনবাড়ি সেন্টার নো ইংলিশ মিডিয়াম খ্লাইজাখা আবনকারী আঙ্গনবাড়ি সেন্টার রকনি মারি কাহাম খ্লাইনানি বাগৈ খুংবারা দকচিনি আঙ্গনবাড়ি সেন্টার নো চুকজাক আঙ্গনবাড়ি সেন্টার হনৈ হামক্রাই খ্লাইজাখা বতেই বসাকা জনজাতি আমচাইও হামক্রাই তুহনানি বাগৈ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান তাংবতাঙ্গ জনজাতি কবাং আমচাইও হাস্তে হাপাং খুং নৈরা নৈচিত কতাল আঙ্গনবাড়ি সেন্টার চল খ্লাইখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনি তৈদুলমুংবাই কেন্দ্র হাপাংনি লুকু হামক্রাইরেকজাক সামুংবুতাং পিএম সূর্যগড় মুফত বিজুলি যোজনা হাকতনি লুকুরকনি বিশিং হামক্রাইনি মারি তুবুখা অ তাংবুতাংনি বিশিঙ্গ সেপনানাই রকনি নকনি নুখুঙ্গ শালনি চিংফেরাং আচাইরিমানি সেপ খ্লাইজাখা আবোবাই লুকুরক হামক্রাইমানি তংখা চিংফেরাংনি সেব খনাদি আবনতি কাইসা ককথুম
1: নৈসাই নৈচিবুরিনি ফেব্রুয়ারী সাল চিথাম সাল মারি ও চলংমা ও তাংবুতাংনি নাহার মুং টংমানি বিশি নৈসাই নৈচিছিনিনি বিশিং হাকতনি খুংসা রোজাক নক সালনি সিং ফেরাং আসুগ্রনানি আবুবাই নুখুং খুংসা তাল থামরা ইউনিট জরা মাগনা চিং ফেরাংনি সেপ মানি মানু আবুনি লগি ইয়াকবারা মানথকমা চিং ফেরাং গিরিড ফালিব আজি মান্নাই অনুকুতি হাঙ্কনি কলার শহরনি কাচারগাত আমচানি বরক ব ও তাংবুতাংনি সেপ মানাই প্রদীপ রঞ্জন শাখা সালনি সিং ফেরাং সামুঙ্গ ফুনাংমা বাই নখুনে রাং বাই মানে গবাং খাইজাখা
2: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি ফ্রিজ এসি ফ্যান লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
1: চিং ফেরাং সামুঙ্গ ফুনাংমা খাইয়ে টংকসং বরক রকনি রাং আজি থানি নাংমানি সামুং তাং তঙ্গো পিএম সূর্যগড় মুব বিজলি ওয়ানসুকটা কতাল রামন সামুঙ্গ ফুনাঙ্গই বুসকাং সাল থকজাকনাই নাইমুথাংনি লামা ফুনুগুইন টংখা হনে সাতাই কলায়ো অনুকুতি হাঙ্করনি সিমি অনুপম ভট্টাচার্য ককতুমা খতনি সিমি কল্পনা দেববর্মা আকাশবাণী আগরতলা
0: এমপি রাজীব ভট্টাচার্য শাখা রাবারনো কিতিংগৈ স্নামখরনি বিশিংতৈ ত্রিপুরানি রাংথংনতেইব ক্রাক খাইনানি লাম তঙ্গো তিনি আগরতলানি প্রগাভবন সংসারজাক রাবার স্প্রে কুথুম লাইমুঙ্গ ব অকক্ন শাখা ব শাখা কেরালানি উল হাকতনি বিশিঙ্গ রাবার মানথকমানি হাস্তে হেনৈ ত্রিপুরাও কতালকুক স্মোক হাউস আজগ্রবৈ কাহামকুক রাবার সিট স্নামনানি শাখা ফান বক্সিন জাখা আপনি লগে রাবার কাকতে রাবার নিমানি রগ্রহরনানি ব সাকথার জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই

কলজাক অরনি ওল্ড থাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খানানি সিমি চ্যাং জাগানো তিনি ফুটবল মথানী হাবানগ ককতুমা থুমনাই রকনি থুমো মথানী তাঙ্করা অমিত চৌধুরী অ ককতুমা ন রেখা বসাকা তাকলাই বিশি ও বদল দল চিব্রুই ন তুই ন থংমু অঙ্গানো গ্রুপ কাইডিও বদল রকন তনি জাখা লীগ কাম সুপার লীগ নি শেপ বাই চ্যাম্পিয়নশিপ অঙ্গানো বেবাক থংমুগ থংমু ন উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসার জাগানো তাবুক নবাতিবানি ককতুমা ত্রিপুরাতেই সিকিম নখবই বেবাক সালচি সালকা আমসায়ও তিনি ওয়াতি হাপাইকা আবুবাই ও তালনি চিবা শালমারি জরা ত্রিপুরা নখবই সালচি সালকা আমচাইনি হাস্তে রগো থামচিনি সিমি বাচি কিলোমিটার দবই নকবার ফাইমাবাই বাকসা কবাং ওয়াতি ওয়াবই মানুহনি হজাক মুংরেখা ভারতনি নবাতিবার নাইখুং ইয়াঙ্গো খনা হাস্তে ও শালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তৈ খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানে হনই সাকা নবাতিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি তংমানি থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তে খামানি তুমারি তংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম্বা তামই সতী থামচি জরা আগরতলা ও ওয়াতে বাখা ব্রিচি নই দশমিক নই মিলিমিটার ককতুমা পাইনা নিশকাং ককতুমা বুবাক রক্তই বৈশা সাফিরো ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইয়াফার লাইমুং চেঙ্গে রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান তিনি বিসিচি পুঙ্খা হাস্তে ও খুংসারা আঙ্গনবাড়ি সেন্টার ন ইংলিশ মিডিয়াম খাইজা কাহনী শাখা হদারং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রাই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্থাম ডিভিশন লীগ ফুটবল থংলাইমা খানানি সিমি চ্যাং জাগানো কক্রক বাই ককতুমা পরিমুং তিনি বাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীচিব

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান আজ 10 বছর পূর্ণ করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের স্থল সীমান্তে পণ্য ও যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরের নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমন্বিত ডিজিটাল উদ্যোগটি সীমান্ত ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় সুরক্ষাকে আরও মজবুত করবে।
1: এই যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও স্মার্ট বর্ডার কি সংকল্পনা, এই দু মিলকর এক প্রকার সে অবৈধ ও সুরক্ষিত বর্ডার কা নির্মাণ করেঙ্গে, ইসমে মেরে মন মে কম সে কম কোই শঙ্কা নহীঁ। আনে ওয়ালে দিনো মে স্মার্ট বর্ডার কি পরিকল্পনা কো জব গৃহ বিভাগ ফাইনাল শেপ দেগা, ইসকা আকার ও প্রকার দোনো সুনিশ্চিত হো জায়েঙ্গে, উসমে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম।

0: बहुत बड़ा रोल भी रहने वाला है।
1: 2024 সালের এই দিনে প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর তৃতীয় মেয়াদে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন, সমাজকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করার মতো প্রধান অগ্রাধিকারগুলোর উপর মনোযোগ দিতে অব্যাহত রেখেছে। গত এক বছরে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিগত 12 বছরে সরকার দেশের যুবক, নারী এবং কৃষকদের ক্ষমতায়নে কোনো প্রচেষ্টা বাকি রাখেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ এবং দেশকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় সরকার আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারত একই সঙ্গে দরিদ্র কল্যাণের এবং অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, শ্রী মোদী একদিনের ছুটি না নিয়েই তাঁর অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও তার নাগরিকদের সেবা করছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব গত 12 বছরে সেবার চেতনার মাধ্যমে শাসন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং সামাজিক মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে শ্রী সিং বলেন, ভারত যখন বিকশিত ভারত 2047-এর দিকে এগিয়ে চলছে, তখন এই 12 বছর দূরদর্শী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দেশকে অগ্রাধিকার দিয়ে শাসনের প্রতি অবিচল অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মানোন্নয়নের লক্ষ্যে 562টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। তিনি জানান, জনজাতি এলাকায় বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজ্য সরকার 226টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, রাবার ভিত্তিক শিল্পের মাধ্যমে ত্রিপুরার অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিপুল সম্ভাবনা রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাবার স্পে সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। তিনি জানান, কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসেবে ত্রিপুরায় আধুনিক স্মোক হাউস স্থাপন করে উন্নত মানের রাবার শিট উৎপাদনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাবার কাঠ ও রাবার ভিত্তিক আসবাবপত্র রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে। সম্মেলনে সুস্থায়ী বাগান ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব রাবার স্প্রে ওয়েল এর সুবিধা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রকল্পের আওতায় সুবিধা প্রাপক পরিবারের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকির পাশাপাশি স্বল্প সুদে বন্ধকহীন ঋণের সুবিধাও পাচ্ছেন উপভোক্তারা। একটি প্রতিবেদন,
2: 2024 সালের 13 ফেব্রুয়ারি চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য 2027 সালের মধ্যে দেশের 1 কোটি বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা। এর ফলে একটি পরিবারের মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পেতে পারে। পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয়ও করা সম্ভব। 9 কোটি জেলার কৈলাসহরের কাচরঘাট এলাকার বাসিন্দা ও এই প্রকল্পের সুবিধাভোগী প্রদীপ রঞ্জন পাল জানালেন, সৌর বিদ্যুতের ব্যবহার তাদের সংসারের খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে।
3: পিএম সূর্যগড় মুক্তি বিদ্যুৎ যোজনার মাধ্যমে সোলার ইনস্টলমেন্ট করার পর থেকেই আমার বাড়ির বিদ্যুৎ বিল শূন্যর কোটায় চলে এসেছে। আমি বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট চালাতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। এবং কোনো কোনো মাসে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হলে তার বিনিময়ে সরকার থেকেও অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
2: একদিকে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ কমিয়ে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। অন্যদিকে নতুন বিকল্প কাজে লাগিয়ে আগামী দিনে জ্বালানি নিরাপত্তার সন্ধান দিচ্ছে বলাই বাহুল্য। 9 কোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা

0: সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিরসা মুন্ডা অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনাকে জাগ্রত করেছিলেন এবং আদিবাসী সমাজকে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সামাজিক মাধ্যমে জল, বন এবং ভূমি সম্পদ রক্ষা করতে বিদেশী শাসকের বিরুদ্ধে ভগবান বিরসা মুন্ডার সাহসী লড়াই এক অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসব পূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলার জন্য প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা সহায়তা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে 7 কোটি 50 লক্ষেরও বেশি গর্ভবতী মহিলা প্রসব পূর্ব সেবা পেয়েছেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সামাজিক মাধ্যমে বলেন, প্রতিটি নতুন জীবনের শুরু হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে নিরাপদ, স্বাস্থ্যকর এবং সম্মানজনক যত্ন পাওয়ার অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি গর্ভকালীন পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও মাতৃত্ব সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়। ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদান দিবস উপলক্ষে ত্রিপুরা চা উন্নয়ন সমিতির উদ্যোগে আজ কৈলা শহরের মনুভেলিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌন শ্রদ্ধা জ্ঞাপন এবং ভগবান বিরসা মুন্ডার জীবন ও কর্মধারা নিয়ে আলোকপাত করা হয়। আলোচনায় অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত লাল মুন্ডা, কার্যকরী সদস্য জয়দীপ রায় প্রমুখ। ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে 5 দফা দাবিতে আজ আগরতলায় শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর অনুকরণে রাজ্যেও দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের নতুন মজুরি চালু করা ইত্যাদি। সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সাব্রুমে এক হল সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহসভাপতি প্রাক্তন সাংসদ নারায়ণ কর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজ ফুটবল সংস্থার অফিসে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সচিব অমিত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, এবছর 14টি দলকে নিয়ে আসর শুরু হবে। 2টি গ্রুপে দলগুলিকে রাখা হয়েছে। লীগ কাম সুপার লীগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ হবে। আসরের সবকটি খেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15ই জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 42.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে প্রযুক্তি নির্ভর ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেন এবং নতুন আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এইগুলিকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আজ 10 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এবং এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠান

0: অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আজকের প্রসঙ্গ তামাক বিরোধী সচেতনতা। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ফোন করুন 2326253 এই নম্বরে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। আমরা আজ কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানবো যে তামাক বিরোধী সচেতনতা নিয়ে তো আমরা আজ কথা বলবো, তামাকজাত দ্রব্য বলতে কী কী বুঝবো?
1: দেখুন, যে দ্রব্যগুলিতে তামাক আছে, মানে সাধারণ কথায় আমরা ওটাকেই তামাকজাত দ্রব্য বলি। এমনিতে সাধারণত আমাদের তামাকজাত দ্রব্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা যেটাতে ধোঁয়া উৎপন্ন হয় আর আরেকটা যেটা ধোঁয়াবিহীন। তো আমাদের সাধারণত যেমন যেগুলি ধোঁয়াযুক্ত সেগুলি আমরা প্রায়ই দেখি, সিগারেট, হুক্কা, বিড়ি, এগুলি হচ্ছে ধোঁয়াযুক্ত তামাক জাত দ্রব্য। এবং ধোঁয়াবিহীন যেমন জর্দা, খৈনি বা নস্যি, এগুলি হচ্ছে ধোঁয়াবিহীন। আর এখন তো দেখুন আরেক ধরনের নতুন ধরনের জিনিস আসছে, যেমন নিকোটিন প্যাচ বা নিকোটিনের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেগুলি নেওয়া হয়, তো সেগুলিও মানে তামাকজাত দ্রব্যর মধ্যে আমরা এখন ইনক্লুড করছি, যদিও এটা ভারতবর্ষে শুরু থেকেই এগুলি নিষিদ্ধ ব্যবহার।
0: তো এই যে তামাকজাত দ্রব্য যে গ্রহণ করছি আমরা, তার থেকে কী কী মারাত্মক রোগ হতে পারে?
1: দেখুন, তামাকজাত দ্রব্য থেকে রোগের তো শেষ নেই। সত্যি কথা কি, মাথার চুল থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত প্রতিটি অঙ্গ তামাকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা আমাদের ত্রিপুরার জন্য, যেটা সবচেয়ে মারাত্মক, সেটা হচ্ছে যে আমাদের ত্রিপুরাতে আমরা দেখেছি যে ধোঁয়াবিহীন তামাকটা বেশি ব্যবহার হয়। এবং সেটার ফল কি হচ্ছে যে আমরা এখন ত্রিপুরা প্রায় ভারতবর্ষের মধ্যে সেকেন্ড পজিশনে আছি অরাল ক্যান্সারে। তো সেটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ আজকে দেখুন এখন আমরা সবাই জানি যে মানুষের মুখ একটা অত্যন্ত মানে মানুষের একটা কনফিডেন্সের জন্য বা যে কোনো ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন অরাল ক্যান্সার হওয়া মানেই মুখের কোনো না কোনো, মানে যদি আমাদের সার্ভাইভাল রেটকে আমরা বাদও দিই, মুখের কোনো না কোনো একটা বিকৃতি হবেই। তো সেটা একটা কনফিডেন্সের ব্যাপার থাকে, প্লাস মুখের যখন ক্যান্সার হয় সেটা থেকে বিভিন্ন ধরনের, আমরা যদি ঠিক সময়ে ডায়াগনোসিস না হয় তাহলে সেটাও শরীরে বিভিন্ন অঙ্গেও ছড়িয়ে যায়, প্লাস মুখের ক্যান্সারও মানুষের মৃত্যু প্রচুর পরিমাণে হয়। তো সেগুলি একটা মানে বেশ বড় ব্যাপার। এছাড়া আরেকটা জিনিস যেটা আমরা অনেক সময় ওভারলুক করি, সেটা হচ্ছে এই তামাকের ব্যবহারের কারণে আমাদের বিভিন্ন রোগ, যেমন হার্ট অ্যাটাক, আমাদের যেমন কিডনির প্রবলেম বা বিশেষ করে ফুসফুসের রোগ এবং ক্যান্সার, এগুলি মানে প্রচুর পরিমাণে এখন বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের দেখুন এখন প্রচুর পরিমাণে আমরা দেখছি যে নন কমিউনিকেবল ডিজিজগুলি বাড়ছে, এর একটা বড় কারণ কিন্তু এই তামাকের ব্যবহার। আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের এখন আমরা যদি দেখি, মানে সিওপিডি পেশেন্ট যেগুলি, মানে যাদের শ্বাস নিতে কষ্ট হয়, হাঁপানি, মানে যেগুলি আমরা সাধারণভাবে বলি, সেগুলি যখন আমরা পেশেন্টদের দেখি, তাদের কোনো না কোনোভাবে ম্যাক্সিমাম পেশেন্টই তামাক ব্যবহারের সাথে যুক্ত। আইদার তারা প্রত্যক্ষভাবে নিচ্ছেন নিজেরা, মানে হয় তামাকজাত দ্রব্য ব্যবহার করছেন বা পরোক্ষভাবে ওনারা ধূমপানের শিকার হচ্ছেন।
0: ডাক্তারবাবু, আপনি খুব সুন্দরভাবে একটা কথা বললেন যে পরোক্ষ ধূমপান, সেটা কি
1: পরোক্ষ ধূমপান? দেখুন, আসলে এখন যেটা হচ্ছে যে ধূমপান ব্যাপারটা অনেকটা মানুষ বলা হয় এটাকে, যে যাদের

0: বুদ্ধিমান লোকের সাথে এটাকে মানে কোরিলেট করে। যেমন আমরা দেখেছি শার্লক হোমসের মুখে একটা সিগার থাকতো, পাইপ থাকতো, আমাদের ফেলুদার হাতে সিগারেট থাকতো। তো আমরা মনে করি বুদ্ধিমান ব্যক্তিদের কাছে মানে থাকতেই হবে, তাহলে একটা মানে এটা পরিচয়। আর প্লাস যারা আমরা দেখি যে স্কুল গোয়িং যারা চিলড্রেন যারা আছে তাদের কাছে এটা একটা কুল দেখার একটা মানে উপায়। তো সেটাতে কি হচ্ছে যে এখন একজন আমি এই রুমের মধ্যে বন্ধ ঘরে আমি হয়তো স্মোক করছি, আমার পাশেই আরেকজন মানে নন স্মোকার বসে আছেন, তো এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা ওনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, এবং যার ফলে মানে যাদের আমার যা যা হবে প্রায় অতটাই ওনাদেরও সেই প্রবলেমগুলি দেখা দেবে, এবং সেটা হয়তো মানে হার্ট অ্যাটাকও হতে পারে, ব্লাড প্রেশার বাড়তিও হতে পারে, মানে প্রত্যেকটা রোগ, মানে যারা ধূমপান করে তাদের যা যা রোগ হয়, যারা মানে পরোক্ষণ তাদেরও সেমই হচ্ছে। আর এর মধ্যে আরেকটা যেটা এখন যেটা একটা জিনিস দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে মহিলা যারা তামাক ব্যবহার করেন তাদের সংখ্যাটা বাড়ছে।
1: কিন্তু আসতাম ডাক্তারবাবু, আপনি প্রথমে যেটা বলছিলেন যে মুখের ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে, আর এই যে ধূমপানের সংখ্যা, আমরা আগে ভাবতাম যে হয়তো বা পুরুষরাই ধূমপান করে থাকেন, সেটা কিন্তু নয়, এখন কিন্তু মহিলারাও করছেন। তো এই প্রসঙ্গে যদি কিছু বলেন।
0: দেখুন এখন মহিলা এখন দেখুন এটা মানে আমরা এটাকে অনেকটা বলতে পারি পিয়ার প্রেশারের মতো। তো এই মহিলারা অনেক মানে সবাই না অবশ্যই, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে মনে হয় যে এটা হয়তো নারী স্বাধীনতার সাথে যুক্ত, যেটা একদমই নয়, একদমই নয়। তো
1: বন্ধু মহলে যখন যাচ্ছেন সবাই করছেন, তাহলে আমি কেন করব না, তাহলে ওদের সঙ্গে মানাতে
0: হয়। এবং বিশেষ করে কর্পোরেট সেক্টর আপনি যদি দেখেন বা যারা বিভিন্ন পেশায় আছেন তাদের স্ট্রেস রিলিফের জন্য অনেকে করছেন, কিন্তু এটাতে সবচেয়ে বড় ঝামেলাটা কি যে ওনারা যখন মানে গর্ভবতী হচ্ছেন তখনও ছাড়তে পারছেন না, এবং গর্ভস্থ শিশুর প্রচণ্ড ক্ষতি
1: করছে,
0: প্রচণ্ড ক্ষতি হয়, নিজের তো ক্ষতি হচ্ছেই, বাড়ির লোকেরও ক্ষতি হচ্ছে, প্লাস গর্ভস্থ শিশুরও প্রচণ্ড ক্ষতি হচ্ছে।
1: ডাক্তারবাবু, আলোচনায় ফিরবার জন্য শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নিয়ে নিচ্ছি ফোনটা। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু বলুন।
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: না বলছি তামাকের তো মানে ভীষণ কুপ্রভাব তো আমরা ভোগ করছি, যদিও আমি ধূমপাই না এবং পান খাই না ব্যক্তিগত ভাবে। আর একটা জিনিস একটু জানতে চাইছি ডাক্তারবাবু।
0: হ্যাঁ বলুন।
2: অনেকে বলছেন যে ছাড়তে পারছি না, বলছে খুব ভালো লাগে, এটার কারণটা যদি একটু বলেন। আর আমি অনেককে বলছি আর আপনি ছেড়ে দিচ্ছেন না কেন, বলছে দাদা ছাড়তে পারি না, এটা খেলে পরে মানে খুব ভালো লাগে, এটার কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। আর পাশাপাশি আপনার এই যে সুপারি খাওয়াটা, এটা পান সুপারি, তার সাথে জর্দা খাওয়াটা মানে কতটুকু রিক্সি, না সুপারি খাওয়াটা পর্যন্ত চলা যেতে পারে, এটা একটু পানের ব্যাপারটা তো বিশাল ভাবে এফেক্ট করছে আমাদের, এটা যদি একটু জানি আর জানতে পারি।
0: অত্যন্ত বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন দুটো ভাগ আছে, প্রথম ভাগের প্রশ্নটা যেটা আপনি করেছেন যে কেন ছাড়তে পারে না, তো একটা দেখুন পান যেটা আমরা তামাকজাত দ্রব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিকোটিন। নিকোটিন একটা এমন একটা জিনিস যেটা আপনার মানুষ যখন নেয় তখন মানুষের একটা ফিল হয় যে আমি খুব ভালো আছি, যতই প্রবলেম থাকুক যা খুশি থাকুক কিন্তু আমি খুব ভালো আছি। এই যে মানে ফিল গুড ফ্যাক্টর, সেটা প্রথম একটা অভ্যাস হয়ে যায়, পরে যখন এটা ছাড়তে যায় তখন প্রবলেম হয়। তো সেজন্য আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি, আমাদের সারা ত্রিপুরায় যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে, পিএসসি, সিএসসি, ইউপিএসসি বা এইচডি, এইচডিএ যেগুলি আছে সব জায়গায় কিন্তু এই টোবাকো সিজেশন সেন্টার আছে, এবং ইভেন আমাদের আগরতলা শহরে আইজিএম, জিবি বা অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার, সাইকিয়াট্রিক হসপিটাল সব জায়গায় সেন্টার আছে, এবং এই সেন্টার কিন্তু বিশেষজ্ঞরা আছেন যারা পরামর্শ দেন, প্লাস একটা নিকোটেক্স কাম আছে যেটা 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম এগুলি আছে, তো সেগুলি ছাড়তে সাহায্য করে। মেন জিনিস হচ্ছে দেখুন ছাড়ার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে আগে নিজের ডিসিশন নিতে হবে যে আমি ছাড়ব, সেটা যদি নেওয়া হয় তাহলে বাকি কাজ সবটাই সহজ।

0: এবং সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সদের একটা বড় রোল থাকে, একটা সাপোর্ট লাগে, এবং বন্ধু বান্ধবদেরও অবশ্যই এটাতে সাপোর্ট থাকে। আর যেটা দ্বিতীয় যেটা ব্যাপার আপনি যেটা বললেন যে সুপারির কথা, দেখুন সুপারি সুপারি বা এরিকা নার্সের থেকে যখন একটা কেমিক্যাল বের হয় যেটার নাম হচ্ছে এরিকোলিন, সেটা যখন তামাকজাত দ্রব্যের সাথে মিশে সেটা যে সেই মিশ্রণটা এটা মুখের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এবং এর ফলে আপনি দেখবেন যে যারা দীর্ঘক্ষণ পান মুখে রাখেন তাদের কিন্তু সেই জায়গায় মানে বিভিন্ন ধরনের প্রবলেম, আলসার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব জায়গায় প্রবলেমগুলি শুরু হয়ে যায়। তো
1: আর অনেকে কিন্তু খাবারটাও ঠিকভাবে খেতে পারেন না তার জন্য।
0: হ্যাঁ, খাবার খেতে পারেন না। আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন মানে খাবারের না খেতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে খাবারের টেস্টটা কমে যায়, এবং খাবারের যে স্মেল একটা আছে সেটাও কমে যায়। তো এই জিনিসগুলির কারণে প্রচণ্ডভাবে এফেক্টেড হয়। অনেকে মনে করেন সকালে ঘুম থেকে উঠেই পান না খেলে মানে ওনার হয়তো মানে সকালবেলার যে বিভিন্ন রুটিনগুলি সেই রুটিন ওয়ার্কসগুলি হবে না।
1: প্রসঙ্গে আসতাম আমি যে অনেকে যেটা থাকে যে পান খাবো না তাহলে কিভাবে হবে, আমার যে মানে প্রত্যেক দিনকার রুটিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বা ধূমপান করব না সেটা কিভাবে হবে
0: সেটি। এবং সবচেয়ে বড় কথা কি এটাতে আসলে আমাদের আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে যে আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পান জিনিসটা একটা মানে কি বলবো অভিন্ন অঙ্গ, তো সেটাতে কখন জর্দা ঢুকে যায়, তামাকজাত দ্রব্য ঢুকে যায় সেটা চিন্তাই করা যায় না। তো এই এই যখন আমরা একটা সার্ভে করেছিলাম আজকে থেকে প্রায় 5 বছর আগে, সেটাতে দেখা গেছে এই মানে মেয়েদের মধ্যে প্রায় 1/4 মেয়ে যাদের বয়স 15 বছরের বেশি তাদের তারা কোনো না কোনোভাবে তামাকজাত দ্রব্য নিচ্ছেন। তো তখন তো আর সেরকম কিছু থাকে না, মেইন হচ্ছে যে বাড়িতে ঠাকুমা খাচ্ছেন, মা খাচ্ছেন, তো আমিও একটু খেয়ে নিই। হ্যাঁ, তো সেটা সেটার একটা মানে বড় ব্যাপার আছে। প্লাস আগের দিনে যারা মানে বিবাহিত স্ত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার ছিল যে ঠোঁট একটু লাল থাকবে পান খেলে, তো সেটাও একটা আলাদা একটা মানে কি বলবো একটা প্রসাধনীর অঙ্গ হিসাবে ব্যাপার চলে এসেছিল, তো সেটাও একটা কিন্তু ফ্যাক্টর হয়ে যায়। তো এই জিনিসগুলি দেখুন কোনো অবস্থাতেই কোনোভাবেই তামাকজাত দ্রব্য ব্যবহার করাই উচিত না, শুরু করলেও ছাড়া যায় কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ লাগে। আর সবসময় আমরা বলি তামাক ছেড়ে দাও, জীবনকে বেছে নাও, সেটাই মেইন জিনিস।
1: ঠিক, আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি কিন্তু বলছিলেন যে কিশোর কিশোরীদের মধ্যেও কিন্তু তামাক জাত দ্রব্য গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায়, তো ওদেরকে যখনই বলা হয় যে আমি তো ইচ্ছে করে গ্রহণ করতে চাইনি কিন্তু আমার বন্ধু বা বান্ধবী বলেছে, তার মানে চাপে পড়ে আমি গ্রহণ করেছি প্রথমটা, তারপরে কিন্তু অভ্যাসে পরিণত হয়, এই যে প্রথমে কি করা উচিত যে এই অভ্যাসটা আমার অভ্যাসে পরিণত না হয়, তার জন্য কি বলা উচিত?
0: দেখুন বন্ধুরা তো অনেক কিছুই বলেন কিন্তু আমার তো নিজের জিনিসটা তো আমার নিজে চিন্তা করতে হবে, কারণ আমি যদি একটা রাস্তায় মানে হাঁটা শুরু করি তো সেই রাস্তাটা আমার জন্য তো মানে কেরিয়ার পুরো কেরিয়ার পড়ে আছে, জীবন পড়ে আছে, তা আমি কেন মানে অন্য রাস্তায় হাঁটব, এটা একটা মানে নিজের একটা চিন্তাধারা থাকতেই হবে। এখন বন্ধুরা দেখুন সবাই তো আর জীবনে প্রতিষ্ঠা পায় না, তো আমি কেন আমি এরকম রাস্তায় হাঁটব যেটা আমার ভবিষ্যতে আমার প্রতিষ্ঠা পেতে অসুবিধা হবে, বা মা বাবার জন্য লজ্জার কারণ হবে, বা আমার জীবনের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে। আজকে চিন্তা করুন একটা মানে যে কোনো একজন যদি আজকে 25-26 বছর বয়সে সে যদি মানে জাস্ট কেরিয়ার শুরু হচ্ছে সেই সময় ক্যান্সারে আক্রান্ত হলো, বিভিন্ন জায়গায় তার ট্রিটমেন্ট হলো, ইভেন দেন তার মানে জীবনযাত্রা পুরোটাই এফেক্টেড হয়ে যায়, তার চিন্তা করুন তার মানসিক অবস্থা কী দাঁড়াবে। তো সেই জায়গায় যাতে না পড়তে হয় তো আমি সেই রাস্তায় হাঁটব না, সেটা প্রথম থেকেই ডিসিশন নিতেই হবে। দেখুন পিয়ার প্রেশার থাকবেই, এবং সবচেয়ে বড় কথা কি যারা যেমন আমি যদি স্মোক করি তো আমি চাইবো যে আমার পাশে সাথে বন্ধুরাও করুক, তাহলে দুজনে মিলে স্মোক করব, আমার একজন সাথী পাবো, তো সেটা তো থাকবেই, কিন্তু আমি ওই স্মোকারদের সাথেই হব না নন স্মোক

0: রূপকারদের সাথে হব, সেটা
1: আমার ভালো কোনটা সেটা যদি আমি না বুঝি,
0: হ্যাঁ না সেটা আমার চুজ করতে হবে।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে আপনি আরেকবার বলছিলেন যে গর্ভাবস্থায় কিন্তু অনেকে ধূমপান করে থাকেন বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে যে গর্ভাবস্থায় যে শিশুটি আছে ওর কি কি ধরনের ক্ষতি হতে পারে?
0: দেখুন অনেকগুলি ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে যে গর্ভাবস্থায় যদি মানে মা ধূমপান করেন বা ইভেন কেউ যদি সামনে করেন, মানে যেটা আমরা বলছি যে পরোক্ষ ধূমপান করেন, তাহলে কি

0: পিত্ত গর্ভ বা স্টিল বার্থ সেটাও হতে পারে। তো মানে সব দিকেই প্রবলেম, মানে শিশু দেখা গেছে, আমরা একটা এটু একটা সার্ভে করেছিলাম যে জাস্ট যারা বাড়িতে যদি কেউ ধূমপান করেন তাহলে ওই বাড়ির যে শিশুরা প্রায় সারা দিনে 80 থেকে 100টা সিগারেটের সমান এবং শিশুদের জন্য তো খুব বেশি, কারণ আমরা তো বড় হলে পরে শরীরে একটা মানে কি বলবো একটা সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে যায়। শিশুদের তো মাত্র জীবন শুরু, তাদের সেরকম মানে পর্যায়েও পৌঁছেনি, তাদের প্রচুর ক্ষতি হয়ে যায়।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যেটা আমি জানতে চাইবো যে নিকোটিন মানুষের মস্তিষ্কের কি কি ক্ষতি করে?
0: দেখুন, নিকোটিন মস্তিষ্কের অনেকগুলি ক্ষতি করে। এর মধ্যে সবচেয়ে বড় কথা কি যেটা, সেটা হচ্ছে যে প্রথম তো হচ্ছে ডিপেন্ডেন্ট। আমি এখন যদি সিগারেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, অনেকেই দেখবেন যে কাজ করছেন, কাজটা হচ্ছে না, বাইরে গিয়ে একটা স্মোক করে এলো, সেটা যে কোনো অফিসেই দেখা যায়,
1: কিছু প্রেসার আসছে, একটা স্মোক করে চলে আসলো।
0: কিন্তু ফলে কি হচ্ছে, এক তো হচ্ছে যে একটা মানে যারা নন স্মোকারদের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, দ্বিতীয় কথা হচ্ছে নিজেরও ক্ষতি হচ্ছে, পয়সা তো যাচ্ছেই, সেটা একটা দিক। সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে এই নিকোটিন ব্যবহারের কারণে আমাদের স্ট্রোক হওয়ার চান্স খুব বেড়ে যায়। তো আপনি দেখবেন যে যারা মানে ধূমপান করেন তাদের মধ্যে প্রায় অর্ধেক লোক মানে কোনো না কোনোভাবে জীবনে স্ট্রোক বা পক্ষাঘাতের শিকার হন, এটা একটা বড় ব্যাপার। আর এছাড়া আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, দেখুন আমি যদি মানে মেন্টাল একটা মানে প্রেশার আসে, মেন্টাল প্রেশার কি, এখন আমি দেখলাম আমি স্মোক করছি এবং সাথে কাশি, আপনি দেখবেন যারা স্মোকার আমরা বলি যে স্মোকারস লাংস বা স্মোকারস কাফ সেগুলি আমরা বলি, তো এই যে কাশি আসছে এবং সেটার ফলে কি হয় যে আমার দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু এফেক্টেড হয়, বাড়ির লোকরা এফেক্টেড। আর যদি কোনো কারণে যদি ক্যান্সারের দিকে যায় তাহলে তো আর মানে পুরো ফ্যামিলি এফেক্টেড হয়ে যায়।
1: আরেকটা যেটা অনেকেই বলে থাকেন যে আমি তো মানে প্রত্যেক দিন ধূমপান করি না, মাঝে মাঝে ধূমপান করি, এটা কি ধরনের ক্ষতি করতে পারে?
0: দেখুন, ধূমপান মাঝে করুক, সারা জীবন একটা করুক, সবসময় ক্ষতিকর, এটার মানে কোনো ইয়ে নেই। এখন হ্যাঁ, এখন একটা জিনিস আমরা সবসময় বলি যে দেখুন আমি যে জিনিসটা আমার ক্ষতি করবে এটা তো কোনো লাভ নেই না। আমি এখন যদি আমি স্মোকিং করলে পরে আমার কোনো কিছু একটা লাভ হতো তাহলে এক কথা, এটা সব মানে লস, খালি স্বাস্থ্য থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে মানে কোনো দিকে কোনো লাভ নেই। তো আমি কেন মানে সবাই চায় লাভে থাকতে, কে ক্ষতি, নিজের ক্ষতি নিজে ডেকে এনে করতে কে পছন্দ করে?
1: জি শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ভাস্কর রায় বিশ্বাস। আপনারা অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত, আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা যেটা অনেকে বলে থাকেন যে ফিল্টারযুক্ত যেটা সিগারেট হয় সেটা নিরাপদ, সেটা কি ঠিক না ভুল?
0: না না, কোনোটাই নিরাপদ নয়। এবং নিকোটিন বা সিগারেট যে কোনো বা তামাকজাত দ্রব্য যে কোনোভাবে ব্যবহার করলেই সেটা নিরাপদ নয়, এটা শরীরের ক্ষতি করবে। এবং আপনারা মানে ফিল্টারেরটাও আমি বলি, একটা দেখা গেছে যে এই যে পেছনের ফিল্টারটা সেটা নষ্ট হতে প্রায় 25 বছর সময় লাগে। তা আপনি এবার চিন্তা করুন যে নিজের ক্ষতি তো হলোই, পরিবেশের কতখানি ক্ষতি হলো, এবং আজকের দিনে মাইক্রোপ্লাস্টিক নিয়ে সব কথা হচ্ছে, তো সেটাও মানে ক্ষতিকারক।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: নমস্কার ম্যাডাম, আমি সারলোকে একটু
1: কথা। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার নামটা বলা হয়নি।
2: তপন দাস বলছি, আগরতলা।
1: বলুন বলুন।
2: ডাক্তারবাবু নমস্কার, নেবেন?
0: নমস্কার।
2: আমার একটা প্রশ্ন হলো, দেখুন আমি না শুধু আমার বংশের মধ্যে কেউ বিড়ি সিগারেট মদ কিছু ব্যবহার করে না, আমি হাড়ে আক্রান্ত হলাম এবং বর্তমানে স্ট্যান্ড বসানো আছে। তবে আমি এটা বুঝি যে যারা আমার পাশাপাশি থেকে

0: ধূমপান করেন, এই যে ধূমপান করার যে অবশিষ্ট বাইরে ঘোরাফেরা করে, এগুলি আমাদের নাকে লাগলে প্রচন্ড আমার ক্ষতি হতো, আমি তার থেকে একটু দূরে থাকতাম। এবং আমি বর্তমানে একটা দোকান দিয়েছি, আমার দোকানের দুই সাইডেই লেখা আছে ধূমপান না করার জন্য ধন্যবাদ, আমি এটাকে এড়িয়েই চলি। তবে আমার মনে হয় এখন আমার সুস্থ থাকার জন্য কি রাস্তা নিলে ভালো হবে এটা আমি আপনার কাছে শুনবো। নমস্কার।
1: দেখুন, এটা তো আপনি যেহেতু আজকে তামাক তামাকের মানে যাতে ব্যবহার না করা হয় সে ব্যাপারে আজকে আলোচনা, তো আমি সেটাতে কনসেন্ট্রেট করছি। তো দেখুন, সবচেয়ে বড় জিনিস যেটা আপনি ব্যবস্থা নিয়েছেন যে যারা তামাক ব্যবহার করেন, ধোঁয়াযুক্ত তামাক ব্যবহার করেন, তাদের থেকে দূরে আছেন, সেটা খুব ভালো জিনিস। একটা খুব ভালো একটা সামাজিক আপনি একটা মেসেজ সবাইকে দিচ্ছেন যে ধূমপান না করার জন্য ধন্যবাদ, এটা কিন্তু আজকে দেখাই যায় না। তো এই দুটো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, প্লাস আপনার যে এই যে আজকের যেটা আমাদের সাথে শেয়ার করলেন, সেটা যদি আপনার যারা বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে শেয়ার করেন, তাদেরকে যদি যারা ধূমপান করেন তাদেরকে একটু উৎসাহিত করেন যে ওরা যাতে ছেড়ে দেয়, তো সেটা যদি হয় তাহলে মানে খুব মানে ভালো হয়। একটা জিনিস দেখুন, যেটা সারা বিশ্বে একটা জিনিস দেখা যায় যে ধূমপানের কারণে প্রতি বছর 8 মিলিয়ন লোক মারা যায়, এবং মানে অপ্রত্যক্ষ ধূমপানের কারণে আরও 1 মিলিয়ন লোক মারা যায়,
2: সেটাও কিন্তু কম নয়।
1: এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার, এই যে 8 মিলিয়ন লোক মারা গেল, তো সেটা তো রিপ্লেস কাউকে না কাউকে দিয়ে হতে হবে, এবং না হলে তো কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো প্রতি বছর ওরা কি করে, নতুন কাস্টমার বানায়, এই 8 মিলিয়ন আবার নতুন লোক নেয়, এবং প্রতি বছর সেটা চলছে। সেই যে চেইনটা, সেই চেইনটা যদি আমরা ব্রেক করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু মানে যেটা দুঃখের ব্যাপার যে আমরা এখনও অতখানি সাকসেস হয়নি। আপনারা সবাই জানলে খুশি হবেন যে NFHS 5, যেটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যেটা হয়েছিল 2019-21, সেটার যে ত্রিপুরাতে যারা 15 বছরের উপরে যারা মেয়েরা ধূমপান করতেন, সেটা NFHS 6 যেটা 2023-24 যেটা এসেছে সেটার পার্সেন্টেজ প্রায় 3% কমে গেছে, এবং ছেলেদের ক্ষেত্রে সেটা আরও বেশি, ছেলেদের ক্ষেত্রে সেটা 5% কমেছে। তো আমরা
2: তাহলে কি আমরা বলতে পারি যে আমরা সচেতন হচ্ছি?
1: প্লাস আরেকটা জিনিস যেটা, সে ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটা ফলপ্রসূ হচ্ছে, সেটা আমরা দেখছি, কিন্তু এটাতেই থামলে চলবে না। আমাদের যাতে সেই পার্সেন্টেজটা আরও কমে এবং আস্তে আস্তে যাতে আমরা মানে প্রায় নিলে চলে আসতে পারি, সেটার জন্য আমাদের চেষ্টা করে চলতে হবে।
2: সেটি একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
3: হ্যাঁ, আমি তো পান টান তো খাই না, আমি একটা কথা বলি।
2: হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে কি জানতে চাইছেন?
3: ডাক্তারবাবুর কাছে তো আমার তো এখন আমি তো নেশার মধ্যে কিছু নাই, এই শীতের মধ্যে তো আমি যদি ঘুমাই।
2: শ্রোতা বন্ধু, আজ কিন্তু কথা বলছি তামাক বিরোধী সচেতনতা নিয়ে, সেই প্রসঙ্গে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে, যে অনেকেই কিন্তু বলে থাকেন যে তামাক বা জর্দা কিন্তু ধূমপান থেকে কম ক্ষতি করে, সেটা কি?
1: না না না, একদম নয়। এবং সত্যি কথা কি মানে আমাদের ত্রিপুরার জন্য সেটা তো মানে আমরা নিজেরাই দেখছি যে এটা প্রচণ্ড মানে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। তো সেটা একটা বড় ব্যাপার। আর আরেকটা জিনিস দেখুন, এবং এই কারণে আমরা মানে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মাননীয় জেলা শাসক এবং অন্যান্যদের সাথে আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম যে বিয়েবাড়িগুলিতে মানে পান যে একটা পশরা

0: সাজানো হয় সেটা বন্ধ করার, এবং মানে আমরা খুব আনন্দিত যে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে কিন্তু আপনি দেখবেন লক্ষ্য করে সেখানে কিন্তু এখন আর সেরকম মানে জর্দা বা এই তামাক জাতীয় দ্রব্য কিন্তু পাওয়া যায় না। তো সেটার জন্য আমাদের জেলা প্রশাসন আছেন, ওনারা যথেষ্ট ভালো আমাদের হেল্প করেছেন এবং আমরাও চেষ্টা করছি যাতে আরও মানুষের কাছে পৌঁছতে পারে।
1: আরেকটা যেটা বলবো, ভুল ধারণা নাকি সঠিক ধারণা জানি না, আর পরবর্তী প্রশ্ন যেটা আপনার কাছে জানতে চাইব, কিন্তু একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে ফোনে। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ, আমি শেখেরপুর থেকে আসলিন দেব
1: বলছি। বলুন।
2: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম তুলে দিয়েছেন ডাক্তারবাবুকে, প্রথমে নমস্কার জানাচ্ছেন। ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: আপনার কাছে একটা কোশ্চেন জানতে চাইছি আমি, আমার কোশ্চেনটা হচ্ছে কি জানেন, দেখেন ধূমপান যে কোনো পিজির থেকে দেখে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবার পানের জর্দা মেশানো সুপারি বিক্রি করুক, ওর গায়ে লেখা থাকে খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কর্মের ক্যান্সার বিভিন্ন ইয়া থাকে, বিজ্ঞাপন থাকে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে কোনো সরকার জনগণের স্বার্থের পক্ষে থাকে, অর্থাৎ জনগণের সুস্বাস্থ্য অধিকারী হোক যে কোনো সরকার তা, কিন্তু এক্ষণের যে যুব সমাজ ধূমপান থেকে বেশি আগ্রহ হচ্ছে কি জানেন, হ্যাঁ বিভিন্ন বিমল টিমল বিভিন্ন ট্রেন নেম আছে, আমি দেখেছি যে জর্দা মিশ্রিত বিভিন্ন খাবার ওরা খায়, সেগুলো থেকে একটু দূরে সরে আরো ভয়ঙ্করের দিকে তারা চলে যাচ্ছে।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু,
2: সিগারেটই বলুন জর্দাই বলুন যাই বলুন, গভর্নমেন্ট এগুলি অ্যাপ্রুভ করছে না, এগুলি ব্যান করে না কেন? ডাক্তারবাবু এটা আপনার আওতার মধ্যে নেই, তো আপনার কাছে একটা সাজেশন জানতে চাইছি, খুব দুঃখ লাগে বুঝলেন তো। হ্যাঁ এগুলি সরকার ট্যাক্স পাবে ঠিক আছে,
0: দেখুন আমি আপনার কথাটা বুঝেছি, এটা আমাদের প্রায় শুনতে হয়, কিন্তু একটা জিনিস দেখুন, আপনি একটা জিনিস চিন্তা করুন, ব্যান্ড কোনো কিছুর সলিউশন নয়। আজকে আপনি যদি একটু চিন্তা করুন, ভারতবর্ষে অনেক রাজ্যে অনেক কিছু ব্যান্ড, কিন্তু সেখানে কিন্তু আসলে কি সেটা বন্ধ হয়েছে? আপনি একটা জিনিস চিন্তা করুন, কোভিডের সময় তখন তো সব কিছুই ব্যান ছিল মানে প্রায় অলিখিতভাবে, কিন্তু তারপরে দেখুন তখন কি মানুষ ধূমপান করেনি আগরতলায়? অবশ্যই করেছে, যে কোনো না কোনোভাবে করেছে, তাদের কাছে পৌঁছেছে সিগারেট। তো ব্যান কোনো প্রবলেমের সলিউশন নয়, এটা মেইন জিনিস হচ্ছে সচেতনতা। সচেতনতা যদি থাকে, আমরা যদি সচেতন করতে পারি, যে আমরা বোঝাতে পারি যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো না, আপনার জন্য ভালো না, আপনার পরিবারের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, তখন কিন্তু এটা নিজেরাই চলে যায়। কিন্তু আমরা যদি সেটা বোঝাতে না পারি, জোর করে চাপিয়ে দিই, তাহলে কিন্তু সেটা বন্ধ হয় না, এটা আমাদের এক্সপিরিয়েন্স। তো সেই কারণেই হয়তো আমাদের গভর্নমেন্ট, সাবসিকোয়েন্ট গভর্নমেন্টরা সেইভাবে পরেই চিন্তা করছেন, এবং নট অনলি ইন্ডিয়া, আপনি বিশ্বের সমস্ত দেশ দেখুন, কোথাও ব্যান করা হয়নি আমার জানা মতো, ভুলও হতে পারে কিন্তু আমার জানা মতো কোথাও কিন্তু স্মোকিং ব্যান নয়।
1: আরেকটা আপনার কাছে যেটা জানতে চাইবো পরবর্তী প্রশ্ন, যে তামাক কি স্ট্রেস কমায়? অনেকেই বলে থাকেন যে স্ট্রেসে পড়ে আমি তামাক দ্রব্য গ্রহণ করছি,
0: এটা অনেকের একটা ধারণা যে তামাক খেলে স্ট্রেস কমে যায়
1: বা একাকিত্ব থেকে আমি তামাকজাত দ্রব্য গ্রহণ করছি,
0: কিন্তু এটা দেখুন, এটা হয়তো প্রথম দিকে কিছুটা হয়তো 1% 2% সেটা হয়, এটা না করার উপায় নেই। কিন্তু আমি আমার তো এই স্ট্রেস কমানোর তো অনেক উপায় আছে, এবং সবচেয়ে বড় জিনিস মেডিটেশন, যোগা, এগুলি সব হেলদি লাইফস্টাইলের পার্ট। আমি আজকে বন্ধুদের সাথে একটু গল্প করলাম, সেটাও আমার স্ট্রেস কমে। আমি একটা ভালো একটা হবি নিলাম, আমি গল্পের বই পড়লাম, আমি আজকে একটা কিছু বাদ্যযন্ত্র বাজানো শিখলাম, সেটাও তো কমে। আমার সিগারেট খেয়ে যেটা আমার শরীরের ক্ষতি করবে সেটা দিয়ে আমার স্ট্রেস কমানোর তো কোনো যৌক্তিকতা থাকে না।
1: আরেকটা একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
3: আমি হাজারপুর থেকে মিটন বাস বলছি।
1: বলুন।
3: আমাদের যে নিকোটিন ধূমপান, শুধু ত্রিপুরার যে ওপেন ধূমপান

0: বিক্রি হয়, মালুরে
1: শ্রোতাবন্ধু
2: যেটা ওই আমাদের আগে শ্রোতাবন্ধুর মতই বলছেন যে
3: ম্যাডাম, এখানে আমি একটা জিনিস যোগ করি যে আমাদের কিন্তু আমরা রেগুলার এনফোর্সমেন্ট করি ত্রিপুরা রাজ্যে কোথাও, মানে আপনাদের আমি শ্রোতাবন্ধুকেও বলবো যে এরকম যদি দেখেন কেউ ডিসপ্লে করছে কোনো টোবাকো প্রোডাক্ট, মানে আমি ঝুলিয়ে বিক্রি করছি বা এরকম বিক্রি করছি, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় এবং সেটা কিন্তু করতে পারে না। এটা যেমন ব্যাঙ্গালোরে করতে পারে না, ত্রিপুরাতেও করতে পারে না। আমরা প্রতি বছর স্বাস্থ্য দপ্তর থেকে আমরা প্রায় প্রতি মাসেই 5টা 6টা করে আমরা এনফোর্সমেন্ট ড্রাইভ করি। তো সেরকম যদি থাকে আপনারাও মানে সেই দোকানকে আপনারা বলতে পারেন কেন আপনি এরকমভাবে ডিসপ্লে করে বিক্রি করছেন, এটা তো আইনত দণ্ডনীয়। কারণ আমাদের পক্ষে তো একদম মানে প্রতিদিন সব জায়গায় পৌঁছানো সম্ভব না, কিন্তু এটা যদি সমাজের একটা সচেতনতা থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব।
2: আর ডাক্তারবাবু, আপনার প্রথম থেকে যেটা বলছিলেন যে আমাদের ভূমিকাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা চারপাশে আছি বা সমাজে আছি, আমরা বারবারই যেটা বলছি যে সরকারের ভূমিকা, কিন্তু আমাদের ভূমিকাটাও তো গুরুত্বপূর্ণ।
3: একদম ম্যাডাম। এবং সবচেয়ে বড় জিনিস দেখুন, আমরা একটা জিনিস সবসময় মনে করি যে সমাজ এর সব জিনিসটাই সমাজের উপরে ভিত্তি করে। আজকে দেখুন যে কোনো একটা আমরা যে তামাক কমাতে পেরেছি, এটা কি শুধু আমাদের হেলথের থেকে আমরা কমাতে পেরেছি? না, সমাজের সাহায্য ছিল বলে এটা প্রশাসন হোক, আমাদের বিভিন্ন স্কুলের যারা আছেন শিক্ষক মহোদয় ওনারা হোক বা সমাজের প্রতিটা মানে অংশের মানুষই হোক, এই যে 1%, 2%, 3% কমেছে যেটা ভালোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকের এটাতে মানে পার্ট আছে এবং মানে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আছে। তো সমাজ যখনই সেখানে ইনভলভ হবে তো সেটা অবশ্যই। আমরা একটা জিনিস আগে দেখতাম যে মানে আমাদের যারা সিনিয়র টিনিয়র তাদের সামনে কিন্তু স্মোকিং মানে হতো না, কিন্তু এখন সেই অভ্যাসগুলি চলে যাচ্ছে। তো সেটাও যদি থাকে তাহলেও আমার মনে হয় কিছুটা
2: কমবে। আরেকটা যেটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে, অনেকেই বলে থাকেন যে এত বছর ধরে ধূমপান করছি তো এখন ছেড়ে লাভ নেই, তো এটা কি যুক্তিসঙ্গত?
3: না না না, অবশ্যই ছাড়া, দেখুন সিগারেট স্মোকিং ছাড়ার মানে জাস্ট 20 মিনিটস পর থেকেই মানে শরীরে লাভ হওয়া শুরু হয়ে যায়। আপনি একটা জিনিস দেখবেন, প্রায় 10 ইয়ার্স 15 ইয়ার্স যদি মানে এরকম মানে কেউ যদি ছেড়ে দেয় তাহলে তার মানে সমস্ত প্যারামিটার, যারা মানে স্মোকিং করেন না জীবনে করেননি তাদের প্রায় সমান হয়ে যায়। তো সবসময় জীবনে যে কোনো স্টেজেই ছাড়াটা মানে স্বাস্থ্যের জন্য অত্যন্ত আবশ্যক এবং আমরা সবসময় চাইব যে আমরা সবসময় বলি যে বেটার লেট দেন সরি, এটা যাতে না হয়। আমরা লেট হয়ে গেছি হয়তো, কিন্তু যাতে সরির পর্যায়ে না যায়, তো আমরা এটাই অনুরোধ থাকবে যখনই হোক
2: তামাকজাত দ্রব্য গ্রহণ করা চলবে না।
3: একদম,
2: আমাদের হাতে সময় বেশি নেই, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
3: আমার এবং স্বাস্থ্য দপ্তরের প্রত্যেক কর্মীর তরফ থেকে আমাদের একটা আবেদন যে আপনারা নিজেরা তামাক থেকে দূরে থাকুন, আপনাদের পরিবারকে তামাক থেকে দূরে রাখুন এবং আপনাদের যারা প্রতিবেশী আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদেরকেও দূরে রাখুন। আর যদি কেউ তামাক ব্যবহার করেন তাদেরকে বলুন আমাদের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সেটা মানে থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। এছাড়া একটা টোল ফ্রি হেল্পলাইনও আছে, আপনি যদি জানেন 1800-111-2356, সেই নাম্বারেও যদি ফোন করেন তাহলেও কিন্তু মানে ওনারা পরামর্শ দেন। তো সেটা আমার অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, যাতে আমরা তামাক মুক্ত ত্রিপুরা গড়তে পারি, আমরা সুস্থ ত্রিপুরা গড়তে পারি, সেটার জন্য আমার প্রত্যেকের কাছে বিনীত আবেদন থাকবে।
2: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু আপনার কাছে জানার ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে আমাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার
3: জন্য। ধন্যবাদ ম্যাডাম, এবং সমস্ত শ্রোতা বন্ধুকেও আমার আন্তরিক ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে আজকের জন্য এখানেই নমস্কার জানাচ্ছি। সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী আগরতলা এবং

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের স্থল সীমান্তে পণ্য যাত্রী চলাচল আরও গতিশীল ও সুরক্ষিত করতে নতুন দিল্লিতে ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা সূচনা করে তিনি ভার্চুয়ালি ত্রিপুরা সিপাহীজলা জেলার সীমান্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে LPMS পরিষেবা চালু করেন এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দরে নবনির্মিত আবাসন কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলোকে আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মান উন্নয়নের লক্ষ্যে 562টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান আজ 10 বছর পূর্তি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 9ই জুন সমস্ত গর্ভবতী মহিলাদের বিনামূল্যে নিশ্চিত, ব্যাপক এবং মানসম্মত প্রসবপূর্ব সেবা প্রদানের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের প্রতিটি মহিলার জন্য প্রাথমিক পর্যায়ে ঝুঁকি শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা সহায়তা এবং নিরাপদ গর্ভাবস্থা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে 7,50,00,000 বেশি গর্ভবতী মহিলা প্রসবপূর্ব সেবা পেয়েছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15ই জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং শ্রোতা বন্ধু স্টুডিওর সময়। এবারে হয়ে গেছে আমাদের আরও একটা আপনাদের খুব পছন্দের পর্ব, প্রণমে তোমারে। শ্রোতা বন্ধু, প্রণমে তোমারের এই পর্বগুলোতে আমি আপনাদের সামনে নিয়ে আসি এমন সব

স্বাধীনতা সংগ্রামীদের এবং এমন সব বীর যোদ্ধাদের পরিচয়, যারা হয়তো আমাদের স্মৃতি থেকে একটু হলেও মুছে গেছেন। তাদের অবদান, তাদের ত্যাগ আমাদের সবসময় স্মরণে রাখা উচিত। কিন্তু তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা ভুলে যাই তাদের। তাই সেই বিষয়টা যাতে না হয়, কিছুটা কম জানা কিন্তু একই রকমের বীর যোদ্ধা যারা দেশের জন্য জীবন ত্যাগ করেছেন, তাদের কথা আমরা প্রণমিত মোড়ে এই পর্বে শুনি। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এমন সব বীর স্বাধীনতা সংগ্রামী, তাদের কথা। শ্রোতা বন্ধু, আজ আমরা শুনব মেজর দুর্গা মল্ল, তার কাহিনী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বহু বীর বিপ্লবীয় স্বাধীনতা সেনানীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তাদের মধ্যেই এক উজ্জ্বল নক্ষত্র, শহীদ মেজর দুর্গা মল্ল। তিনি ছিলেন ভারতীয় জাতীয় সেনা বা আইনের প্রথম গোর্খা শহীদ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন ফৌজের অন্যতম সাহসী সেনা। আজ দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রে তার মূর্তি দাঁড়িয়ে আছে ভারত মাতার এই বীর সন্তানকে স্মরণ করিয়ে দিতে। কোথাও না কোথাও হয়তো আমরা দুর্গামল্লর ত্যাগ ভুলতে বসেছি, কিন্তু না শ্রোতা বন্ধু, সেটা যাতে না হয় তাই আমাদের এই প্রয়াস। মেজর দুর্গামল্লর জন্ম 1913 সালের পয়লা জুলাই বর্তমানে উত্তরাখণ্ডের দেরাদুন জেলার দোয়াইয়া গ্রামে এক গোর্খা পরিবারে হয়েছিল। তার পিতা গঙ্গারাম মল্ল ছিলেন গোর্খা রাইফেলসের একজন সেনাকর্মী। ছোটবেলা থেকেই দুর্গামল্ল ছিলেন সাহসী, দেশপ্রেমিক এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। স্কুলে পড়ার সময়ই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বক্তব্য রাখতেন এবং স্বাধীনতার স্বপ্ন দেখতেন। মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রাইফেলসে যোগ দিয়েছিলেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তার মধ্যে দেশপ্রেম আরও প্রবল হয়ে ওঠে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং প্রণমী তোমারে। আজকের এই পর্বে আমরা কথা বলছি মেজের দুর্গামূল্যকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি উপলব্ধি করেন যে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করার চেয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করাই তার প্রকৃত কর্তব্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর আহ্বানে উদ্বুদ্ধ হয়ে 1942 সালে দুর্গামূল্য আজাদ হিন্দ ফৌজে যোগদান করেন। তার অসাধারণ সাহস, নেতৃত্ব গুণ এবং কর্তব্যনিষ্ঠার জন্য খুব অল্প সময়ের মধ্যেই তিনি মেজর পদে উন্নীত হন। তাকে গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ব্রিটিশ বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং গোপন অভিযানে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন। 1944 সালে 27 মার্চ কোহিমা অঞ্চলে একটি গোপন গোয়েন্দা অভিযানের সময় তিনি ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়েন। তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সামরিক আদালতে বিচার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্রিটিশ সরকার তাকে নানা প্রলোভন দেখিয়ে ক্ষমা প্রার্থনা করতে বলেছিল। এমনকি তার স্ত্রী সারদা দেবীকেও কারাগারে এনে তার মনোবল ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু দুর্গামূল্য নিজের আদর্শ ও দেশের প্রতি আনুগত্য থেকে এক চুলও সরেননি। তিনি মৃত্যুকে বরণ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু আত্মসমর্পণ করতে রাজি হননি।

শ্রবন্ধু আপনারা শুনছেন 108.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আজ প্রণামে তোমাদের এই পর্বে আমরা কথা বলছি মেজর দুর্গা মল্লকে নিয়ে। 1944 সালের 25 আগস্ট মাত্র 31 বছর বয়সে দিল্লি সেন্ট্রাল জেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে বলেছিলেন তার আত্মত্যাগ বৃথা যাবে না, একদিন ভারত অবশ্যই স্বাধীন হবে। তার এই অদম্য বিশ্বাস এবং আত্মত্যাগ তাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর করে গেছে। 2023 সালে দার্জিলিংয়ের লাডেনলা রোড ও ক্লক টাওয়ার সংলগ্ন এলাকায় মেজর দুর্গামল্লর একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়। ঘোড়ার পিঠে আরোহী এবং হাতে ঐতিহ্যবাহী খুকরি ধারণ করে এই মূর্তি তার বীরত্ব, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। মেজর দুর্গামল্লর স্মৃতি আজ শুধু দার্জিলিং বা গোর্খা সমাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, দিল্লির সংসদ ভবন চত্বরেও তার মূর্তি স্থাপন করা হয়েছে। ভারত সরকার তার সম্মানে ডাক টিকেট প্রকাশ করেছে। তিনি আজ গোর্খা সমাজের গর্ব, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অমর শহীদ এবং আগামী প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। মেজর দুর্গামল্লর জীবন আমাদের শেখায় যে প্রকৃত দেশপ্রেম কেবল কথায় নয়, কর্মে এবং প্রয়োজনে আত্মত্যাগের মধ্য দিয়ে প্রকাশ পায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু নিয়ে চলে এসেছি আপনাদের খুব পছন্দের একটি পর্ব। হ্যাঁ, আজ রাতে পর্ব। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বগুলোতে আমি আপনাদের জন্য নিয়ে আসি কথা বলার অনেক সুযোগ, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আসি, সেই বিষয়গুলোতে আপনারা কথা বলেন এবং আপনাদের জীবনের কাহিনী, আপনাদের অভিজ্ঞতা সব কিছু আমাদের সাথে ভাগ করে নেন। শ্রোতা বন্ধু, আজকেও এমনই একটা বিষয় নিয়ে এসেছি। তার আগে অবশ্যই বলে রাখি, শ্রোতা বন্ধু যারা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন তারা কিন্তু জানেন যে আজকের এই বিষয়টা কী রয়েছে। অবশ্যই যদি কেউ না করে থাকেন তাদের আবারও বলবো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করবেন, আকাশবাণী আগরতলা এফএম উচ্চায়ন্ত, এবং এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করলেই আপনারা প্রত্যেক দিনের এফএম উচ্চায়ন্তের যা যা অনুষ্ঠান হতে চলেছে তার অনুষ্ঠান সূচি থেকে শুরু করে সমস্ত রকমের অনুষ্ঠানের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হবে সব কিছুই কিন্তু আপনারা আপনাদের মুঠোফোনে পেয়ে যাবেন। শ্রোতা বন্ধু, আজকের যে বিষয়, অবশ্যই যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন না তাদের জন্য তো অবশ্যই বলে দিতে হবে, আজকের এই বিষয়টা আমাদের সবারই খুব কাছের। জীবনের প্রতিটি দিনই নানা অভিজ্ঞতা, কাজ দায়িত্ব, মানুষের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে এগিয়ে চলে দিন। এই চলার পথে যেমন আনন্দ, সাফল্য ও তৃপ্তি আসে, তেমনি আসে বিরক্তিও। বিরক্তি এমন একটা অনুভূতি যা প্রায় প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে অনুভব করে থাকে, কখনো ছোট কোনো কারণে, কখনো আবার বড় কোনো সমস্যার কারণে মন বিরক্ত হয়ে ওঠে। এই সমস্যাগুলো দৈনন্দিন জীবনে বিরক্তি কারণ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জীবনে বিরক্তিগুলো অনেক সময় এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা সেগুলোকে জীবনের অংশ হিসেবেই মেনে নিই। দৈনন্দিন জীবনে বিরক্তির অন্যতম কারণ সময়ের চাপ। আধুনিক জীবনে সবাই যেন সময়ের সঙ্গে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে চলেছে, এবং আমার জন্য যে কারণটা বিরক্তির হতে পারে সেটা আপনার জন্য বিরক্তির কারণ নাও হতে পারে শ্রোতা বন্ধু। তাই প্রত্যেকের দৈনন্দিন জীবনের যে বিরক্তির কারণ সেটা আলাদা আলাদা।

0: হওয়াটাই খুব স্বাভাবিক। শ্রোতা বন্ধু, তাহলে তো বুঝে গেলেন আজকের বিষয়টা কি। আজকের বিষয় বিরক্তির কারণ। আপনাদের দৈনন্দিন জীবনে এমন কি ঘটনা ঘটে বা এমন কি জিনিস হয় যেটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা ভাগ করুন আমাদের সাথে। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। এই নম্বর হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনের বিরক্তির কারণ কি রয়েছে জানান আমাদের। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি
0: গোলাঘাটি থেকে কে বলছেন?
1: নীলমণি দেববর্মা।
0: নীলমণি বাবু, বলুন নীলমণি বাবু।
1: আপনার
0: চিন্তা নিয়ে আপনার বিরক্তি? কি চিন্তা?
1: আমার মনের নিয়ে চিন্তা কোনো নাই। নিজের পরিবার নিয়ে, নিজের গৃহস্থ নিয়ে, কর্ম নিয়ে বিরক্ত হওয়া না হওয়াতে নিজের কাছে,
0: নিজের কাছে। একদম সত্যি, সত্যি তাই, নিজের কাছে পুরোটা বিষয়।
1: নিজের মনকে আয়ত্ত করতে পারলে, নিজের মনকে নিজে হাতটাকে আয়ত্ত করতে পারলে কোনো চিন্তা নাই, কোনো বিরক্তি নাই।
0: আপনি বলছেন যে নিজের মনকে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তাই তো?
1: কারণ
0: না। আচ্ছা, তার মানে
1: বিরক্ত হওয়ার কারণ হলো নিজের আসক্তি, নিজের পাওয়া, নিজের প্রত্যাশা করা আছে, সেই তো হচ্ছে বিরক্তি আছে। সেই বিরক্তিকে, সেই প্রত্যাশাকে, সেই আশাকে
0: বিরক্তি ভাবটা আসে না। তিনি বললেন যে বিরক্তি ভাবটা তখনই আসে যখন আমাদের মনের প্রত্যাশা গুলো সেগুলো আমরা সফল করতে পারি না বা পূরণ করতে পারি না, বা আমাদের মনের যে আশাগুলো রয়েছে সেগুলো যখন পূরণ হয় না তখন একটা বিরক্তি ভাব চলে আসে, এবং সেটা মনকে আয়ত্ত না করতে পারার ফলেই হয়, এমনটাই কিন্তু তিনি বললেন। শ্রোতা বন্ধু, আজ আমরা বিরক্তির কারণ নিয়ে কথা বলছি, অর্থাৎ আপনাদের জীবনে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কি কি বিরক্তির কারণ রয়েছে সেগুলো ফোন করে জানান আমাকে 03-81-232-6253 এই নম্বরে। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি, আপনাদের সাথে থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি। হ্যালো
0: হ্যালো,
2: হ্যাঁ
0: অম্বিকা দেবী, বলুন বলুন।
2: শুনতে পাচ্ছেন?
0: শুনতে পাচ্ছি অম্বিকা দেবী, বলুন।
2: হ্যাঁ, তো দেখুন, সত্যি বিরক্তির কারণ অনেক অনেকই আছে। সারাদিন সংসারে কাজ করতে যখন ধরুন মানে কি বলবো, আপনাদের এখানে যখন ফোন করি, ফোন করতে করতে হয়তো না লাইনটা লাগতে দেরি হয়, তখন ভীষণ বিরক্ত লাগে যে ধুর রিং হচ্ছে, ফোনটা তুলছে না কেন, বা লাইনটা লাগছে না কেন। এটাও একটা বিরাট বড় বিরক্তির কারণ। এছাড়াও আমার আর একটা জিনিস খুব মানে বিরক্তি লাগে, যেটা হচ্ছে ধরুন মনে করুন কিছু মানুষ আছে, দেখবেন আমি কথা বলছি বা অনেকজনা মিলে একসঙ্গে বসে গল্প করছি, কথা বলছে, এই কথা বলার মাঝখানে মানে ফোরন কাটা বা কথার উপরে কথা দেওয়া, সেটা আমার একেবারে সহ্য হয় না, আমি ভীষণ বিরক্ত হই
0: কথার মাঝখানে কেউ যদি ফোরন কাটে।
2: হ্যাঁ, ভীষণ আমার মানে এতটা বিরক্ত হয় কি বল, তখন

0: আমি সেখান থেকে নিজে সরে চলে আসি। এই ধরনের মানুষগুলোর কাছ থেকে মনে হয় দূরে থাকাই ভালো। এইগুলো বিরক্তি লাগে। তারপর ধরুন এই সংসারে রান্না করছি, রান্না করতে করতে হঠাৎ দেখছি গ্যাসটা ফুরিয়ে গেল, তখন বিরক্তি লাগে। আবার দুপুর বেলায় ধরুন খেয়ে দিয়ে শুয়েছি, আর যদি কারেন্টটা চলে যায় তখন বিরক্তি লাগে। মানে প্রচুর কারণ আছে বিরক্তি সারাদিনে। তো আমি অল্প করেই ছোট করে বলি, অনেক শ্রোতা বন্ধুরা সুযোগ পান, ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
1: নমস্কার অম্বিকা দেবী, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। সত্যি শ্রোতা বন্ধু, আমাদের দৈনন্দিন জীবনে সত্যি কতই না কারণ আছে আমাদের বিরক্ত হওয়ার, তাই নয় কি? আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এমন অনেক জিনিস হয় যেটা আমাদের বিরক্তির কারণ হয়, এবং এই বিরক্তিটা সত্যিকারের অর্থে যদি বলি যে এই যে বিরক্তি, বিরক্তিটা কি? বিরক্তি হলো এমন একটি মানসিক অবস্থা যখন কোনো ব্যক্তি, পরিস্থিতি বা ঘটনার কারণে মনে অস্বস্তি, অনীহা বা অসন্তোষ তৈরি হয়, সেটাকেই একেবারে সংজ্ঞা বলা যায় বিরক্তির। তার পরের প্রশ্নটাই যেটা আসে সেটা হতে পারে যে মানুষ কেন বিরক্তি হয়, কেন বিরক্ত হয় মানুষ। সেখানে নীলমণিবাবু যেমনটা বলেছিলেন যে প্রত্যাশা যখন পূরণ হয় না, প্রত্যাশা পূরণ না হওয়া পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু বিরক্ত হয়। সেখানে পাশাপাশি থাকতে পারে মানসিক চাপ, ক্লান্তি, একঘেয়েমি, অবহেলা বা বারবার একই সমস্যার সম্মুখীন যদি হতে হয়, তার কারণেও কিন্তু মানুষ বিরক্ত হয়ে পড়ে। একই জিনিস যদি বারবার হয় সেগুলো কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার অনুদা।
1: নমস্কার, উত্তম কুমার সাহা বলছেন? স্বপন সাহা, তপন, তপন সাহা, বলুন তপন বাবু। বিরক্তির কারণ,
2: তারপর দেখুন সারাদিন উঠে চলে যাইতে মনে করেন অনেক প্যাসেঞ্জার অনেক রকম কথা বলে, আমিও বলি,
1: মানে বিভিন্ন কথা যখন মানে প্যাসেঞ্জাররা বলেন সেগুলো শুনে আপনার মনে বিরক্তি ভাব আসে?
2: বিরক্তি ভাব আসে তখন যখন আমরা কিন্তু প্যাসেঞ্জাররা কিন্তু খারাপ ব্যবহার করতে দেই না, তখন তারা ওই খারাপ সময় অনেক কিছু বলে। কি করব, আমরা পেটে দিয়ে তো আমরা অটো চালাই না। প্যাসেঞ্জার অনেক সময় অনেক সময় কথাবার্তা বলতে পারে, সেটা কিন্তু বিরক্তি আসার কোনো কারণ নেই।
1: আচ্ছা, সারাদিন বাইরে থাকা সেটাও একটা বিরক্তির কারণ। আচ্ছা,
2: বাড়িতে আসি তারপর বললো যে ঘরে সবাই বললো কত টাকা ইনকাম হচ্ছে কি না হচ্ছে, একটা বিরক্তি।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি বিরক্তির কারণ তো অনেক আছে। আমরা গোটা দিন একটা লড়াই করি আমাদের নিজেদের সাথে, পরিস্থিতির সাথে, পরিবেশের সাথে, এবং সেই লড়াইয়ে যদি আমরা সফল না হই বা যেভাবে আমরা আশা করি, যে প্রত্যাশাটা করি, যেভাবে আমরা থাকব, যেভাবে আমরা চলব, সেই প্রত্যাশা যদি আমাদের সফল না হয় তখনই মনে বিরক্তি আসে।

স্মরণটা আসতেই পারে শ্রোতা বন্ধু যে অতিরিক্ত প্রত্যাশা কেন বিরক্তির কারণ হয়। আমরা যখন কোনো ব্যক্তি বা পরিস্থিতি থেকে বেশি আশা করি এবং তা পূরণ হয় না, তখন হতাশা জন্মায়, বিরক্তি জন্মায়। তখন ভালো কোনো জিনিসও আমাদের আর ভালো লাগে না, মনে একটা অনীহা ভাব চলে আসে, একটা নেগেটিভ অনুভব চলে আসে মনে, তার থেকেই বিরক্তি ভাব চলে আসে। শ্রোতা বন্ধু, এই বিরক্তি খারাপ, হ্যাঁ, কিন্তু সবসময় যে খারাপ তাও কিন্তু নয়। নিশ্চয়ই কথা বলবো এই বিরক্তিভাবকে নিয়ে, বিরক্তিভাব কীভাবে ভালো সেটা নিয়েও অল্প বিস্তর কথা তো বলবো, আপনাদের কথাও শুনবো। তার জন্য অবশ্যই শ্রোতা বন্ধু ফোন করতে হবে 0381232-6253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি বিরক্তির কারণ নিয়ে। মানুষের জীবনে আনন্দ যেমন একটি স্বাভাবিক অনুভূতি, তেমনি বিরক্তিও একটি অত্যন্ত স্বাভাবিক মানসিক অবস্থা। প্রায় সকলেই আমরা জীবনের কোনো না কোনো সময় বিরক্ত হই, কখনো কোনো মানুষকে দেখে, কখনো কোনো পরিস্থিতিতে পড়ে, কখনো বা নিজের উপরেই নিজে কিন্তু বিরক্ত হই। কিন্তু প্রশ্ন, এই বিরক্তির কারণটা কি? কেন আমরা বিরক্ত হই? আর এই বিরক্তি কি শুধুই নেতিবাচক একটি অনুভূতি, নাকি তার মধ্যেও লুকিয়ে আছে জীবনের কিছু গভীর শিক্ষা? শ্রোতা বন্ধু, বিরক্তি আসলে মানুষের প্রত্যাশার বাস্তবতার সংঘর্ষ থেকে জন্ম নেয়। আমরা যা চাই তা যখন পাই না, তখন মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। সেই অস্বস্তি ধীরে ধীরে বিরক্তিতে রূপ নেয়। একজন ছাত্র হয়তো অনেক পরিশ্রম করে প্রত্যাশিত ফল পেল না, একজন কর্মচারী হয়তো নিজের কাজের যথাযথ মূল্যায়ন পেলেন না, একজন গৃহিণী হয়তো সারাদিনের পরিশ্রমের পরেও পরিবারের কাছ থেকে একটি ধন্যবাদও শুনলেন না। এসব ছোট ছোট অপূর্ণতা থেকেই বিরক্তির জন্ম। আধুনিক জীবনে বিরক্তির অন্যতম কারণ হলো ব্যস্ততা। আজকের মানুষ সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে যেন নিজেকেই হারিয়ে ফেলছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দায়িত্ব, প্রতিযোগিতা সব মিলিয়ে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে, আর ক্লান্ত মন খুব সহজেই বিরক্ত হয়ে পড়ে। শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, এবং জানান আমাকে আপনাদের বিরক্তির কারণ কি। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো দাদা, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: নমস্কার গৌতম বুদ্ধ বাবু, কেমন আছেন?
1: ভালো আছেন তো?
0: একদম
1: আপনি ভালো আছেন?
0: একদম ভালো আছি, বলুন গৌতম বুদ্ধ বাবু।
1: হ্যাঁ বলি, দেখুন আমি বলি যে বিরক্তির জন্য ওই যে ধরুন আমি বাড়ি থেকে বের হব, হ্যাঁ মোটর সাইকেল নিয়ে বের হব, দেখলাম যে গাড়িটা স্টার্টই নিচ্ছে না, স্টার্ট নিল না, তখন কত বিরক্তি লাগে বলুন। কারণ আমি একটা নিজের গন্তব্যস্থলে যাব, ইমার্জেন্সিতে যাব, সেখানে খুবই বিরক্তি লাগে বলুন। আচ্ছা, তারপরে দেখুন আমি আমার স্কুলের কথা বলি, আমি যখন স্কুলের ক্লাসে যখন ক্লাসরুমে পড়াই, পড়ানোর সময় যখন ছাত্রছাত্রীরা যখন অন্যমস্ক হয়ে কিছু বললো কিছু করলো, তখন আমার তো খুবই বিরক্তি লাগে বুঝলেন, যে আমি তখনই চট করে বলি যে আরে আমি কি বললাম বলতো। এবার সেটা যখন বলতে পারো না, এখন তো আর মারা ধরা তো উঠেই গিয়েছে, এখন একটু জানি না কখন কি হবে। আমাদের সময় তো একদম পা থেকে মাথা পর্যন্ত মাস্টার মশাইরা মারতেন, যারা এত ফুলে যেত বাবাকে এসে বলতে পারতাম না যে বাবা মাস্টার মশাই মেরেছে।
0: ঠিক, এখন এখন আর সেটা করা যায় না,
1: সেটা আমরা করতে পারি না। তবে আমি একটা কথা বলতে পারি, আমি আমার কথা বলে সেই কথাতেই বুঝতে পারি তো দেখুন তখন খুবই বুঝতে। আর তারপরে আমার কাছে
0: গৌতম বুদ্ধবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবং অবশ্যই আপনার বিরক্তির কারণগুলো আমরা কিছুটা বুঝলাম, যে বাইক স্টার্ট যখন হয় না আপনি বিরক্ত হয়ে পড়েন, ছাত্রদের বিভিন্ন ব্যবহারে আপনি বিরক্ত হয়ে পড়েন, সেই কথাগুলি আমাদের সাথে আপনি ভাগ করে নিলেন, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, আপনারাও কিন্তু ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে ফোন করে অবশ্যই আপনার বিরক্তির কারণটা কি, সেটা কি কোনো ঘটনা, সেটা কি কোনো জিনিস, নাকি সেটা কোনো ব্যক্তি, সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। শ্রোতা বন্ধু ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9।

0: 0216996965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন এবং জানান হোয়াটসঅ্যাপ টেক্সট করে আপনাদের বিরক্তির কারণ কি, দৈনন্দিন জীবনে আপনাদের সঙ্গে এমন কি ঘটনা ঘটে বা এমন কি কাজ আপনাকে করতে হয় বা এমন কোন মানুষটা আপনার জীবনে আছে যে আপনার বিরক্তির কারণ, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? কে বলছেন? কৃষ্ণনগর থেকে
1: নমিতা দেববর্মা।
0: নমিতা দেবী, বলুন নমিতা দেবী।
1: সেই যে আপনারা আবার দেবী বলা শুরু করেছে, আমি কোন দেবী নই।
0: বলুন।
1: আচ্ছা বলছি, বিরক্তি তো অনেক কারণেই হতে পারি না জীবনে, অনেক কিছু দেখে হয়, কাউকে দেখে হয়, কাজের সময় হয়। তো আমি মনে করি যখন আমরা বিরক্ত হই না, তখন থেকে মানে সারাদিনই কিন্তু খারাপ যায় বা ওই কাজটা করতে যায়, তখন বিরক্তটা মনে হয়, কাজটাও নষ্ট হয়, নিজেও মানে মাইন্ডটা ঠিক রাখতে পারি না, সব কাজেই মানে ভুল ভাল কাজ হয়, মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারি না, মানে সেই বিরক্ত তো মানে মাথায় থাকে, তো তো একদম মানে কিরকম জানি লাগে। আমার কথাটা বলছি আমি, সারাদিনই মানে খারাপ যায় যদি সকাল থেকে বিরক্তিটা হই। তো মনে করি যে বিরক্তি যখনই হই তখন আমরা মানে ফ্রেশ থাকা দরকার, যা এরকম তো হয়, ওটাকে বাদ দাও, জীবনে তো এরকম থাকে। এরকম যদি
0: তো আপনার বিরক্তির কারণটা কি, আপনার বিরক্তির কারণ কি কি কি আছে?
1: সকালবেলাতেই বলি, কারণ অনেক কিছুই তো আছে সকালবেলা। সকালবেলা আমি ঘুম থেকে উঠে কারোর চেহারা দেখতে চাই না, একদম মুখ টুক ধুয়ে নিয়ে তারপর মানুষের চেহারা দেখতে চাই।
0: আচ্ছা আচ্ছা,
1: ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে তারপর কারোর চেহারা, ঠাকুরের চেহারা বা ওই আর কি, রাম ঠাকুরের, আমি যেহেতু রাম ঠাকুরের চেহারা দেখি, তারপর ঠাকুরের নাম নিয়ে তারপর অন্যদের চেহারা দেখতে চাই আর কি।
0: আচ্ছা,
1: তো হ্যাঁ,
0: সেটা কি সম্ভব হয় সবসময়?
1: কারণ আমি সকালবেলা উঠে তো কারোর চেহারা দেখি না, ঘরে তো বেশি জন মানুষ নেই, আমরা ভাই বোন শুধু, তো আমি সকালে উঠে ঠাকুরের ফটোর দিকে আগে দেখি আর কি, তারপর আগে আগে মুখ ধুয়ে নিই, একটু এমনি মুখ ধুয়ে নিই, তারপর বের হই। অনেক সময় বের হয়েও অন্য কেউ থাকে না বাইরে, তো ওদের চেহারা দিকে চাই না, না দেখি আমি সিধা বাথরুমের দিকে চলে যাই এরকম, নিচের দিকে অন্য চেহারা দেখতে হবে তাই। আর সকাল সকাল আমার এত কথা ভালো লাগে না, যখন কেউ এসে সকালবেলা ডাক দেয় বা সকালবেলার কথাটাই বলছি, সকালে কেউ এসে ডাক দেয় বা কেউ জিজ্ঞেস করে,
0: মানে সকালবেলা আপনার বেশি কথা বলতেও ভালো লাগে না এবং কারোর সঙ্গে সেভাবে মানে দেখা করতেও ভালো লাগে না,
1: হলে তারপর কথাটা ভালো লাগে আর কি, একটু ফ্রেশ হয়।
0: আচ্ছা আচ্ছা, তো তারপর সকালবেলা তো শুনলাম, তারপর গোটা দিনে আর কি এমন ঘটনা ঘটে বা আর কোনো মানুষ পার্টিকুলারলি কেউ আছে?
1: না মানুষ নেই, আমি সবার সাথে ফ্রি ভাবে চলি।
0: আর
1: এমনিতে কাউকে দেখলে আমার বিরক্তি লাগে সেই রকম কেউ নেই। ওই কাজের সময় যদি কেউ মানে আমার ভালো লাগছে না ওই কাজটা করতে বা কেউ যদি আমার সামনে বেশি বেশি কথা বলে, এবার তখন বিরক্ত লাগে, কারণ আমার আমি এখন কথাটা বলছি স্পিডে, হয়তো আমি যখন কথা বলি তখন স্পিডে কথা বলি, তেমনিতে আমি কম কথা বলি।
0: আমার সঙ্গে না,
1: আমার পাশে যদি কেউ ভীষণ কথা বলে, এত কথা বলছে কেন, এত টাকামি করছে কেন, বিরক্তি লাগছে, এত জ্ঞান দিচ্ছে কেন, বিরক্তি লাগছে, আমি বলছি দিনটাও ভালো যায় না, কিরকম যদি যাই যেদিকে যাই সেদিকে কাজ হয় না, এরকম হয়।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নমিতা ম্যাডাম,
1: আপনাদের সাথে কথা বললে মনে হয় বিরক্তিটা চলে যায়।
0: বাহ, ধন্যবাদ।

0: নমিতা ম্যাডাম ফোন করলেন এবং নমিতা দেববর্মা তিনি কিন্তু বললেন যে তার বিরক্তির কারণ কি কি রয়েছে। কারোর চেহারা তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে চান না। তিনি যদি কেউ সামনে চলে আসেন তাহলে তিনি বিরক্ত হয়ে পড়েন, এবং কেউ যদি বেশি কথা বলে তার চারিপাশে তাহলেও কিন্তু তিনি বিরক্ত হয়ে পড়েন। শ্রোতা বন্ধু, আপনারও কি এমন কোনো কারণ আছে যে কারণে আপনি বিরক্ত হয়ে পড়েন, বা এমন কোনো মানুষ যাকে দেখলেই আপনি বিরক্ত হয়ে পড়েন, যার কথা শুনলেই আপনি বিরক্ত হয়ে পড়েন? ফোন করুন, ফোন করে জানান আমাদের 0381-232-6253 এই নম্বরে। এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরেও কিন্তু আপনারা টেক্সট করতে পারেন। টেক্সট করে জানাতে পারেন আপনাদের মনের কথা। তো শুক্লা দে ঘোষ, শুক্লা দেবী তিনি টেক্সট করেছেন, ফোন লাইনটা কতদিন ধরে ডিস্টার্ব করছে, প্রোগ্রাম শুনতে ভীষণ বিরক্ত লাগে। হ্যাঁ শুক্লা দেবী, শুক্লা দেবীর বিরক্ত লাগছে কারণ ফোন লাইনটা ডিস্টার্ব করছে। হ্যাঁ ফোন লাইনটা ডিস্টার্ব করছে, মাঝে মাঝেই একটু যন্ত্রের যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়, তার জন্য অবশ্যই দুঃখিত আমরা, কিন্তু সেটার জন্য তিনি বিরক্ত হচ্ছেন। আমাদের চেষ্টা জারি রয়েছে আপনাদের এই বিরক্তির কারণটা যাতে অন্তত পক্ষে জীবনে অনেকগুলো কারণের মধ্যে এই বিরক্তির কারণটা যাতে দূর করতে পারি আমরা, সেই চেষ্টা কিন্তু আমরা প্রতিনিয়ত করে চলেছি এবং অবশ্যই সফল হব খুব তাড়াতাড়ি আমরা, সেটাই কিন্তু আমরা আশা রাখছি। এখন অনেকটাই ক্লিয়ার রয়েছে টেলিফোনের লাইন, আপনারা কিন্তু ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি বাবলি বে বলছি, পেলেস কম্পাউন্ড থেকে।
0: বাবলি,
1: আমার না
0: বলুন,
1: বেশিরভাগ দিনই আমি আমার ব্যক্তিগত মতামতটা প্রকাশ করছি, সারাটা দিনও ভালো যায় না, সারাটা রাতও আমি ঠিকভাবে ঘোরাতে পারি না।
0: আচ্ছা, কিসের জন্য মানে কেন সেটা আপনার
1: জন্য মানে এই যে আমার বা আমাদের আকাঙ্ক্ষা এফএম, আমি ওই শুক্লা দেবীর কথাটাকে আমার রিপিট করছি, এই যে সকালবেলা
0: দুঃখিত বাবলি ম্যাডামের ফোনটাও নেওয়া গেল না, কারণ ডিস্টার্ব করছে লাইন কিছুটা। যাই হোক, অবশ্যই তিনি পরবর্তী সময়ে টেক্সট করবেন আশা করি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত, আমি রয়েছি আপনাদের সঙ্গে আর জে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি দৈনন্দিন জীবনে বিরক্তির কারণ। আপনার জীবনে বিরক্তির কারণ কি রয়েছে সেটা আমাদের জানান। দৈনন্দিন জীবনে শ্রোতা বন্ধু বিরক্তি সম্পূর্ণভাবে এড়ানো হয়তো সম্ভব নয়, কারণ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন নানা ধরনের চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হতেই হবে। তবে বিরক্তির কারণগুলো বুঝতে পারলে সেগুলোকে ইতিবাচকভাবে মোকাবেলা করা সম্ভব হতে পারে। দৈনন্দিন জীবনে বিরক্তির প্রচুর কারণ রয়েছে। একটা বড় কারণ যদি বলি, একঘেয়েমি, প্রতিদিন একই রুটিনে চলতে চলতে অনেক সময় মানুষের মধ্যে ক্লান্তি তৈরি হয়। একই কাজ, একই পরিবেশ এবং একই ধরনের অভিজ্ঞতা জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। তখন মন নতুন কিছু খোঁজে, আর সেই নতুনত্বের অভাব থেকেই বিরক্তির জন্ম হয়। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি বিরক্তির কারণ নিয়ে। অর্থাৎ দৈনন্দিন জীবনে কোন কোন জিনিস আপনাদের বিরক্ত বোধ করায়, অর্থাৎ কোন জিনিসটা দেখে বা কোন জিনিসটা করতে আপনি একেবারে বিরক্ত হয়ে পড়েন, একদম ভাল লাগে না সেটা করতে, একদম অনীহা সেই বস্তুর প্রতি। শ্রোতা বন্ধু, মানুষে মানুষে সম্পর্কেও বিরক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে মতের অমিল, ভুল বোঝাবুঝি কিংবা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে বিরক্তি তৈরি হয়। অনেক সময় আমরা অন্যের কাছ থেকে যা আশা করি বাস্তবে তা পাই না, তখন মনের মধ্যে অসন্তোষ জন্মাতে থাকে। বিশেষ করে কাছের মানুষের আচরণে অনেক সময় বেশি বিরক্তির কারণ হয়ে ওঠে। এই বিরক্তির কারণ পরবর্তী সময়ে আমাদের সম্পর্ককে অনেকটা ক্ষতি করে, কারণ তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা সব থেকে বেশি থাকে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? না, শ্রোতা বন্ধুকে আমরা পাচ্ছি না। যাই হোক, যিনি ফোন করেছিলেন আবারও চেষ্টা করবেন আশা করি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব এবং থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, আপনার কথাটা একেবারে খুব কম শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন। শুনতে পাচ্ছি, বলুন। আপনার নামটা বলবেন শ্রোতা বন্ধু?
1: মলিনা।
0: মলিনা দে,

0: মলিনা ঘোষ।
1: মলিনা ঘোষ, ওকে, মলিনা দেবী বলুন।
0: হ্যাঁ, বিরক্ত তো সব সব কাজে নিজে বিরক্ত লাগে না।
1: হুম হুম।
0: সকালে ডাক্তারে কিনে দিব যে আপনি সকালে আসবেন, আমার সুগার কমবো।
1: আচ্ছা,
0: আর ঠিক আছে, বিরক্ত লাগে তো মানে।
1: হ্যাঁ, আচ্ছা, হাঁটতে কেন বিরক্ত লাগে আপনার?
0: আরো বিরক্ত লাগে, খাইলাম পরিশ্রম করে
1: ঘরের
0: কাজকর্ম করুন আবার।
1: আচ্ছা, আপনার বিভিন্ন মানে দৈনন্দিন জীবনে হাঁটতে বলেছে, সেই হাঁটাতেও বিরক্ত এবং অন্যান্য জিনিসগুলোতেও আপনার বিরক্ত লাগে, তাই তো?
0: না না, আমি তো হাঁট চাইলাম, আইলে ঘরে তো কাজ আছে, একটা কথা দিলে যাবে মন মিলে।
1: খেতেও মানে খাওয়ার ক্ষেত্রেও কি বিরক্ত চলে এসছে? না না, দয়া করে খাওয়ার প্রতি বিরক্ত হয়ে কিন্তু খাবারটা বন্ধ করে দেবেন না, সেটা কিন্তু শরীরের জন্য দরকার, সুস্থ থাকার জন্য কিন্তু সেটা দরকার। না, দয়া করে মলিনা দেবী এটা কিন্তু করবেন না, কারণ স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাবারটা দরকার এবং সুস্থ থাকার জন্য সকালে হাঁটা, যেটা ডাক্তারবাবু বলেছেন, সেটাও কিন্তু অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ, ধন্যবাদ মলিনা দেবী ফোন করার জন্য, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, সত্যি এমন এমন উদ্ভট কিছু কারণ আছে আমাদের বিরক্ত হওয়ার, সেটা কিন্তু অনেক সময় আমরা নিজেদের মনকেও বোঝাতে পারি না। যেমন ধরুন এই মলিনা দেবী যে কথা বললেন, তিনি জানেন যে সকালে উঠে হাঁটা প্রয়োজন, ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য প্রয়োজন, শরীর সুস্থ থাকার জন্য হাঁটাটা প্রয়োজন, তিনি জানেন সে কথাটা, কিন্তু তারপরেও সেই হাঁটতে বিরক্ত লাগে বা হেঁটে তারপর যখন তিনি বাড়িতে আসেন তারপর কাজ করতে বিরক্ত লাগে, এমন কি মলিনা দেবী খাবার সময়ও তার বিরক্ত লাগে, যার ফলে তিনি অনেক সময় না খেয়ে বসে থাকেন। তো এটা কিন্তু আপনারা করবেন না শ্রোতা বন্ধু, যদি খাবারে বিরক্ত লাগে খাবারের ডিশটা না হয় একটু চেঞ্জ করবেন, বদলে দেখবেন টেস্টটা যাতে চেঞ্জ হয়, তাই বিরক্তিভাব যাতে না আসে। শ্রোতা বন্ধু, প্রাথমিক যে বিষয় বিরক্তিভাবকে দূর করার জন্য, সেটা কিন্তু আমাদের নিজের হাতেই আছে, এবং সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই যে একঘেয়ামি, যেটা আমি একটু আগেই বলছিলাম যে একঘেয়ামির ফলে আমাদের বিরক্তিভাব চলে আসে, তাই এই একঘেয়ামিটা কাটানো অত্যন্ত প্রয়োজন। এবং এই একঘেয়ামি কাটানোর জন্য একটা সাধারণ কাজের মধ্যেই কিছু একটা জিনিস চেঞ্জ করে করা, ধরুন আপনি অফিসে যাচ্ছেন, একই রাস্তায় প্রত্যেক দিন যাচ্ছে, সেটা একঘেয়েমি চলে আসে, একদিন অন্য রাস্তা দিয়ে গেলেন, অন্য দিক দিয়ে গেলেন, অন্য মানুষকে দেখলেন, অন্য গাছপালা দেখলেন, অন্য রাস্তা দেখলেন, সেটাও কিন্তু আপনার যে গতানুগতিক যে আপনার দিনচারিতা তার থেকে একটু বাইরে হলো, সেখানে আপনার একঘেয়েমিটা কাটবে। সেদিন হয়তো আপনি যদি অফিসে গিয়েই আপনি বিরক্ত হয়ে পড়েন কোনো কাজ দেখে, সেখানে হয়তো সেই বিরক্তি ভাবটা আসবে না, ট্রাই করে কিন্তু দেখতেই পারেন। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং আপনাদের বিরক্তির কারণ কি রয়েছে জানান আমাকে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা
2: অর্ণব ভাই, তাই তো?
1: হ্যাঁ, কে বলছেন বলুন।
2: যমুনা বলছিলাম।
1: নমস্কার যমুনা দেবী, বলুন।
2: বলছিলাম কি, তুমি বলছিলাম বিরক্তকর কথা নিয়ে, তো বিরক্ত কথাটা লোকে জানো তো, এতক্ষণ ধরে আমি কন্টিনিউ ফোন করছিলাম, করছিল না, কিছু বিরক্ত লাগছিল।
1: আচ্ছা,
2: স্পষ্ট কথা যদি বলিস তাই স্পষ্ট কথা বলে দিলাম।
1: একদম।
2: আর দিন পর্যায়ে কথা বলতে গেলে দেখো, আমরা যখন ঘুম থেকে উঠি, কিছুক্ষণ আগে একজন দিদি বলছিল, আমরা যখন ঘুম থেকে উঠি সবার মুড কিন্তু সবসময় যে একদম হ্যাপিলি থাকবে সেরকম না, সবারই ঘুম থেকে উঠে সবারই এটা মাইন্ড অন্যরকম থাকে, ঠিক আছে, যে আমি হ্যাপি হ্যাপি হাসবো, ঘর থেকে বেরো, এরকম কিছু হয় না। তখন যদি কেউ বলে মুখটা এরকম কেন, তখন না

0: তখন ভীষণ বিরক্ত লাগে সত্যি কথা বলতে। আপনি ঘুম থেকে উঠবে ফ্রেশ হবে, তারপর তো তুমি কথা বলবে সবার সাথে, তাই না?
1: কিন্তু
0: ঘুম থেকে উঠে হুট করে কথা বলবেন বা হাসবে না তো, পাগল তো তুমি আর আমি না, যাই হোক। আটা দেখো তুমি এটা এটা জিনিস খাবে না, তখন বারবার বললে এটা খেয়ে নাও, এটা খাও, একটু খাও, তখন আরো বিরক্ত লাগে, কারণ এটা খাবো না আমি জানি, এটা খেলে আমার সমস্যা হবে, আমি কেন খাবো?
1: একদম।
0: আরেকটা কথা হলো কি, যখন তুমি ঘুমাচ্ছ ধরো তোমার ঘুমটা চোটটা লেগে আসছে, তখন যদি কেউ ডাকবে তোমাকে, তখন এমন বিরক্ত লাগে মনে হয় জানো তো, মানে দরজা আর কি ঘুমে থাকে। আরো অনেক কিছু ভাই বিষয় আছে, কিছু কিছু টপিকটা বললাম আর কি তোমাকে। আর কিছু কিছু সময় ধরো তুমি একটা কথা বলছো, মাঝখানে যদি কেউ কথা বলে ভীষণ বিরক্ত লাগে ভাই,
1: মাঝখানে যদি কেউ কথা বলে,
0: হ্যাঁ আমার ভীষণ বিরক্ত লাগে যদি তোমার কথাটা তুমি বলছো, আরে তুমি যখন বলবে আমি শুনবো, তখন আমি যখন বলবো তুমি শুনবে না কেন, তখন বিরক্ত লাগে কেন তুমি বলো তো?
1: একদম একদম।
0: এখন তুমি একটা কথা বলছো, তোমার যদি মাঝখানে আমি কথাটা বলি তখন বিরক্ত লাগবে না? এরকমই। তারপর আরো অনেকগুলো বিষয় আছে, আমার না ভীষণ ইরিট লাগে, মানে কথা বলার বিষয় না তবু বলতে হয়, কথায় কথায় অনেক কথা উঠে আসে, আর এগুলো না তখন অনেক কিছু টপিক বাই টপিক অনেক কিছু অপশন চলে আসে বুঝলা,
1: অনেকেরই বিরক্তির কারণ এই টেলিফোনটা। হ্যাঁ অনেক সময় আমাদেরও লাগে, কিছু করার তো নেই, যন্ত্রের যন্ত্রণা অনেক সময় সহ্য করতে হয়, এবং অনেক সময় আপনাদের যে এতটা ভালোবাসা আমাদের জন্য, আপনারা প্রত্যেকে একসঙ্গে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা ফোন করেন, তো সেই কারণে হয়তো অনেক সময়ই লাইন বিজি থাকে, বা কিছু কিছু সময় যন্ত্রের গোলযোগের জন্য আমরা টেলিফোন লাইনটা কাজ করে না, তাই আমরা তুলতে পারি না। তো এইসব বিরক্তির কারণ কিছুটা আমরা সলভ করার চেষ্টা করছি, কিন্তু বাকিটা হয়তো আপনারা ভালোবাসার চোখে আমাদের মার্জনা করতেই হবে সেই দিকে। সে যাই হোক, টেলিফোন ছাড়াও যমুনা দেবী কিন্তু আরও একাধিক বিষয় বললেন যেটা তার বিরক্তির কারণ। ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলতে তার বিরক্তি লাগে, খাবার নিয়ে যদি কেউ বেশি কিছু বলেন, হ্যাঁ শ্রোতা বন্ধু, হ্যাঁ আমরা অনেক সময় দেখি বিশেষ করে মায়েরা কিন্তু এই কাজটা করেন, যে জিনিসটা আমি খাবো না বারবার এই একটু খেয়ে নে, এটা খেয়ে নে, ওইটা খেয়ে নে, এই বিষয়গুলো যখন চলতে থাকে বিষয়টা কিন্তু বিরক্তির কারণ হয়েই দাঁড়ায়। কিন্তু মায়েরা বিশেষ করে ভালোবাসা থেকেই সেটা করে থাকেন। এবং তার পাশাপাশি ঘুমের কথা আর একটা যমুনা দেবী বললেন যে ঘুম যখন লাগছে, তন্দ্রা তন্দ্রা যখন হয়ে এসেছে, সেই মুহূর্তে যদি কেউ ডেকে ঘুমটা ভেঙে দেয় সেটা একটা চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনারও কি তাই? শ্রোতা বন্ধু ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি রয়েছি খয়েরপুর থেকে, কিশোর কুমার আচার্য।
1: নমস্কার কিশোর বাবু, বলুন।
2: বলছিলাম বিরক্তি কারণ, আমার তো বিরক্তি হচ্ছে কি সত্যি কথা বলতে বিরক্ত হচ্ছে, এই যে বসে মোবাইল দেখছি একটু ডাক দেয়, এই এদিকে মানে ডাক দেয়, এটা বিরক্ত। আরেকটা জিনিস হচ্ছে খাবো না, আমি ভাত খাবো না, যেমন বিশেষ করে ভাত খাবো না, ভাত আমি খাবো না, কিন্তু ভাত খাবো না এই না, তোর খেতে হবে না, মা আজকে খাবো না, ঘুমিয়ে থাকি খাবো না, ক্ষুধা নেই, তারপর জোর করে বলবে তুই এগুলো খেলি না কেন, এই সমস্ত আর। আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে কেউ এই জিনিসটা করতে চাই না, এই জিনিসটা তুই কর, তুই পারবি, তুই ইয়ে করবি না, এই জিনিসটাই বিরক্ত লাগে। আর একটা কথা, ঘুম থেকে উঠে, এই যে ঘুম থেকে উঠে যদি মানে কেউ যদি বলে কি রে তোর আজকে এরকম কেন, মানে এরকমই বিরক্ত লাগে আর কি।
1: আচ্ছা, বিভিন্ন বিষয়ে অর্থাৎ আপনাকে ভাত খাওয়া থেকে শুরু করে যদি কেউ মোবাইল দেখার সময় ডাকে, সেই বিষয়গুলোতে আপনার বিরক্ত বোধ হয়, ঠিক আছে?
2: আরেকটা জিনিস হচ্ছে, সিনেমা যখন দেখি, সিনেমা দেখতাম, যাই সিনেমাটা এমন একটা মুহূর্তে, এমন সময় কেউ ঘর থেকে কেউ ডাক দিল এদিকে আয়, তখন আমার এই জিনিসটা খুব মানে
1: অসংখ্য ধন্যবাদ কিশোর কুমার বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি

আমাদের নিজেদের কাজ যখন আমরা করতে থাকি, তখন যদি কেউ ডাকে বা অন্য একটা কাজ করার কথা বারবার বলতে থাকে, তখন সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ঠিকই। তখন কিন্তু মন আমাদের বলতেই থাকে যে আমাকে আমার মতো থাকতে দাও, বিরক্ত করো না।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি বিরক্তির কারণ নিয়ে। শ্রোতা বন্ধু, আধুনিক জীবনের কথা যদি বলি, আধুনিক জীবনে বিরক্তির অন্যতম কারণ ব্যস্ততা। আজকের মানুষের সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেকেই যেন হারিয়ে ফেলেছে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দায়িত্ব, প্রতিযোগিতা সব মিলিয়ে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে, আর ক্লান্ত মন খুব সহজেই বিরক্ত হয়ে ওঠে। তাই অনেক সময় আমরা যে কারণে বিরক্ত হচ্ছি বলে মনে করি, প্রকৃতপক্ষে তার পেছনে জমে থাকা মানসিক অবসাদ থাকে। প্রযুক্তির যুগে বিরক্তির নতুন নতুন কারণ

তৈরি হচ্ছে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অবিরাম নোটিফিকেশন, সব কিছু মিলিয়ে মানুষের মনোযোগ ক্রমশ ভেঙে যাচ্ছে। মানুষ এখন খুব দ্রুত উত্তেজিত হয়, আবার খুব দ্রুত বিরক্তও হয়ে পড়ে। কয়েক সেকেন্ডের বেশি কোনো ভিডিও সেটা দেখেই আমরা সেটাকে বদলে ফেলছি। একটি ওয়েব পেজ লোড হতে কয়েক মুহূর্ত যদি দেরি হয়, তখনই আমরা অস্থির হয়ে পড়ি। ধৈর্যেরই অভাবও বিরক্তির অন্যতম কারণ শ্রোতা বন্ধু রয়েছে।

0: পশ্চিমবঙ্গ থেকে প্রান্তুষদের বলছি, প্রান্তুষদের।
1: প্রান্তুষ বাবু বলুন, প্রান্তুষ বাবু।
0: আরে বিরক্ত বলছেন, অনেক বুঝলেন তো, আমি একটি গাড়ি চালাচ্ছি, ওয়ান জি পাবলিক চালাচ্ছি, অনেক সময় মনে হন যে ও ভিতরে এক দূরিতে আসলে আরেক দূরি বাড়াই দেয়, তখন অনেক সময় খাওয়া দাওয়া হয় না, অনেক বিরক্তি লাগে
1: বুঝলেন তো।
0: আবার ভাবছেন যে বাড়িতে আসলাম ভাত খাতা খাওয়ার জন্য, মনে হন যে মিসেসে যে দিতে দেরি হয়, আমার বিরক্তি অনেক সময় লাগে যে আজ যে অফিসে তো ডাকবে চলে যাও, তখন একটা বিরক্তি লাগে। অনেক সময় বাচ্চা কাচ্চা এই কথা শোনে না, ডাকলে আসে না, এই একটা বিরক্ত
1: তো,
0: সারাদিন এই পরিশ্রম করে এই বিরক্ত, সারাদিন বিরক্তি শেষ হয় না। মনে করেন যে একটা বন্ধু ধরলো, তখন একটা ফোনে কথা বললাম, এমন তোমার অফিসে ফোন করলো, তখন একটা বিরক্ত লাগে, একটা কথা বলতে সময় নেয়নি। এই গাড়ি ঘোড়া চালালে এই অবস্থা, অনেক সময় অনেক অফিসার বসে এই কানের কাছে একটা বিরক্তি, অনেক ধরনের কথা হচ্ছে কয়, অনেক ভালো মন্দ কয়, তাও গাড়ি চালাতে মাথা অনেক সময় বিরক্তি লাগে। মনে করেন যে খেতে আসলে হোটেলে যাব, খেতে বসবো, এও ভাবলাম যে অন্য শান্তি মতো খাবো, মনে হয় আশেপাশে দিয়ে কেউ বন্ধু বান্ধব বসছে, তার এই কথা হচ্ছে শেষে এই বিরক্তি লাগে, বিরক্তি তার শেষ নেই সব। খাবার জন্য বিরক্তি লাগে, এটা খাবো না এটা খাবো না, তখন বিরক্তি হয়ে যায়, আরে খা খাই না খাইলে কি হয়, এই বিরক্তি। স্যার এতটুকু বললাম,
1: অসংখ্য ধন্যবাদ প্রান্তোষ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ।
1: সত্যি আমাদের বিরক্তির কারণগুলো অনেকটাই ভিন্ন এক একজনের থেকে, তাই নয় কি শ্রোতা বন্ধু? এবং একটা জিনিস দেখলে লক্ষ্য করা যায় যে অনেক ছোট ছোট কারণ আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং কোনো বড় ঘটনা যার ফলে আমরা বিরক্ত হয়ে আছি এমন কিন্তু খুব খুব রেয়ার, যেটা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ছোট কোনো একটা ঘটনা, একটা আপনি ফোনে কথা বলছেন, ঠিক সময় অন্য কেউ একজন ফোন করলো বা করতেই থাকলো ফোন, সেটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি খাবার খেতে এসছেন, তখনই একটা ফোন চলে এলো বেরিয়ে যাওয়ার জন্য, সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনার ছেলে বা মেয়ে, ছোট্ট ছেলে বা মেয়ে, আপনি কোনো একটা কথা বললেন, সেটা শুনছে না, সেটা মানতে চাইছে না, সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, দৈনন্দিন জীবনে এই রকমের ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে, এবং এই ছোট ছোট ঘটনাগুলোকে আমরা একেবারে বিরক্তির কারণ হয়ে দাঁড়াই অনেক সময়। যদিও এই বিরক্তির কারণগুলোকে নিয়ে বাঁচতেও কিন্তু আমরা শিখে যাই। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপুর বাদের
1: সঙ্গে। ঈশান দেবনাথ বলুন। বিশান বাবু,
2: অনুপ বাবু ভালো আছেন তো?
1: একদম ভালো আছি, আপনি ভালো তো? বলুন বিশান বাবু।
2: আজকে বৃষ্টির কারণ, কুসুম দত্ত কি জানেন, আমি মনে করি বৃষ্টির একটা কারণ হলো আমরা দৈনন্দিন সবসময় ঘুম থেকে উঠে আগে যার যার ইষ্ট নাম, আধা ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিট কমে আনতে যোগ করা, কোনো কাজ করতে গেলে যার যার ইষ্টকে স্মরণ করে দেখবেন বিরক্তি আর আসবে না, আমি মনে করি আমার ব্যক্তিগত ব্যাপারে।
1: আচ্ছা আচ্ছা, আপনার বিরক্তির কি কারণ আছে? আপনি আপনি কোন কোন জিনিসে বিরক্তি বোধ করেন, বিরক্ত বোধ করেন?
2: দেখুন, আমি যখন কোনো সবসময় আমি উপাসনাতে অ্যাটেন্ড করি, কিছু কিছু ক্ষেত্রে কয়েকজন কিছু মানুষ আছে সঙ্গে যখন উপাসনা আরম্ভ হয়, তখন যখন একটা শ্লোক যখন একটু উল্টা মানে ভুল করে, তখন একটা বিরক্ত কারণ হয়। এটা প্রায় সময় একটা ঘটনা ঘটতে আসে, কিন্তু সে তাকে আমি বলি।

0: দেখিলাম, কিন্তু সে আমার কথা শুনে নাই, উল্টা তার কাছে আমি বিরক্তির কারণ হয়ে দাঁড়ালাম। একদিন বলেছিলাম বলে সবার সামনে হেও প্রতিবাদ করলো, এমন করে উমা দেখি আমি
1: দাঁড়িয়েছে বা দাঁড়ায় আচ্ছা আচ্ছা সেটা কোচিত কখনো হয়, কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত এমন কোন ঘটনা ঘটে না যেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার। ঠিক, যাক, অনেক দিক থেকে আপনি অনেকটা ভাগ্যবান, অবশ্যই অনেকেই কিন্তু এই কথা বলবেন ঈশান বাবু। অসংখ্য ধন্যবাদ ঈশান বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গ এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজকের আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি বিরক্তির কারণ নিয়ে। আপনাকে কোন জিনিসটা সব থেকে বেশি বিরক্ত করে, বা এমন কি কোনো মানুষ আছে যে মানুষকে দেখলেই আপনি বিরক্ত হয়ে পড়েন, বা এমন কোনো কাজ আছে কি যেটা করতেই বা করার কথা ভাবলেই বা কেউ আপনাকে সেই কাজটা করার কথা বলতেই আপনি বিরক্ত হয়ে পড়েন? জানান আমাকে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি রাজু রায় বলছি আগরতলা থেকে।
1: নমস্কার রাজুবাবু, বলুন।
2: হ্যাঁ দেখুন, এই যে আজকের বিষয় বিরক্তি বা অ্যানোয়েন্স, দেখুন ইন জেনারেলি আমি বলবো যখন আমার কোনো কিছু মনোপুত না হয় তখনই আমি বিরক্ত হই। ইন জেনারেল।
1: আচ্ছা, মনোপুত না হলে আপনি বিরক্ত হন?
2: হ্যাঁ, ইন জেনারেল এজ এ হোল আমি মানে আমি মনে করি সবার ক্ষেত্রে হয়তো বা তাই, ইন জেনারেল বললাম তাই। এখন স্পেসিফিক্যালি যদি বলি, আমি বিরক্তির লাইন তো অনেক লম্বা, সত্যি কথা বলতে গিয়ে অনেক বিষয়ে অনেক ব্যাপারে অনেক সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু স্পেসিফিক্যালি যেটা আমার টাইম লাইনে একদম মানে কি বলবো ইনস্ট্রাইক্ট হয়ে আছে বিরক্তির সেই ব্যাপারটা, সেটা হলো আমার কাছে চেনা মানুষের অচেনা রূপ, সেটা আমাকে বড্ড বেশি পীড়াও দেয় এবং বিরক্তও করে।
1: চেনা মানুষের অচেনা রূপ,
2: অচেনা রূপ।
1: বাহ।
2: কারণ ওই যে বললাম না যে ওই চেনা মানুষের অচেনা রূপ মানে
1: সেটা কিরকম যদি একটু ব্যাখ্যা করেন আমাদের।
2: হ্যাঁ দেখুন, আমি মিস্টার এক্স কে বরাবর এইভাবে চিনি, কিন্তু মিস্টার এক্স দেখা গেল পরিস্থিতি মানে এরকম পরিস্থিতির নিরিখে এমন কিছু রূপ ধারণ করে, যখন আমি ওই ব্যাপারটা পরখ করি তখন আমার কাছে সাংঘাতিক বিরক্ত মুখ হয়। আর আরেকটা জিনিস, এই মুহূর্তে যেটা আমার বিরক্ত হয়েছি সেটা হলো ওই আপনাদের এই যন্ত্রের যন্ত্রণা, এটা আমাকে এখন একটু বিরক্ত করেছে। আর যেহেতু বললাম এটা বিশাল বড় লিস্ট, এক দুটা না বললেও নাও হয়। আরেকটা বিরক্ত হলো ধরুন আজকাল আমাদের সেই স্মার্টফোনের যোগে আমাদের সেই কমিউনিকেশনটা এত ইজিলি অ্যাক্সেস হয়, কেউ ধরুন আমাকে ফোন করলো, সেই ফোনটা মানে ডিউ টু মানে ডিফারেন্ট রিজনস আমি ফোনটা সেই অ্যাটেন্ড করতে পারিনি ওই মুহূর্তে।
1: আচ্ছা আচ্ছা,
2: পরবর্তী সময়ে যখন আমি ওই লোকটাকে ফোন করলাম বা ওই লোকটা কল ব্যাক করলো, তো প্রথমেই বললো তোমাকে ফোন করলাম তুমি ফোনটা ধরলে না, তখন আমি ভাবি যে ফোনের স্যালুটেশনটা কি এই এলিগেশন দিয়ে শুরু হলো, সেটা আমাকে বড্ড বেশি বিরক্ত করে।
1: আচ্ছা,
2: ধরলে না, ধরলে না, যদি বলতো ধরতে পারলে না হয়তো বা সে বিরক্ত হতাম না, কিন্তু বললো ডাইরেক্ট এলিগেশনের ছুড়ে ধরলে না, তখন আমি ভাবলাম যে আমি বোধহয় আমার সেই ফোনটা না ধরাটা বোধহয় ওনার মানে সে মনের মধ্যে গেঁথে রয়েছে যে আমি ইচ্ছাকৃত ভাবে ফোনটা ধরিনি।
1: আচ্ছা,
2: যাই হোক, বিষয়টা আনলেন আমাদের ভিতরে সেই ভাইবগুলি আপনাদের আকাশবাণীর কল্যাণে আমরা শেয়ার করতে পারি, অনুভবটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারি,
1: একদম
2: তার জন্য আকাশবাণী অনেক অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য।
1: নমস্কার, ধন্যবাদ রাজুবাবু, ধন্যবাদ আপনাকে। সত্যি রাজুবাবু যেমন একটা ছোট্ট ঘটনার কথাই বললেন, আমাদের যে দৈনন্দিন জীবনের যে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আলাদা আলাদা। এবং রাজুবাবু যেমনভাবে সেটা বললেন যে ফোন কেউ একজন ফোনের ফোন রিসিভ করতে না পারার পরে তিনি যখন বলছেন যে ফোন করলাম আপনি ফোনটা ধরলেন না বা রিসিভ করলেন না, সেটা একটা অ্যালিগেশন হয়ে যায়।

0: সে তখন আপনি কোনো দরকারেও থাকতে পারেন, কোনো ইমার্জেন্সি সিচুয়েশনেও থাকতে পারেন, কিন্তু সেখানে আপনার উপর অ্যালিগেশন পড়ে যাচ্ছে যে আপনি ইচ্ছে করে সেটা ধরলেন না। তো এই বিষয়গুলো অবশ্যই বিরক্তির কারণ, রাজুবাবু একই রকমভাবে বিরক্ত বোধ করেন এই জিনিসগুলো নিয়ে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার অনিমেশ বাবু, বলুন।
1: আরে আপনাদের সাথে কথা বলবো কি করে, পনেরো দশটার টিকা শুরু করলাম, এখন পর্যন্ত লাইনটাই পাই না, যাও পাই লাইন অতিরিক্ত ডিস্টার্ব, এটাই তো সবচেয়ে বিরক্তি।
0: আচ্ছা, সব থেকে বিরক্তির কারণ এটাই?
1: হ্যাঁ, আমার কাছে সবচেয়ে বিরক্তি যে গতকালকে অঙ্কিতা দিদি ম্যাডামে কালকে ফোন করেছে, আমি যদি কালকে যদি কথা বলতে পারিনি, আমি সারা রাত দিন এবং সারা রাত কালকে আমার ঘুম হয়নি।
0: আচ্ছা, ফোন করতে না পারে, ফোন কথা বলতে না পারে, আপনার ঘুম হয়নি?
1: হ্যাঁ, এটা
0: ভীষণ বিপদ।
1: মনে হয় যেন আমি কি জানি কথা কেন জানি কথাটা বলতে পারলাম না, কিন্তু যন্ত্রের কারণে নেটওয়ার্কের কারণে কথাটা বলতে পারিনি।
0: আচ্ছা,
1: তো চেষ্টা করতে পারলাম কিন্তু তাও পাচ্ছিলাম, লাস্টে তাও পাচ্ছিলাম, 5 মিনিট সময় হলো, এর মধ্যে উনি গানটা চালিয়ে দিয়েছেন, তারপরে এরপরে গাড়ি ওর ভাগ্যে নাই, তাই কথা বলতে পারলাম।
0: আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি বিরক্তির কারণ নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, এবং তার পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন 03-9402-1-6-9-9-6-5 এই নম্বরে। শ্রোতা বন্ধু, ইতিমধ্যেই বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ টেক্সট চলে এসেছে আমার কাছে। অরবিন্দ বিশ্বাস লিখছেন, বিরক্তি এমন একটা ব্যাপার যা আমার জীবনে প্রায়ই ঘটে থাকে। যেমন কিছু লোক আছে যাকে দেখলেই বিরক্তি আসে, তখন আমি সেখান থেকে চলে যাই অথবা আমি চুপ করে থাকি, অযথা ঝামেলা করে লাভ নেই। আবার যখন কেউ একটা কথা বারবার জিজ্ঞেস করে তখন বিরক্তি লাগে, মেজাজ ঠিক রাখতে পারি না। তাছাড়া এমন লোকও আছে যাদের স্বভাব এমন, আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন কিন্তু উনি মনোযোগ দিচ্ছেন না, তখন বিরক্ত হয়। আর এটাও ঠিক, কেউ যখন কথার মাঝখানে কথা বলে, তবে অনেক সময় নিজেকে সংযত রাখতে হয়। অরবিন্দ বিশ্বাস, আগরতলা। সত্যিই তো, আমরা অনেক সময় নিজেদেরকে সংযত রাখি, কারণ সবসময় নিজের এই বিরক্তিভাবটা প্রকাশ করাও ঠিক হয় না। আমরা এইভাবেই হয়তো গোটা দুনিয়ার সাথে, গোটা সমাজের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। SMS পাঠিয়েছেন অরুণ দত্ত শেখেরকোট থেকে, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা অর্ণব, আমার কাছে বিরক্তি শুধু মনের উপর নির্ভর করে, মন ভালো হলে অনেক কিছু বিরক্ত লাগে না, আবার মন খারাপ হলে অনেক কিছুতেই বিরক্ত লাগে। সত্যি, মন যদি খারাপ হয় তাহলে কোনো একটা ভালো জিনিসেও কিন্তু আমরা বিরক্ত হয়ে পড়ি। যেমন ধরুন, আজ সন্ধেবেলায় আমরা বৃষ্টি নিয়ে কথা বলছিলাম, গোটা দিনটাতে একটা বৃষ্টি ভেজা দিন ছিল। এই বৃষ্টিরই যদি আমরা কয়েকটা দিক দেখি, ধরুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িতে রয়েছি, কোনো একটা ছুটির দিন রয়েছে, বাড়িতে বৃষ্টি আসছে, বৃষ্টি এসছে, আমরা বাড়িতে বিকেলবেলা কফির কাপ হাতে নিয়ে জানলার ধারে বসে কোনো কবিতার বই বা গল্পের বই পড়তে পড়তে অথবা কোনো গান শুনতে শুনতে বৃষ্টির আনন্দ কিন্তু উপভোগ করতে পারি, এবং তখন এই বৃষ্টিটা অনেকটাই রোম্যান্টিসাইজ থাকে আমাদের কাছে। কিন্তু এই একই বৃষ্টি যদি আমাদের অফিস খোলার দিনে হয় বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি বার হব, সেখানে বের হতেই হবে আপনাকে বাড়ি থেকে, সেই মুহূর্তে যদি বৃষ্টি পড়তে থাকে, তখন এই একই

মিষ্টি কিন্তু আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, তাই নয় কি শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আর খুব বেশি সময় কিন্তু নেই, আপনারা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু,

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? না, শ্রোতা বন্ধুকে পেলাম না। যাই হোক, তিনি চেষ্টা করবেন আবার আশা করি। হোয়াটসঅ্যাপ টেক্সটে চলে এসছে একটা, পড়ব অবশ্যই। সমীরণ সরকার বামুটিয়া থেকে তিনি লিখছেন, শুভ সন্ধ্যা। আমার কাজ করার সময় যদি কেউ এসে না জেনে ভুল ধরার চেষ্টা করে তখন ভীষণ বিরক্ত লাগে। আবার কেউ একই কথা বারবার বলতে থাকলে ভীষণ বিরক্ত লাগে। সারাদিন কর্মব্যস্ততার পর আকাশবাণীর অনুষ্ঠানে ফোন করে যখন লাইন পায় না তখন বিরক্ত লাগে। শ্রোতা বন্ধু, আপনাদের অনেকেরই আমাদের টেলিফোন লাইন নিয়ে একটা বিরক্তি তো রয়েছে, এবং যেটা আমি আগেও বলছিলাম আবারও বলছি, সেই বিরক্তির কারণটা অন্তত পক্ষে আমরা দূর করার চেষ্টা কিছুটা হলেও করব আগামী দিনে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: শুভ সন্ধ্যা, অর্ণব দা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু বলুন।
1: প্রথমে এফএম উজ্জ্বল আপনাদেরকে ধন্যবাদ দেব, একটাই কারণে যে বর্তমানে ওই সকালবেলা কথায় কথায় বা আজ রাতে যে কোনো একটাতে শ্রোতা বন্ধুদের আপনার বিরত অনুরোধ করলেন যে কোনো একটাতে কথা বলবার জন্য। এই নিয়মটা করার পর থেকে আমি ফোন করে চেষ্টা করলে ফোন পেয়ে যাই। এই নিয়মটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আপনার প্রত্যেকের জীবনে কাজ বিরক্তিভাব, মাঝে মাঝে খুব বিরক্তিভাব আসে। মনমের মতো করে কাজ করছি, কাজ করে কেউ বাধা করলো দিল বা বিনা কারণে দোষারোপ করা বা বোঝাবার পরেও যদি না বুঝে খালি দোষারোপ করতে থাকে সেখানে কিন্তু বিরক্তিভাব আসে। আর সাংসারিক জীবনের কথা বলে তো লাভ নাই, এই যে ঠোকাঠুকি এটা সেটা নিয়ে এ করা, এটাতে মাঝে মাঝে খুব বিরক্তিভাব চলে আসে, তখন খুব মানে আপসেট মনে হয়। তবে আপনারা আছেন, এফএম উজ্জ্বল তো আছে, এইসব অনুষ্ঠানগুলির দ্বারা মানে মনের বিরক্তিভাব, দৈনন্দিনের বিরক্তিভাবটা দূর করার চেষ্টা করি।
0: একদম অবশ্যই, বিরক্তিভাবটা আমাদের নিজেদেরই চেষ্টা করে দূর তো করতেই হবে। অসংখ্য ধন্যবাদ শ্যামল বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আর খুব বেশি সময় কিন্তু নেই, ফোন করুন এবং আপনাদের বিরক্তির কারণ কি রয়েছে জানান আমাকে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি দেবশ্রী বলছি আগরতলা থেকে।
0: নমস্কার দেবশ্রী, বলুন।
2: আমার না মানে অনেকের কথাই শুনছি, সবার কিন্তু বিরক্তির কারণ আলাদা আলাদা, একদম ডিফারেন্ট। তো আমার মনে হয় বিরক্তি না আসলে দু ধরনের হয়। একটা খুবই সিম্পল, মানে ধরো যেটা সিম্পল যেটা হয় আমাদের, ধরো রাতে ঠিক করে ঘুম হলো না, ইরিটেট লাগছে, আমাদের খিদে পেয়ে গেছে, কোনো ভালো কিছু খাবার পাচ্ছি না, আর সবসময় যেটা হয় ট্রাফিক জ্যাম এর জন্য কোনো অফিসে ঠিক করে যেতে পারছি না, এগুলো তো চলেই আসছে। হ্যাঁ, তো এগুলো আমার কি মনে হয় এগুলো না খুব যে ইরিটেট যে লাগছে এটা কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারি, আমাদের চেহারায় বোঝা যায় বা আমাদের এক্সপ্রেশনে বোঝা যায় যে এটা এক্সপ্রেস করতে পারি অ্যাটলিস্ট আমরা। কিন্তু এরকম কিছু কিছু বিরক্তির কারণও আছে যেটা কিন্তু আমরা সামনাসামনি বলতে পারি না। যেমন ধরো মানে যখন দেখি কেউ আমার সাথে খুব মিষ্টি ভাবে কথা বলার চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছি যে ওটা আসলে না, হয়তো কোনো দরকার আছে তাই বলছে, মানে নিশ্চয়ই কোনো কাজ হাসিল করার জন্য বলছে, এক্সট্রা ভালো বিহেভিয়ারটা, তখন না খুব খুব অদ্ভুত লাগে। আর

0: ভীষণ অস্বস্তির কারণ আমার কাছে। তো এই যে বিরক্তিটা জমে, এটা কিন্তু এক্সপ্রেস করতে পারি না, অ্যাটলিস্ট যে করছে ওর সামনে তো করতেই পারি না। আমি প্রকাশ করতে পারছি এটা তো রয়েছে সবার জীবনে, কিন্তু যেগুলো প্রকাশ করতে পারছি না, এই না বলা বিরক্তি গুলো আমার সত্যিই খুব বিরক্তি লাগে।
1: ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। সত্যি এমন অনেক বিরক্তির কিন্তু কারণ রয়েছে যেগুলো হয়তো আমরা এক্সপ্রেস করতে পারি না, আমরা বলে বোঝাতে পারি না, কাউকে বলতে পারি না। এইগুলোও কিন্তু আমাদেরকে আরও ভেতরে অনেক কষ্ট দেয়, একটা অস্বস্তি দেয় আমাদের। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন শ্রোতা বন্ধু?
2: আমি রামনগর থেকে রাজু।
1: রাজুবাবু বলুন।
2: আমার আপনার দারুণ একটা প্রসঙ্গ আনছেন, বিরক্তকর জিনিস। আমার সবচেয়ে বিরক্ত লাগে কোন জিনিস জানেন? দুইটা জিনিস। কোন জিনিস লাইন ধরে আনতে, হ্যাঁ, যেমন গ্যাস। আমি এখন তো আমরা বাড়ির মধ্যে লাইন গ্যাস, কিন্তু সিলিন্ডার ছিল, সিলিন্ডার আমি বহু বাড়িতে বাড়াইছি। আমি পকেট থেকে 100-200 টাকা দিয়ে আমি ব্ল্যাকে কিনে নিয়ে নেবার আমি দিয়ে দিছি, কিন্তু আমি লাইনে দাঁড়াতে আমি রাজি না। আর একটা হচ্ছে কোনটা জানেন, আরেকটা বিরক্তকর জিনিস, হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: আরেকটা বিরক্তকর জিনিস হচ্ছে, আপনি দুর্গাপূজার দশমীর যাত্রার দিন আর হচ্ছে পয়লা বৈশাখের দিন মিষ্টি দোকান থেকে মিষ্টি আনা,
1: সেটাও তো ভিড়ের জন্যই।
2: আগে জিনিস ক্যালেন্ডার আমি পারতাম না,
1: মানে সেখানেও তো লাইন ধরে জিনিস আনাটাই আপনার বিরক্তির কারণ, তাই তো?
2: আর এই গ্যাসটা নিয়ে তো মনে করেন আপনি গ্যাস আনুন যা, কিন্তু মিষ্টি দোকানে গেলে তো আপনার অসহ্য লাগে থাকা। এই দূরে যেখানে সিলিন্ডার, এই আমি প্রয়োজনে করে কোনো ওষুধ লাগবো নি, কারিগুলো নাই, বিশাল করতে নাই, আইতে যাই না তুমি।
1: কিন্তু তারপরেও আপনি ধীরে মানে দাঁড়াতে রাজি হন?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দোকানে মানে হেঁটে গিয়ে 50 কিলোমিটার দূর থেকে মাইনে দিতে রাজি আছি, কিন্তু আমি লাইনে দাঁড়াতে রাজি।
1: বাহ, অসংখ্য ধন্যবাদ রাজুবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি আমাদের বিরক্তির কারণগুলো কিন্তু এক একজনের এক এক রকম, এবং আপনারা যারাই বলছেন এই বিরক্তির কারণগুলো, কিছু কিছু সঙ্গে আমি খুব রিলেট করতে পারছি, কিছু কিছু খুব মজারও বটে, এবং কিছু কিছু জিনিস এতটাই ছোট, এতটাই ক্ষীণ, কিন্তু তারপরেও সত্যিকারের অর্থে সেগুলো যে বিরক্তির কারণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
3: আমি রানীবাজার বিদ্যানগর থেকে দিলীপ মজুমদার বলছি। বিরক্তি ঠিকই আছে, বিরক্তি তো 99.9 আছে, কারো একটু কম বেশি। হ্যাঁ, বাজারে গেছিলাম, আমি তরি তরকারি লিস্ট বানাচ্ছি, এর মধ্যে একদিন এসে আমাকে বলে লিস্ট করতে হয় নাকি, আমি বললাম না আমি তো ভুলে যাই, সেই জন্য লিস্ট করেছি। কারো ভালো চলে না, নিজের সুখে থাকে না, অন্য কেউ সুখে থাকতে দিবে না। দেখবেন আপনার সাথে কেউ এরকম করবে, কেউ না কেউ করবে আপনার সাথে করবে, দেখেন প্রমাণ করে দেখেন।
1: দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনার। শ্রোতা বন্ধু, সত্যি ছোট ছোট বিষয়গুলোও কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং সেই কথাগুলোই আপনাদের প্রত্যেকের কথায় সেই জিনিসগুলোই কিন্তু ফুটে উঠেছে। শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় একেবারেই নেই, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আরও একটা হোয়াটসঅ্যাপ টেক্সট রয়েছে আমার কাছে। শতরূপা বলছি, আগরতলা থেকে বলছি, আমার বিরক্তির কারণ পরিস্থিতি নির্ভর, ব্যক্তি নির্ভর। কখনো কখনো অকারণে বিরক্তিকর লাগে, আবার কখনো এক কাপ চায়ের চুমুকেও বিরক্তি কেটে যায়। বাহ, কখনো কখনো প্রিয় মানুষের সাথে গল্প করেও

0: কাটে সেই বিরক্তি, বিরক্তি বাড়ে আবার কখনো কখনো একাকিত্বে। তবে সব বিরক্তি কাটানোর একটা উপায় থাকে ঠিকই, শুধু আমাদের সেটা খুঁজে নিতে হয়। একেবারেই সত্যি কথা শতরূপা, সব বিরক্তিকেই কাটানোর একটা সুযোগ থাকে, উপায় থাকে, সেটা আমাদের খুঁজে বার করতে হয়। শ্রোতা বন্ধু, বাড়ি থেকে যখন আমরা বার হই, তখনই রাস্তাঘাটে যদি জল জমে থাকে সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাস্তায় যদি দুর্গন্ধ থাকে সেটাও অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তার পাশাপাশি আজকালকার দিনে সবথেকে বেশি বিরক্তির কারণ কি হয় বলুন তো? আপনার হাতে যে মুঠোফোনটা রয়েছে, সেই মুঠোফোনে যদি ইন্টারনেটের স্পিডটা কম হয় সেটা অত্যন্ত বেশি একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় শ্রোতা বন্ধু, তাই নয় কি? একটা ওয়েব পেজ লোড হতে যদি কয়েক সেকেন্ডও বেশি বিরক্ত টাইম লাগে, সেখানেই আমরা বিরক্ত হয়ে পড়ি। সেখানে ভাবুন আমাদের ধৈর্য কতটা কমে গেছে। তবে শ্রোতা বন্ধু, এই বিরক্তির কারণগুলো যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে হয়তো কিছু না কিছু বিরক্তিকে আমরা কিন্তু আমাদের জীবন থেকে বাদ দিতে পারবো। অনেক সময় কিছু বিরক্তির কারণ আছে, কিছু বিরক্তিকর জিনিস আছে আমরা জীবন থেকে বাদ দিতে পারি না, কিন্তু তারপরেও সেগুলোকে নিয়ে আমাদের বাঁচতে হয়, সেগুলোকে সয়ে যেতে হয়, তাহলেই আমরা জীবনে সুখে শান্তিতে বাঁচার সুযোগ পাই। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: বিরক্তি টপিকসে জয়েন করলাম। বিরক্ত হই না আমি আপন মনে কাজ করি, আমার পূজার টাইমে যদি কেউ ফোন আসে বা কেউ এসে বসে ঠাকুর পূজা করতে বসছি, প্রচন্ড বিরক্ত হই আমি। অমুখে যে কোনো মতে পূজাটা শেষ করি, তুমি এখন কেন আসলে, পাশের ঘর থেকে এসে বসলো, পূজা মন দিয়ে করি সেখানে আসলে আমার প্রচন্ড বিরক্ত হয়। আরেকটা বিরক্তি হলো আমার পাশের ঘরেই এমন জুড়ে কাশি শঙ্খ বাজানি আরম্ভ করে ভোর, মানে আপনি ঘুম থেকে লাভ দিয়ে উঠবেন,
0: আচ্ছা
1: পাঁচটা সাড়ে ছটার মধ্যে পুজো করবে, প্রতিদিন একটা টাইমে এরকম বিরক্ত। সকালবেলা যে কোনো একটা শব্দ হলো বিকট হয় তাই না, এমন শব্দ মানে লাভ দিয়ে উঠি, বলতেও পারি না পাশের ঘর।
0: নিজেকে
1: খুব দুঃখ মনে করে পরিবর্তন করে নিই, সহজে কারোর উপর বিরক্ত হই না আমি, মিলামিশে ভালোবাসি, মানুষকে নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু তার মধ্যে যদি উৎকটতা এসে অনাহত বিরক্ত করে তখন তো বিরক্ত হবই।
0: এটুকু
1: বললাম, তিরিশ বার ধরার পরে এই গেলাম আপনাকে,
0: অসংখ্য ধন্যবাদ।
1: আমাদের মনটা বাঁচিয়ে রেখেছে কালকে রাঘবদার গান মন দিয়ে,
0: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সত্যি শ্রোতা বন্ধু, বিরক্তির কারণ অনেক অনেক অনেক রয়েছে, আপনাদের সাথে কথা বলে প্রচুর বিরক্তির কারণ আমরা জানতে পারলাম। তবে শ্রোতা বন্ধু, বিরক্তির কারণগুলো শুধুমাত্রই যে খারাপ এমন কিন্তু নয়, অনেক সময় যদি আমরা শুধু শুধু বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের মাথায় অনেক ইনোভেটিভ বুদ্ধি আসে এবং ক্রিয়েটিভ সেই আইডিয়াগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তখনই কিন্তু নতুন কিছু আমরা সৃষ্টি করি। আমরা অনেক বিশেষজ্ঞরা বলেছেন যে আমরা যদি কোনো কিছু না করে বসে থাকি, একেবারেই কোনো কিছু না, হাতে ফোন থাকতে পারবে না, সামনে টিভি থাকতে পারবে না, কোনো বই থাকতে পারবে না, একেবারেই শুধু শুধু যদি আমরা বসে থাকি কোনো কিছু না করে, তখন আমরা বিরক্ত হয়ে পড়ি এবং এই বিরক্ত হওয়ার পরিপ্রেক্ষিতেই আমরা নতুন কিছু আমাদের

মস্তিষ্ক তৈরি করতে সৃষ্টি করে, তৈরি করতে শুরু করে, এবং নতুন কোনো জিনিস, নতুন কোনো রাস্তা কোনো একটা কাজের তখনই কিন্তু বের হয়। হয়তো অনেক দিন ধরে কোনো একটা কাজের কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না, সেই মুহূর্তে সেই কাজের পথটা কিন্তু আপনার মস্তিষ্কই আপনাকে বলে দেবে। তাই শ্রোতা বন্ধু, বিরক্ত হয়ে পড়া সবসময় যে খারাপ এমনটা কিন্তু নয়। বিরক্তি মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুভূতি শ্রোতা বন্ধু, এটি কখনো আমাদের দুর্বলতা নয়, বরং এটি সংকেত যা জানিয়ে দেয় আমাদের যে কোথাও না কোথাও পরিবর্তন কিংবা বিশ্রাম বা কোনো নতুন ভাবনার প্রয়োজন রয়েছে। তাই বিরক্তিকে শুধু নেতিবাচক দৃষ্টিতে না দেখে শ্রোতা বন্ধু, তার কারণগুলো বুঝে জীবনকে আরও সুন্দর ও ভারসাম্যপূর্ণ করে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি। আপনাদের প্রত্যেকের বিরক্তির কারণ শুনলাম, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গানে গানে নিচ্ছি বিদায় আজকের এই আজ রাতের পর্ব থেকে।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। ত্রিপুরা ও সিকিম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের সমগ্র অংশে আজ বর্ষা প্রবেশ করেছে। এর প্রভাবে আগামী 15 জুন পর্যন্ত ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে 30 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের FM উচ্চয়ন্তের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুং নিখোরাং, অভিজ্ঞাপন শুনবেন 7:45, বলছি তোমায় শুনবেন 8:40, বলছি তোমায় শুনবেন 9:12 আর যে কোয়েলের সাথে, তুমি অনন্যা শুনবেন বেলা 10:00, ককবরক অনুষ্ঠান খানি রাজা পুমুং শুনবেন বেলা 11:00, চিরায়ত শুনবেন 2:30, সফরনামা শুনবেন দুপুর 3:00, আজকের শিল্পী সঙ্গে থাকবেন আর যে মানালি বিকেল 4:00, রাগে অনুরাগে শুনবেন বিকেল 5:00, 6:30 শুনবেন বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য অনুষ্ঠান, সেরা কথা 7:25 শুনবেন, রংমহল নাটক ফটিক চাঁদ শুনবেন রাত 8:05, সমাচার সন্ধ্যা 8:45, শামে গজল শুনবেন রাত 9:02, শুনবেন অনুষ্ঠান আজ রাতে সঙ্গে থাকবে আর যে অর্ণব রাত 9:30 থেকে, রাত 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতা বন্ধু, রাত 11:00 থেকে পরদিন সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:40। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিরক্তির কারণগুলো খুঁজে বার